সময় প্রায় শেষ, তাই বিদায় নেব। যেতে যেতে গান শুনব উন্মনা দত্তের কণ্ঠে। এই গানের সাথে সাথে আমি তপারতি আজকের আনন্দধ্বনি অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন, শুনতে থাকুন 107 MHz FM রেইনবো।

100.1 FM Gold. স্টুডিওর ঘড়ি সকাল 6:10 পেরিয়েছে, তার মানে সময়টা প্রভাত বিনার। আজকের প্রভাত বিনা নিয়ে আপনাদের সঙ্গে আমি তাপস

তোমার বিনা তারের গীতি বাজে আমার বিনার তারে। এই যে গান কাজী নজরুল ইসলামের, কলকাতা বেতারের এক জন্মদিনে তিনি এই গান সৃষ্টি করেছিলেন, বা বলা ভালো যে এক জন্মদিনের অনুষ্ঠানের জন্য তিনি এই গান সৃষ্টি করেছিলেন। বিনা তারের গীতি, বেতার। আজ এই কথা কেন বলছি প্রভাত বীণায়, তার কারণ এই যে যে বেতার যার মধ্যে দিয়ে আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে আজকের এই সমস্ত কথা, সমস্ত গান, সেই বেতার।

আর এর জন্য আজ কিন্তু একটা বিশেষ দিন, 13ই জুলাই 1898 বেতারের পেটেন্ট পেয়েছিলেন মার্কানি, গুলি এলমো মার্কানি। 1901 সালে যখন ইউরোপীয় ভূখণ্ড থেকে সর্বপ্রথম আটলান্টিক মহাসাগরের অপর পারে বেতার সংকেত পাঠানো সম্ভব হয়, তখন সারা বিশ্বের এই অভূতপূর্ব সাফল্যে বিস্ময়ের সীমা ছিল না। নিউ ইয়র্ক টাইমস পত্রিকার 14ই ডিসেম্বর 1901 তারিখের সংখ্যার প্রথম পৃষ্ঠার খবরে বলা হয়, আজ রাতে আধুনিককালের সবচেয়ে বিস্ময়কর বৈজ্ঞানিক উদ্ভাবনের কথা ঘোষণা করা হয়েছে। অথচ এই চরম সাফল্যের দুদিন আগেও দেশের ঝানু ঝানু বিজ্ঞানী এই প্রচেষ্টাকে একেবারেই স্রেফ আহাম্মকি বলে উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু সবার মুখে কালি দিয়ে তরুণ বিজ্ঞানী গুলি এলমো মার্কোনি তার বেতার যন্ত্র আবিষ্কারকে সত্যি সত্যি চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হন। এবং এই যে আবিষ্কারের পর্ব, সে এক গল্পের মতো। আজ সেই গল্পের ছোঁয়া প্রভাত বিনায়, কারণ আজ বেতারের জন্য পেটেন্ট পেয়েছিলেন গুলি এলমো মার্কোনি।

আর আমাদের সবার মনের কথা, সবার মুখের কথা, যার মাধ্যমে উড়ে যায় সেই তো বেতার। যারা একটু পরে রেডিও টিউন করেছেন তাদের জন্য বলি যে 100.1 FM গোল্ডে আমি তাপস। আজ এই 13 জুলাই, যে তারিখে বেতারের জন্য পেটেন্ট পেয়েছিলেন মার্কোনি, আজ তার সে বেতার আবিষ্কারের গল্প শোনাচ্ছি। মার্কোনির এই যে বিস্ময়কর আবিষ্কার, সেটা কিন্তু রাতারাতি সম্ভব হয়নি। দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রম আর নিষ্ঠার মাধ্যমেই তিনি এই অসাধ্য সাধন করেন। বেতার মাধ্যমে সংকেত বার্তা প্রেরণের প্রথম চিন্তা যখন তার মাথায় ঢোকে, তখন তিনি মাত্র কিশোর। গুলি এলমো মার্কোনি, তার জন্ম 1874 সালের 25 এপ্রিল ইতালির বলোনে শহরে। বাবার নাম জুসেপ্পে মার্কোনি এবং মায়ের নাম ছিল অ্যানি জেমসন। তাদের বিয়ে হওয়ার 1.5 বছরের মধ্যেই প্রথম সন্তান আলফানসোর জন্ম হয়। দ্বিতীয় পুত্র গুলি এলমোর জন্ম এর প্রায় 9 বছর পরে। গুলি এলমোর যখন মাত্র 10 বছর বয়স, তখন থেকেই তিনি বৈদ্যুতিক যন্ত্রপাতি নিয়ে নাড়াচাড়া করতে আগ্রহী হয়ে ওঠেন। এ ব্যাপারে তার মা অ্যানি ছেলেকে খুবই উৎসাহ দিতেন। তিনি বুঝতে পেরেছিলেন তার ছোট ছেলে গুলি এলমো নিশ্চয়ই ভবিষ্যতে একটা কিছু করবে, তাই তাকে উৎসাহ দেওয়া তার নৈতিক দায়িত্ব। প্রয়োজন তার জন্য একটি গবেষণাগারও প্রতিষ্ঠা করে দেওয়ার, তাই তিনি নিজের বাড়ির ছাদের চিলে কোঠাটি তাদের গবেষণার জন্য বরাদ্দ করে দিলেন। এরপর এখানে বসেই মার্কোনি তার বেতার আবিষ্কার সংক্রান্ত বৈজ্ঞানিক গবেষণায় লাভ করেন প্রাথমিক সাফল্য।

মার্কোনিকে তার মা যতটা উৎসাহ দিতেন, বাবা জুসেপ্পে তিনি কিন্তু ততটা গুরুত্ব দেননি। কিন্তু প্রথম দিকে গুরুত্ব না দিলেও একসময় সেই জুসেপ্পে নিজেই এগিয়ে এলেন তার ছেলেদের সাহায্যে। ছেলেদের মানে গুলি এলমো আর তার দাদা আলফানসো। ভাবলেন তার ছেলের এই আবিষ্কার যদি রাষ্ট্রীয় স্বীকৃতি লাভ করে তাহলে একটা বড় কাজের কাজ হবে, বিশ্বজুড়ে তার নাম ছড়াবে, একজন বিজ্ঞানী হিসেবেও স্বীকৃতি পাবে গুলি এলমো। এই উদ্দেশ্য থেকেই মার্কোনির বাবা জুসেপ্পে নিজেই উদ্যোগী হয়ে ছেলের পক্ষে ইতালির পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ বিষয়ক মন্ত্রীর কাছে ছেলের আবিষ্কারের স্বীকৃতির জন্য আবেদন জানালেন। কিন্তু কোনো লাভ হল না। ইতালি সরকার মাত্র 20-22 বছরের একজন যুবকের আবিষ্কারের প্রতি কোনো গুরুত্বই দিলেন না। এই ঘটনায় কিন্তু ভয়ানক দুঃখ পেলেন মার্কোনি।

দুঃখ পেলেন তার বাবা মাও। ছেলের আবিষ্কার নিয়ে তাদের দুজনেই অসম্ভব আশাবাদী ছিলেন, কিন্তু যে দেশে তার জন্ম সেই দেশই তাকে স্বীকৃতি দিল না। কিন্তু হতাশ হলেও তারা ভেঙে পড়লেন না। দেশ তাদের স্বীকৃতি দিক বা নাই দিক, বিদেশে নিশ্চয়ই অনাদর হবে না, তাই না? বিদেশে নিশ্চয়ই অনাদর হবে না, এটাই তারা ভাবলেন। এরপর মার্কনি ইংল্যান্ড যাবার সিদ্ধান্ত নিলেন। ছেলেকে অত দূরে একা যেতে দিতে রাজি ছিলেন না মা। মা অ্যানি তাই নিজেই ছেলেকে সঙ্গে নিয়ে রওনা দিলেন লন্ডনের পথে। সঙ্গে নিলেন মার্কনির আবিষ্কৃত বেতার যন্ত্রের যাবতীয় সাজ সরঞ্জাম। কিন্তু পথেই ঘটল একটা অঘটন। তারা যখন ইংলিশ চ্যানেল পার হচ্ছিলেন তখন শুরু হলো কাস্টম চেকিং। কাস্টম অফিসাররা বুঝতেই পারলেন না এসব বৈদ্যুতিক যন্ত্রপাতির গুরুত্ব। ভাবলেন নিশ্চয়ই এরা গুপ্তচর, মহারানী ভিক্টোরিয়াকে হত্যা করার জন্যই ইংল্যান্ডের উদ্দেশ্যে জাহাজে চেপে বসেছে। তাই তারা কিছু বুঝতে না চেয়েই মার্কনির বেতার যন্ত্রটি ভেঙে চুরে একেবারে নষ্ট করে দিলেন। কি আর করা, মার্কনি এবং তার মা অ্যানি চোখের জল মুছতে মুছতেই বেতারের ভাঙা যন্ত্রাংশগুলো নিয়েই অবশেষে পৌঁছলেন লন্ডনে। আবারও গানের পর বাকি কথা।

এসেছি আজকের এই দিনে, অর্থাৎ 13ই জুলাই তারিখে। মার্কোনি বেতারের জন্য পেটেন্ট পেয়েছিলেন, তাই আজ তাঁর সেই বেতার আবিষ্কারের গল্প শোনাচ্ছি। এবং শুনেছেন তিনি তৈরি করলেন তাঁর গবেষণা থেকে বেতারের সেই যন্ত্র। ইতালি সরকার তাকে গুরুত্ব দিল না, তিনি রওনা হলেন লন্ডনে, এবং গুপ্তচর সন্দেহে তাঁর সমস্ত যন্ত্রপাতি ভেঙে দেওয়া হলো পথে। তারপর তো লন্ডনের ভিক্টোরিয়া স্টেশনে অ্যানি মানে গুলিয়েলমো মার্কোনি, তার মা, তার এক মামাতো ভাই থাকতেন, তার বাড়িতে গিয়েই উঠলেন মা ও ছেলে। ভাগ্নের এই কৃতিত্বপূর্ণ আবিষ্কারের কথা শুনে মামাতো মহা খুশি, আবার দুঃখিত হলেন জাহাজে ঘটে যাওয়া অপ্রত্যাশিত ঘটনার জন্য। কিন্তু ওই পর্যন্তই। তারপর একটু ভেবে ভাগ্নে মার্কোনির দিকে ফিরে মামা বললেন, যা হবার হয়ে গেছে ভাগ্নে, তুমি শিগগিরই যন্ত্রপাতি কিনে তোমার মেশিন আবার ঠিকঠাক করে ফেলো, আর আমি ততদিনে খোঁজ খবর নিতে থাকি তোমার এই আবিষ্কারের কথা কার কাছে কিভাবে পেশ করা যায়। মামা এবং মায়ের উৎসাহে মাস কয়েকের মধ্যেই মার্কোনি তাঁর ভেঙে ফেলা বেতার যন্ত্রটি আবার নতুন করে তৈরি করে ফেললেন। তারপর মেশিনের নকশাসহ জমা দিলেন লন্ডনে পেটেন্ট অফিসে 1897 সালের জুলাই তারিখে। নতুন আবিষ্কার হিসেবে মার্কোনির পেটেন্ট নম্বরও পেলেন। একদম, তার বেতার যন্ত্রের পেটেন্ট নাম্বার ছিল 12039, ঠিকানা গুলিয়েলমো মার্কোনি, 71 হেয়ারফোর্ড রোড, ভয়েস ওয়াটার, লন্ডন। এরপর তিনি মামার মাধ্যমে তার বেতার যন্ত্রটি পেশ করলেন পোস্ট অফিসের প্রধান উইলিয়াম প্রিসের কাছে। 63 বছর বয়স্ক প্রিস ছিলেন অত্যন্ত অমায়িক এবং নিজেও ছিলেন একজন বিজ্ঞানী। তিনি সাদরে গ্রহণ করলেন এই তরুণ বিজ্ঞানীকে। তারপর মার্কোনিকে তিনি তার নিজের গবেষণাগার ব্যবহার করার অনুমতিও দিলেন। এবার একটু আশার আলো, তাই না? তারপর

মার্কনি যে বেতার যন্ত্রটি ইতিমধ্যে আবিষ্কারে সক্ষম হয়েছেন, সেরকমেরই একটি যন্ত্র আবিষ্কারের জন্য পোস্ট অফিসের প্রধান এবং সেই বিজ্ঞানী উইলিয়াম প্রিস, তিনিও দীর্ঘদিন ধরে গবেষণা করে আসছিলেন। তিনি যা পারেননি এই যুবক সেই অসাধ্য সাধন করেছেন জেনে তাঁর যেন খুশির অন্ত নেই। প্রথম দিনেই এই তরুণ ও প্রবীণ বিজ্ঞানীর মধ্যে গড়ে উঠল অন্তরঙ্গ সম্পর্ক। প্রিসের গবেষণাগারে জর্জ কেম্প নামের একজন টেকনিশিয়ান ছিলেন। মার্কনি তাঁরও আন্তরিক সহযোগিতা পেলেন। ইতিমধ্যে তিনি তার বেতার যন্ত্রের শক্তি আরও বাড়াতে সক্ষম হয়েছেন, ফলে প্রায় 1.5 কিলোমিটার দূর পর্যন্ত সংকেত পাঠাতে পারা যাচ্ছে। ব্যাপারটা একদিন তিনি প্রমাণ করেও দেখালেন। সেন্ট মার্টিনে অবস্থিত পোস্ট অফিসের ছাদ থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরবর্তী কুইন ভিক্টোরিয়া স্ট্রিটের সেভিংস ব্যাঙ্ক ডিপার্টমেন্টের ছাদে সংকেত পাঠিয়ে তিনি উপস্থিত সবাইকে তাক লাগিয়ে দিলেন। মাঝখানে ছিল অনেক উঁচু উঁচু ভবন আর দেয়াল। সব কিছু ডিঙিয়ে তাঁর পাঠানো সংকেত রিসিভার বা গ্রাহক যন্ত্রে ধরা দিল। ক্রমশ আলো, আরো আলো, সেই আলোর কথা, বেতার আবিষ্কারের গল্প আবারও বলবো।

তার রেডিও নিয়ে একের পর এক ধাপ পেরোচ্ছেন গুলি এলবো মার্কোনি। তিনি এবার তার যন্ত্রকে আরও শক্তিশালী করার চেষ্টা করতে লাগলেন। এই চেষ্টায় সফল হলেন। প্রথমে তিনি 1 কিলোমিটার, পরে 2 কিলোমিটার, এভাবে 15 কিলোমিটার পর্যন্ত দূরে শব্দ সংকেত পাঠাবার উপযোগী করে তুললেন তার আবিষ্কৃত যন্ত্রটিকে। ফলে বিনা তারের এই টেলিগ্রাফ পদ্ধতি একটি ব্যবহারিক পর্যায়েও চলে আসে। পোস্ট অফিস, সেনাবাহিনী এবং জাহাজ চলাচলে এটি বাণিজ্যিকভাবে ব্যবহৃত হতে শুরু করে। অবশ্য মার্কোনি আবিষ্কৃত যন্ত্রটি তখনও রেডিও নাম ধারণ করেনি। তাই তার সাহায্যে আজকের মতো বিনোদনমূলক অনুষ্ঠান সম্প্রচারের কাজ কিন্তু তখন শুরু করা সম্ভব হয়নি। তখনও মার্কোনির যন্ত্রটি শুধু বেতার সংকেত প্রেরণের মধ্যেই সীমাবদ্ধ ছিল। 15 কিলোমিটার দূর সংকেত বার্তা পর্যন্ত পাঠাতে সক্ষম হওয়ার পরই আরও উচ্চাকাঙ্ক্ষী হয়ে ওঠেন। এই সময় তিনি তার এক বন্ধুকে তার সাফল্য সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেছিলেন, আমার জীবনের স্বপ্ন সফল হয়েছে এখন।

100.1 FM গোল্ডে শুনছেন প্রভাত বিনা, সঙ্গে আমি তাপস। আর আজকের এই দিনে 13 জুলাই তারিখে বেতারের জন্য পেটেন্ট পেয়েছিলেন আবিষ্কর্তা মার্কোনি। আজ তাই তাঁর সেই বেতার আবিষ্কারের গল্প আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। 1897 সালে তিনি ইংলিশ চ্যানেলের এপার থেকে ওপার পর্যন্ত সংকেত পাঠাতে সক্ষম হলেন। আর সেই বছরেরই শেষের দিকে তিনি ইতালি সরকারের আমন্ত্রণে দেশে ফিরে আসেন। ইতিমধ্যেই তারা জানতে পেরেছিলেন যে তাদের দেশের একজন নাগরিকেরই আবিষ্কৃত একটি বেতার ইংল্যান্ডে নানাভাবে কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে, অথচ এটির ন্যায্য হকদার ইতালি। ভাবুন, যে ইতালি একদিন তাকে গুরুত্ব দেয়নি তারাই এবার তাকে আমন্ত্রণ জানাচ্ছে। মার্কোনি দেশে ফিরেই ইতালির স্পেজিয়া নৌঘাঁটি থেকে অনেক দূরে সংকেত পাঠিয়ে তার আবিষ্কৃত বেতার যন্ত্রের কার্যকারিতা প্রমাণ করে দেখালেন। ফলে ইতালি সরকার আগ্রহী হয়ে উঠলেন তার আবিষ্কারের প্রতি এবং তারা তাকে দেশেই স্থায়ীভাবে বসবাস করার অনুরোধ জানালেন। কিন্তু ততদিনে ইংল্যান্ডে তার কোম্পানি প্রতিষ্ঠা করা হয়ে গেছে এবং সেখানে তার বেতার যন্ত্র বাণিজ্যিক ভিত্তিতে তৈরির চেষ্টা চলছে। তখন কোম্পানির নামকরণ করা হয়েছে মার্কোনিজ ওয়্যারলেস টেলিগ্রাফ কোম্পানি। শুধু তাই নয়, ইতিমধ্যে তার বেতার যন্ত্র সমুদ্রের বিভিন্ন লাইট হাউস সহ জাহাজে পর্যন্ত ব্যবহৃত হতে শুরু করেছে এবং চারদিকে তা অত্যন্ত গুরুত্ব পেতে শুরু করেছে। এরপর 1901 সালে আসে মার্কোনির জীবনের চরম সাফল্য। তিনি ইংল্যান্ড থেকে আটলান্টিক মহাসাগরের পশ্চিম পারে নিউ ফাউন্ডল্যান্ডে বার্তা পাঠাতে সক্ষম হলেন, যার দূরত্ব ছিল 3378 কিলোমিটার। ভাবুন,

না, রেডিও স্টেশনে গান গাওয়ার সুযোগ তখনও তৈরি হয়নি। তার আগেই তার এই বিস্ময়কর আবিষ্কারের জন্যই 1909 সালে নোবেল পুরস্কার পেলেন গুলিএলমো মার্কনি। এরপর থেকেই তার নাম ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। তিনি একজন যুগস্রষ্টা বিজ্ঞানী বলেও স্বীকৃতি লাভ করেন, একসময় যাকে তারা অনাদরে অবহেলায় দূরে সরিয়ে দিয়েছিলেন। সেই ইতালি সরকার তাকে আনুষ্ঠানিকভাবে সম্মান জানান এবং নির্বাচিত করেন আজীবন সিনেট সদস্য। এরপর শুরু হয় তার আবিষ্কৃত বেতার যন্ত্রের আরও বিচিত্রমুখী ব্যবহার। এতদিন তার ব্যবহার ছিল কেবল বিপদ সংকেত, আবহাওয়ার পূর্বাভাস এবং ঝড়ের সংকেত পাঠানোর মধ্যেই সীমাবদ্ধ। এবার তাকে বিনোদনমূলক কাজেও ব্যবহার করা হতে থাকে। বেতার যন্ত্রের মাধ্যমে শোনা যেতে লাগল গান বাজনা এবং ঘটে যাওয়া চলমান ঘটনার বিবরণ নিয়ে সংবাদ। আর বেতার যন্ত্র এভাবেই পেল তার পূর্ণাঙ্গ রূপ। আর সেই রূপ নিয়েই আজও আমরা আপনাদের সঙ্গী। এবং তার কৃতিত্ব অবশ্যই গুলিএলমো মার্কনির, তার জন্যেই সম্ভব হয়েছে আজকের এই পর্যায়ে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে আমাদের যোগাযোগ। তাই আজ 13 জুলাই তার বেতারের পেটেন্ট পাওয়ার দিনে তাকে আমাদের পরম শ্রদ্ধা। তাহলে আজকের প্রভাত বীণা আপনাদের সঙ্গে এই পর্যন্তই, এরপর ফিরে আসব সকাল 8:30। তখন সঙ্গে থাকবে আপনারা জানেন মনের মেলোডি। ছিলাম সঙ্গে আমি তাপস। আজ এই পর্যন্তই।

আকাশবাণী কলকাতা, 100.1 FM গোল্ডের অনুষ্ঠান শুনছেন ঘড়ির কাঁটা। সকাল 8:30 পেরিয়ে গিয়েছে, তার মানেই আপনি জানেন সময়টা

আর তিনি যখন পর্দায় আসতেন তখন এক অন্যরকম অনুভূতি আমাদের। রাজকীয় আভিজাত্যে ভরা তাঁর উপস্থিতি। আজ তাঁর জন্মদিন। আপনারা জানেন যে ক্যালেন্ডারের পাতার প্রত্যেকটা তারিখ অসংখ্য ঘটনার সঙ্গে যুক্ত, অসংখ্য মানুষের জন্মদিন, প্রয়াণ দিবস হয়ে ওঠে সেই দিনটি। তেমনি একজন মানুষ ছিলেন কলকাতার নিবাসী, বাবার নাম ভূপতিনাথ, তার আসল নাম ছিল শচীন্দ্রনাথ। বারাসাতের ছোট জাগুলিয়ায় জমিদারি ছিল দে বিশ্বাস পরিবারের। দে পদবী আর বিশ্বাসটা নাকি তার পূর্বপুরুষ পেয়েছিলেন আকবর বাদশার কাছ থেকে। তার বাবা ভূপতিনাথ দে বিশ্বাসের চার ছেলের মধ্যে সবচেয়ে ছোট শচীন্দ্রনাথ। তাঁর যখন এক বছর বয়স তখন মায়ের মৃত্যু হয়। মা আদর করে ডাকতেন ছবি নামে, কারণ ছবির মতো সুন্দর দেখতে ছিলেন তিনি, আর সেই নামটাই রয়ে গেল আজীবন। পরিচিত

বলেন সেই নামেই। তিনি কিংবদন্তি অভিনেতা ছবি বিশ্বাস। আজ তাঁর জন্মদিন। 1900 সালের 13ই জুলাই উত্তর কলকাতার বাড়িতে তার জন্ম হয়েছিল। আজকের মনের মেলোডিতে তাই বিভিন্ন গান শোনানোর পাশাপাশি শোনাব তাঁর অভিনীত বেশ কয়েকটি ছবির গান। ঠিক যেমন এর পরেই যে গানটা শোনাব সেইটা একদিন রাত্রে ছবির গান।

যেটা যাও ভাঙাতে কিছু মিলবে না এত রত্রি শুধু কল যেটা যাও ভাঙাতে কিছু মিলবে না এত রত্রি সব সত্যি।

0: সর্বশক্তি।
1: গানে গানে এবং অবশ্যই তাঁর কথায়, আর গানে গানে বলতে তাঁর ছবির গানে, তিনি অভিনয় করেছেন যে সমস্ত ছবিতে, সেই ছবির গানে আমরা আজ মনের মেলোডিতে সকাল ১০টা পর্যন্ত অবশ্যই শ্রদ্ধা জানাব কিংবদন্তি অভিনেতা ছবি বিশ্বাসকে। আর আপনারা যারা টিউন করেছেন 100.1 FM গোল্ড, শুনছেন মনের মেলোডি তাপসের সঙ্গে, তাদের সঙ্গে আড্ডা হবে, কথা হবে কে নিয়ে, আচ্ছা বলবো, তার আগে এই গানটা শুনতে শুনতে ভাবুন কে নিয়ে কথা হতে পারে আজ।

এক কাপ চা হাতে তুলতেই মনে পড়ে যায়। আসলে আমাদের প্রত্যেকের, প্রায় প্রত্যেকের, প্রাপ্তবয়স্ক প্রায় প্রত্যেকের সকালটা শুরু হয় এক কাপ চা দিয়ে। আর চাকে ঘিরে আমাদের প্রেম ভালোবাসা অনেক কিছুই, সেই চাকে নিয়ে কয়েকটি কথা। চা তাকে ভালোবেসে আপনি কি লিখবেন তার জন্যে? ওই যে এক কাপ চা মুখে তুলতে কত কি মনে পড়ে গেছিল, আর আপনার এক কাপ চা হাতে নিয়ে সেই চায়ের উদ্দেশ্যে কি বলতে ইচ্ছে করবে আজ সকালে, সেটাই জানব। চা এনি টাইম ইজ টি টাইম, আমরা জানি যে কোনো সময় দিনের আমরা চা খেতে পারি, যে কোনো জায়গায়, বাড়িতে বসে, একেবারে আপনার ড্রয়িং রুমে বা বারান্দায় বসে আরাম করে খেতে পারেন, চায়ের দোকানে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে খেতে পারেন, অফিসে কাজের ফাঁকে খেতে পারেন। চা এমনই ভালোবাসার জিনিস, এবং চায়ের সংখ্যা গুনতে নেই, দিনে ক কাপ চা খেলেন একেবারেই গুনবেন না। সেই চায়ের জন্য আজ সকালে তার উদ্দেশ্যে কি বলবেন কয়েকটা লাইন জানতে চাইব, ভালোবেসে কি বলবেন, তাই তো? অপেক্ষায় রইলাম আপনাদের। কোথায়? 9903053992, না ফোন কল নয়, হোয়াটসঅ্যাপ অথবা এসএমএস 9903053992। চায়ের জন্য তার উদ্দেশ্যে কি বলবেন তার কয়েকটি লাইন আপনার অপেক্ষায়।

100.1 FM গোল্ড, মনের মেলোডি সঙ্গে তাপস। আর আজ আপনারা যখন 9903059992 তে হোয়াটসঅ্যাপ বা SMS করে জানাচ্ছেন চায়ের উদ্দেশ্যে, যে চা ছাড়া একটা দিনও হয় না, তার উদ্দেশ্যে কি বলবেন আপনি, আর যিনি চা খেতে ভালোবাসেন না বা চা খান না, আজ সকালে নাই বা লিখলেন, যারা ভালোবাসেন তারা কিন্তু এই সুযোগ ছাড়বেন না। আর এদিকে আজ 13ই জুলাই, আজকের মনের মেলোডিতে আমরা কথায় এবং তার অভিনীত ছবির মধ্যে দিয়ে শ্রদ্ধা জানাচ্ছি কিংবদন্তি অভিনেতা ছবি বিশ্বাসকে। 1900 সালের 13ই জুলাই জন্ম। পড়াশোনা ও চাকরির পাট চুকিয়ে নাট্যাচার্য শিশির কুমার ভাদুরীর স্নেহ স্পর্শ পাওয়ার পরে ছবি বিশ্বাস চলে আসেন পেশাদার নাট্যমঞ্চে। স্টার থিয়েটারে তখন একের পর এক হিট তাঁর সব নাটক, ধাত্রী পান্না, মীর কাসিম, সিরাজউদ্দৌলা, কেদার রায় থেকে শুরু করে দেবদাস, শাহজাহান, কাশীনাথ, সমস্ত নাটকে প্রধান ভূমিকায় উঠে এলেন ছবি বিশ্বাস। 1936 সালে অন্নপূর্ণার মন্দির সিনেমায় তিনকড়ি চক্রবর্তীর পরিচালনায় তার প্রথম অভিনয়। এরপরে আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। অন্নপূর্ণার মন্দির বেশ হিট করে, ছবি বিশ্বাসও দর্শকদের নজর কাড়েন। এই ছবিটি নরেশ মিত্র পরে রিমেক করলে ছবি বিশ্বাসের করা বিশু চরিত্রে অভিনয় করেন উত্তম কুমার। নায়ক থেকে ক্রমেই ছবি বিশ্বাস হয়ে উঠলেন সিনেমার আইকনিক জাঁদরেল পিতা থেকে স্নেহময় শ্বশুর পর্যন্ত। যখন উত্তম কুমার নায়ক, তখনও ছবি বিশ্বাস পর্দায় থাকা মানে সে সিনেমার আভিজাত্যই বেড়ে যেত। এমনকি তখনও তাকে মুখ্য ভূমিকায় রেখে নায়ক চরিত্রে ছবি বিশ্বাসকে নিয়ে শশীবাবুর সংসার, দাদা ঠাকুর, পরে কাবুলিওয়ালার মতো কালোজয়ী ছবি হয়েছে।

ছবি বিশ্বাসের পূর্বপুরুষরা ছিলেন বারাসাতের জাগুলিয়ার জমিদার। জমিদারি ঘুচে গেলেও রক্তে থেকে গিয়েছিল আভিজাত্যের সেই অহংকার, সেটাই প্রতিফলিত হতো চরিত্রে। সত্যজিৎ রায় তাকে নিয়ে করেছিলেন জলসাঘর। বিশ্বম্ভর রায় ছবি বিশ্বাসের নিজের জীবনেরই কথা। যেন চলুন এবার গানে গানে তাঁর অভিনীত ছবি দাদা ঠাকুর শরৎচন্দ্র পণ্ডিতকে নিয়ে সেই ছবির গান।

আবার ফিরে আসি আপনাদের মেসেজের কথায়। কখনো কখনো চায়ের উদ্দেশ্যে লেখা আপনাদের ভাবনার কথা ভাগ করে নেব, আবার কখনো কখনো শোনাব ছবি বিশ্বাসের ছবির কথা, সেই ছবির গান। চা তার উদ্দেশ্যে শৌভিক সরকার কসবা খালতো থেকে বলছেন যে চা আমার নিকট কেবল একটি পানীয় নয়, বরং অনুভূতির এক অনির্বচনীয় অনুষঙ্গ। ধোঁয়া ওঠা এক পেয়ালা চায়ের সুবাসে মন প্রশান্তির স্পর্শ খুঁজে পায়, আর প্রতিটি চুমুকে যেন ক্লান্তির আবরণ বিলীন হয়ে যায়। নীরব প্রখর, বর্ষার রিমঝিম কিংবা শীতের স্নিগ্ধ প্রভাত, প্রতিটি মুহূর্তেই চা আমার অবিচ্ছেদ্য সহচর। চায়ের প্রতি এই অনুরাগ ক্ষণস্থায়ী আসক্তি নয়,

এটি রুচি, অনুভব ও জীবনবোধের এক আন্তরিক প্রকাশ। এক পেয়ালা উৎকৃষ্ট চা কখনো কখনো হাজারো অনুচ্চারিত অনুভূতিরও অধিক গভীর প্রশান্তি দান করে। আপনার হোয়াটসঅ্যাপ বা এসএমএস এর অপেক্ষা রইলাম 9903055992 তে। আর এবার যাব সংবাদে, যেতে যেতে একটা গান আপনার জন্য, আপনাদের জন্য।

খবরের পর আমরা ফিরে এলাম 100.1 FM গোল্ড এরে মনের মেলোডি নিয়ে। আজ আপনাদের সঙ্গে আপনাদের বন্ধু তাপস। বলছিলাম আজ 13 জুলাই 1900 সালের আজকের এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন কিংবদন্তি অভিনেতা ছবি বিশ্বাস। আজ তার কথা বলছি, তার অভিনয়ে করা ছবির গান শুনছি এবং শোনাচ্ছি, ঠিক যেমন এই গানটি, যে গানটা দিয়ে এই পর্ব শুরু করব, দাদা ঠাকুর ছবির এক বিখ্যাত গান।

0: পজিতি মানি হলো লোকগো
1: আমার মান গেল মানিও গেল
0: মান গেল মানিও গেল
1: আসমান হতে পড়লাম দাদা
0: মান গেল মানিও গেল
1: আমার আশা মান দুই চূর্ণ হলো
0: মান গেল।

প্রেত জমি হব মোরে শুনহ ভোটার, যে ভোট দিবে না তার মটকাবো ঘাড়, মেরে দেব আমায় মারলে যদি আশা থাকে, রানে বাজবার যদি আশা থাকে, ভাবি প্রেত অভিপ্রেত পুরাও, রানে বাজবার যদি আশা থাকে, যে জন সুজন ভোট দিবে মোর জন্যে অর্ধেক রাজত্ব দিব দিব রাজ করবে, যে জন সুজন ভোট দিবে মোর জন্যে অর্ধেক রাজত্ব দিব দিব রাজ করবে, দেখে নিও তোমরা দেখে নিও, আমার কথার খেলাফ হবে না, তোমরা দেখে নিও, আগে চাড়া দিয়ে মোরে খাড়া করো, পরে তোমরা

ছবি বিশ্বাস, তার কথা মনে পড়লে আমরা যেভাবে তাকে দেখেছি অনেকটা প্রৌঢ় ছবি বিশ্বাস, তিনি কিন্তু আমাদের স্মৃতিতে উজ্জ্বল হয়ে রয়েছেন। কিন্তু তার চলচ্চিত্র জীবনের প্রথম দিকে একটা বড় সময় তিনি নায়ক ছিলেন, কারণ সবার মতো তারও একটা যৌবনকাল ছিল এবং সেটা তার অভিনয়ে আসার বয়স। নায়ক হিসেবে মোটের উপর জনপ্রিয় হয়েছিলেন, কিন্তু তাই বলে তার সময়কার প্রমোদ কেশবড়ুয়া, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, কে এল সাইগাল, রবীন মজুমদার বা নীতিশ মুখোপাধ্যায়ের মতন সফল নায়ক হতে পারেননি। তার ডাক পড়ত মূলত বিখ্যাত ক্লাসিকের মঞ্চায়ন বা চিত্রায়নেই, বিশেষ করে যেসব নায়ক চরিত্র তারকা নয়, অভিনয়ে ক্ষমতা সম্পন্ন নায়ক দাবি করে। মঞ্চের কথাটা আবারও বলছি, কারণ অল্প বয়সের সিনেমায় তিনি যতটা জনপ্রিয় তার চেয়ে অনেক বেশি তারকা মহিমা তার রঙ্গমঞ্চে, বোর্ড থিয়েটারে, এবং তখনও পর্যন্ত কিন্তু সিনেমার চেয়ে সেটা বেশি জনপ্রিয়। তখন বহু মানুষের চোখে সিনেমা একটা উঠতি তামাশা। এখন মাঝে মাঝে এটা মনে হয় যে একটা সময় ছিল যখন বাংলা মূলধারার ছবির প্রতি মানুষের বড্ড বিশ্বাস ছিল, আর ছবি বিশ্বাস সেই যুগের স্থপতিদের অন্যতম এক সম্রাট। ভানু বন্দ্যোপাধ্যায় তার মৃত্যুর পর মন্তব্য করেছিলেন, ছবিতে চলে গেলেন, এবার থেকে ব্যারিস্টারের চরিত্রগুলো কেটে মুক্তারের চরিত্র করতে হবে। উত্তম কুমার বলেছিলেন, ছবিতে নেই, আমার আর ব্যারিস্টারের ছেলের অভিনয় করা হবে না। সৌমিত্র চট্টোপাধ্যায় এক সাক্ষাৎকারে স্মৃতিচারণায় বলেছিলেন যে অভিনয়ের সময় তার মতো অমন রাজকীয় উপস্থিতি আর কারো মধ্যে দেখিনি। 6'2" উচ্চতা, সুপুরুষ, গৌরবর্ণ, হাবে ভাবে সবার থেকে আলাদা। এবং আপনারা জানেন যে তার দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল। তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় তখন জানিয়েছিলেন যে দুর্ঘটনায় মৃত্যু হলেও কোনো ময়না তদন্ত বা কাটা ছেঁড়া হবে না ছবি বিশ্বাসের, তাকে সসম্মানে বিদায় দেওয়া হবে, কারণ তিনি ছবি বিশ্বাস, বাংলা সিনেমার রাজা, রাজার মতোই যেন তিনি যান।

এবার আরও একবার আপনাদের পাঠানো হোয়াটসঅ্যাপ খুলে বসব। যারা পাঠিয়েছেন আজ সকালে, চাকে ঘিরে আপনাদের ভাবনার কথা একটু ছোট্ট ছোট্ট করে ভাগ করে নেব। একটি মাত্র লেখা পড়েছিলাম, যেটি পাঠিয়েছিলেন শৌভিক সরকার কসবা খালতু থেকে। দীপঙ্কর মাল গঙ্গাধরপুর ধর্মতলা কাউড়া বলছেন যে এক কাপ চা সারা দিনের ক্লান্তি দূর করে দেয়। বৃষ্টির সকাল হোক কিংবা কনকনে শীতের সকাল, এক কাপ চা ফ্রেশ করে তোলে। চা আর আমার প্রিয় মনির মানুষ দুজনই আমার কাছে প্রিয়। ঢাকুরিয়া থেকে সুমিতা রায় জানিয়েছেন, চা এক কাপ খেতেই হবে, না খেলে সারাদিন মাথা ভার হয়ে থাকে। এক কাপ চা খেলে এনার্জি আসে, সব কাজ সুন্দরভাবে করা যায়। পাঠিয়েছেন শুভ্রা ভট্টাচার্য বাঁশদ্রোণী কলকাতার 70 থেকে। চায়ের কাপে কতবার চুমুক পড়ল এই হিসেব তো খাঁটি চা প্রেমীরা কখনোই রাখে না। তাই চায়ের উদ্দেশ্যে ভালোবেসে এটুকুই বলবো, এক কাপ চায়ের ধোঁয়া ওঠা ওম আর প্রতিটা চুমুকের আরাম, এটাই তো আমাদের রোজকার জীবনের আসল সুখ। পাপের সংখ্যা গুণে আর ভালোবাসার গভীরতা মাপা যায়। চা হলো এক অন্তহীন ভালো লাগা। আমি জানি না পাপের না কাপের কি লিখতে গিয়েছিলেন, এটাই উঠে এসেছে। এবং সেই সঙ্গে ছবি বিশ্বাস মানে বাংলা সিনেমার একটা যুগ, আজ তাঁর জন্মদিনে তাঁর দেওয়া অসাধারণ সিনেমাগুলোর জন্য কৃতজ্ঞতা জানাই জানিয়েছেন। চলে যাব আরও একটি হোয়াটসঅ্যাপে। পাঠিয়েছেন যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে, বলছেন গরম চায়ের ছোট্ট চুমুক দূর করে দেয় মনের দুঃখ। মেঘলা আকাশ হিমেল খাওয়া, চা যেন এক স্বর্গ পাওয়া। এবং সেই সঙ্গে কিংবদন্তি অভিনেতা শ্রদ্ধেয় ছবি বিশ্বাসের জন্মদিনে তাকে শ্রদ্ধা জানিয়েছেন আর বলছেন

আজ প্রভাত বিনা আপনার অসাধারণ উপস্থাপনাতে রেডিওর আবিষ্কারক মার্কোনির বেতার আবিষ্কারের অনেক কথা, তথ্য ও ইতিহাস শুনলাম, অনেক কিছু জানলাম, খুবই সমৃদ্ধ হলাম। জানছি আপনাদের থেকেও 9903059922 তে চাকে ঘিরে আপনাদের অন্তহীন ভালোবাসার কথা।

হাতে হে সবল বাহুর আঘাতে, ধাম্র বরণ দুহাতে হে সবল বাহুর আঘাতে, ধমধমাধম মাদল বাজায় নতুন সারা তুলে, হাজার দেহ দোলে হাজার দেহ দোলে, নতুন দিনের আহ্বানে হাজার চোখের আগুনে, বজ্র মাদল

সেই লক্ষ্মীদের তোলা, একটি করি দুটি পাতা, আর তা থেকে চলে আসে আমাদের প্রত্যেক সকালের চা। সেই চায়ের উদ্দেশ্যে আপনাদের মনের কথা আপনারা লিখছেন 9903052992 তে। 100.1 FM গোল্ডের মনের মেলোডির সঙ্গে তাপস। আর এই মুহূর্তে আবার আপনাদের হোয়াটসঅ্যাপে রমা রায় ভি রোড দাসনগর কাওড়া থেকে বলছেন যে আমি চা খেতে খুব ভালোবাসি, চায়ের কথা উঠলেই আমি যেন কোথায়

হারিয়ে যাই। চা আমাদের জীবনে এর একটি সুন্দর অবদান, যা আমাদের ক্লান্তি দূর করে এবং এক কাপ চা আমাদের জীবনে অনেক শান্তি এনে দেয়। তাই চা সত্যি শুধুমাত্র চা নয়, আমাদের জীবনের ভালোবাসা ও আনন্দ। চা থাকুক জীবন জুড়ে। বানপুর নদিয়া থেকে রজত বিশ্বাস। আমার কাছে চা মানে এক সঙ্গী, মন খারাপ থাকুক বা ভালো, এক কাপ চা না হলে চলে না। আবার কোনো কাজের চাপে থাকলে চাই মুক্তি দেয়। পাঠিয়েছেন জয় মহলানবিশ যোধপুর পার্ক থেকে। আমার জীবনে চায়ের অবদান অনেক বেশি। ছোটবেলায় আমার চা খাওয়ার নেশা ছিল না, আমি ভীষণ ঘুম কাতরে ছিলাম এবং রাত জেগে পড়তাম না। ঘুম অ্যাভয়েড করার জন্য হায়ার সেকেন্ডারি পরীক্ষার সময় আমার মা রাত জেগে পড়াশোনা করার জন্য এক ফ্লাস্ক চা রেডি করে আমায় দিতেন, যা খেয়ে আমার জেগে থাকতে এবং পড়তে সুবিধা হতো। এর জন্য আমি থ্যাঙ্কস দেব কাকে? চাকে না মাকে? আমার মনে হয় থ্যাঙ্কসটা মাকে বেশি দেওয়া উচিত, কারণ মাই চাকে চিনিয়েছেন আপনার কাছে। দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস। চা শুধু একটি পানীয় নয়, এটি এক অদ্ভুত অনুভূতি। সকালের প্রথম কাপ চায়ে চুমুক দিতেই মনে পড়ে যায় প্রিয়জনদের সাথে কাটানো মিষ্টি মুহূর্ত, বারান্দায় বসে বৃষ্টির শব্দ শোনার নস্টালজিয়া, বা বন্ধুদের সাথে আড্ডার প্রাণবন্ত স্মৃতি। এক কাপ চা যেন নিমেষেই ফিরিয়ে আনে জীবনের সেরা হৃদয়স্পর্শী দিনগুলো। প্রতিটি কাপ চায়ের সাথে জড়িয়ে থাকে এক রাশ ভালোবাসা আর এক চিমটি নস্টালজিয়া। সুন্দর সব গান নিয়ে খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে আজকের মনের মেলোডি। চলে যাব আরেকটি মেসেজে। গোপাল মান্না উলুবেড়িয়া গরুহাটা তেঁতুলতলা বলছেন, যত গরম জাতীয় পানি খাওয়া কোক না কেন, চায়ের মতো স্বাদের অনুভূতি আর অন্য কিছুতে পাওয়া যায় না। স্বাদ না স্বাদ, স্বাদ লিখতে চেয়েছিলেন নিশ্চয়ই। সকালে উঠে হাত মুখ ধুয়ে এক কাপ চায়ে চুমুক দিলে অসাধারণ অনুভূতি জাগে। চা তৈরি করার সময় বিশেষ করে বর্ষাকালে যে টেস্ট পাওয়া যায় তার তুলনা হয় না। আমি প্রতিদিন ভোরে এবং সন্ধ্যায় নিজে চা তৈরি করে খাই। একদিন একটু চা খেতে দেরি হলে যেন মনে হয় কত কি কাজ বাকি রয়ে গেছে, কোনো কাজ করতে উৎসাহ পাই না। আরও পড়ব, কিন্তু তার আগে আরও একটা গান। ছবি বিশ্বাস, তাঁর জন্মদিনে তাঁর অভিনীত ছবি নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে, সেই ছবির গান।

একদিকে এমন সমস্ত গান যে গান আমাদের মনে করায় অভিনেতা ছবি বিশ্বাসের কথা তার জন্মদিনে, আর একদিকে আপনাদের হোয়াটসঅ্যাপ এবং আমরা কথায় কথায় শ্রদ্ধা জানিয়েছি, জানাচ্ছি ছবি বিশ্বাসকেও। চা সম্পর্কে তার মনের কথা পাঠিয়েছেন সুব্রত মাল গঙ্গাধরপুর ধর্মতলা কাওড়া থেকে। তোমাকে দিয়ে কয় দিনের শুরু, তোমার জন্যই মন করে উড়ু উড়ু, বৃষ্টি হয় যখন মন তোমাকেই খোঁজে সারাক্ষণ, তোমার সুগন্ধ সুবাস হৃদয়ে তোলে উল্লাস, যখন তোমাকে পাই মাটির ভাঁড়ে তখন আমার হৃদয়ে যায় ভোরে। পাঠিয়েছেন পূর্ণা ঘোষ হাওড়া জগাছা বারোয়ারিতলা থেকে, এবং তিনি লিখছেন যে শ্রদ্ধেয় শিল্পী ছবি বিশ্বাসকে তার জন্মদিনে তাকে সহস্র কোটি প্রণাম জানাই, তার বিষয়ে অনেক অজানা তথ্য জানতে পেরে সমৃদ্ধ করছি, তার ব্যক্তিত্বময় অভিনয় ভুলার নয়। আর আজকের বিষয় সম্পর্কে বলছেন, চা শুধু পানীয় নয়, চা মনির তৃপ্তি এবং শরীরের আরামদায়ক এক পানীয়। পাঠিয়েছেন উৎপল মুখার্জি পুনে থেকে, মনির মেলোডি অনুষ্ঠানে কান পেতে সুন্দর মেলোডিয়াস গান শুনে মন ভালো করছি। বিষয়ে যাই, প্রিয় স্বনামধন্য শিল্পী ছবি বিশ্বাসকে আজ সহস্র প্রণাম জানাই। সকালবেলা চা মানে কোনো একটি সাধারণ পানীয় নয়, এটা একটা ইমোশন। ভালো থেকো তাপস, আপনিও ভালো থাকবেন অবশ্যই। চলে যাব কার কথায়, দেখে নিই তিনি কে এবং তিনি ঠিক কি লিখতে চাইছেন। ও, তিনি একেবারে চা আর বিস্কিটের ছবি পাঠিয়ে দিয়েছেন, আর এক কথায় বলছেন, চা আমার কাছে অদ্ভুত এক অনুভূতি। কেউ বলছেন আবেগ, কেউ বলছেন অনুভূতি, কেউ ইমোশন, নানানভাবে চাকে ভাবছেন ভেবেছেন। নিশাকর ধর আমতা জগদ্ধাত্রীতলা কাওড়া থেকে বলছেন যে, প্রথমেই বলবো গান খুব সুন্দর করছে, মন ভরে যাচ্ছে, চা সকালের পানীয় খাদ্য, পানীয় খাদ্য, পানীয় এইটুকুই বলা যেতে পারে। বয়স যখন অল্প ছিল দিনে তো 30 বার চা খেয়ে নিতাম, তাও আবার দুধ চা, মনকে সতেজ করে দেয়। এখন সকালবেলা প্রাতঃ ভ্রমণ সেরে চিনি ছাড়া চা, আদা দিয়ে এক কাপ চুমুক দিয়ে সারা দিনের শুরুটা করে ফেলি। যখনই তাপসদার সকালে কণ্ঠস্বর শুনি, অনেক অনেক অজানা তথ্য আমরা জানতে পারি। আমাদের এই অজানা তথ্যগুলো তাপসদা উপহার দেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বেশ, আপ

আপনি ভালো থাকুন, আপনারাও ভালো থাকুন। এবার সেই গানে গানে আরও একবার ছবি বিশ্বাসকে মনে করব, কারণ তিনি যে অসংখ্য ছবিতে অভিনয় করেছেন তার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জনপ্রিয় ছবি দাদা ঠাকুর, যেখানে তিনি শরৎচন্দ্র পণ্ডিত তাঁর ভূমিকায় অভিনয় করেছিলেন। আর এই দাদা ঠাকুর তাঁরই কথা, তাঁরই সুর, তাঁরই সৃষ্টি করা গান, বিখ্যাত গান আমরা শুনব রামকুমার চট্টোপাধ্যায়ের গলায়।

আর বাংলা ছবির পর্দায়। ছবি বিশ্বাস মানে এক অন্যরকম, অন্য কিছু। দাদা ঠাকুর এক অন্যরকম চরিত্রে তার অভিনয়, এছাড়াও শেষ পর্যন্ত বা সদানন্দের মেলায় তার চরিত্র সাধারণের, বিখ্যাত দৃশ্য তার সবার উপরে ছবির কোর্টরুম সিন, সেই ফিরিয়ে দাও আমার চোদ্দটা বছর, সেখানে তিনি নাটকীয় কিন্তু অভিজাত নন, সে অর্থে সাধারণই তো তার কাবুলিওয়ালা, কিন্তু শেষ বিচারে দাদা ঠাকুর আর সবার উপরে ছাড়া আর বাকি কোনো ছবিতেই তাকে অপরিহার্য মনে হয়নি, অন্য অনেকেই ওই চরিত্রগুলো করতে পারতেন, সে অর্থে সাধারণ মানুষের চরিত্রে তিনি পারতেন, কিন্তু অমুখ নন। আসলে ছবি বিশ্বাস মানে তিনি এমন কিছু চরিত্রে অভিনয় করছেন যেখানে তিনি একমাত্র হয়তো। এই হলো আজ তার জন্মদিনে তাকে ঘিরে নানান কথা। আর এদিকে যারা আমাদের হোয়াটসঅ্যাপ করছেন আজ চাকে ঘিরে, এক কাপ চায়ে আমি তোমাকে চাই, আচার্য প্রফুল্ল রায় চা খাবার বিরোধী ছিলেন, তবে ভাঁড়ের চা আলাদা স্বাদ। আচ্ছা, অনেক কিছু একসঙ্গে লিখেছেন, কে লিখেছেন সেটাও কিন্তু বুঝতে পারছি না, নাম লিখেননি, যাই হোক। আর শিপ্রা কারার, তিনি বলছেন চায়ের কথায় মনে পড়ে যায় ফেলে আসা অনেক মেমোরি, কোনো এক ইভিনিংয়ে বর্ষার দিনে বন্ধু প্রীতির বাড়িতে তেলে ভাজা মুড়ির সাথে সব বন্ধু মিলে গল্প করার সময় পিসিমা আমাদের জন্য চা করে দেওয়ার কথা, আমার মায়ের এক গ্লাস চা চাই, জেঠুর আমার বাড়ি আসলে বারে বারে চা খাওয়ার কথা, অ্যাট লাস্ট বলি আমার হাজব্যান্ডের ছিল টি টাইম এনি টাইম, আমার চায়ের নেশানি খাই কিন্তু ভালোবাসি না, কিন্তু চা যখনই করি আমায় প্রিয় মানুষদের জন্যই কষ্ট দেয়। বা আসলে চায়ের সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে, এটাই শিপ্রা কারার বলতে চাইছেন তার লেখার মধ্যে দিয়ে। পাঠিয়েছেন কে, পাঠিয়েছেন অনিন্দিতা রায়চৌধুরী বেহালা থেকে, চা মানে কলেজ জীবন, দেদার আড্ডাবাজ, চা মানে এক কাপ চায়ে আমি তোমাকে চাই। পাঠিয়েছেন অমিতাভ হোড়, কোথেকে পাঠিয়েছেন লিখেননি, বলছেন যে ছবি বিশ্বাসকে প্রণাম জানাই, চা

কিন্তু মাটির ভাঁড়ে খাওয়ার একটি অন্য রকম আমেজ আছে। সাউথ কলকাতার একটি নাম করা মার্কেটে এক ভাই অন্তত 5-6 রকমের চা বানান। চা চুমুক দেবার পরে ওই যে আহ উচ্চারণ করি, তার আমেজই আলাদা। পাঠিয়েছেন অপর্ণামাল গঙ্গাধরপুর কাউরা থেকে, লেখেননি কিছুই, একটি ছবি পাঠিয়েছেন। চা তৈরি হচ্ছে এবং যেখানে লেখা রয়েছে যে জীবনের সরলতা, বন্ধুত্বের মাধুর্য আর মন খারাপকে দূর করার জাদু, চায়ের ধোঁয়ার ভাঁজে ভাঁজে হারিয়ে যায় জীবনের সব দুশ্চিন্তা। চা কেবল শরীরকে নয়, মনকেও সতেজ করে। এক কাপ চা কখনো শুধু পানীয় নয়, এটি একটি অনুভূতির গল্প। বালি খাওড়া থেকে কিশোর বলছেন, চায়ে আমার কোনো না নেই, কতবার যে খাই নিজেও জানি না। আর কে পাঠিয়েছেন, অনেকেই আজ চায়ের কথায় নানান রকম চায়ের ছবি টবি পাঠিয়ে দিচ্ছেন, বন্ধু নয়। পাঠিয়েছেন নন্দা রায় পোড়েল কাউরা বেলগাছিয়া এল রোড থেকে, ছবি বিশ্বাসকে শ্রদ্ধা জানিয়েছেন এবং বলছেন তার চা নিয়ে কথা। চা নিয়ে আমার কোনো নস্টালজিয়া নেই, কেননা আমি চা বানাতে বা খেতে কোনোটাই পছন্দ করি না। স্বামী বাড়িতে দুবেলা চা বানান, তাকে সঙ্গ দিতেই চা পান করি। একমাত্র বাড়িতে অতিথি আসলে চা বানাই, তখন মনে মনে বিরক্ত তো হই, থতমতও খাই, চিনি কম বেশি দিয়ে ফেলি, হয়তো দিতেই ভুলে যাই। এরে আপনার বাড়িতে যাওয়াটা খুব চিন্তার ব্যাপার। পাঠিয়েছেন কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে, গ্রামের মানুষ, চায়ে অভ্যস্ত নই, তবু আপনাকে নিয়ে একটু কথা কই। আপনি পুরাতন অনেক নায়কের নাম উচ্চারণ করলেন, কিন্তু ধীরাজ ভট্টাচার্যের নাম শুনতে পেলাম না। আচ্ছা, আজ তো ছবি বিশ্বাস তার সমসাময়িক নায়কদের প্রসঙ্গে কয়েকটি নাম উচ্চারিত হয়েছে, কোনো বিশেষভাবে বিশেষ উদ্দেশ্য নিয়ে কিন্তু উচ্চারিত হয়নি। ধীরাজ ভট্টাচার্য ছাড়াও আরও অনেকে আছেন বলার জন্য, তাই না? পাঠিয়েছেন, এই মুহূর্তে বোধ হয় আজকের শেষ হোয়াটসঅ্যাপ পড়ব আমরা। চায়ের সঙ্গে সম্পর্কটা বড় অন্যরকম বরাবরই, হাতে এক ভাঁড় চা আর সামনে কাঞ্চনজঙ্ঘা। এই ইচ্ছে নিয়ে যেদিন কাঞ্চনজঙ্ঘার সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম, টানটা সেদিন চায়ের জন্য ছিল না, কাঞ্চনজঙ্ঘা দেখার। সত্যি বলছি, সেদিন ওখানে দাঁড়িয়েও বুঝিনি, প্রিয় মানুষের হাতে তৈরি এক কাপ চা খাবার জন্য আজও পাগলের মতো ছুটে যাই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। গত 3রা জুলাই এক ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টের পর পা ভেঙে আমি এখন শয্যাগত, সেটাও সেই চা সম্পর্কিত। তার হাতে তৈরি চা খাবার নেশাতে সেদিন ছুটে যাচ্ছিলাম, হয়তো একটু বেশি ছুটেছিলাম, তাই গতির সাথে ইচ্ছার হিসেব না মেলাতে পেরে যা হবার সেটাই হয়। তবু আশা আছে একদিন আবার উঠে দাঁড়াবো, আবারও চায়ের নেশাতেই ছুটে যাব পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে। গোপাল পাল বেলেঘাটা কলকাতা 10 থেকে জানিয়েছেন। আর কার্তিক মণ্ডল জানিয়েছেন, আমি গত প্রায় 30 বছর ধরে একা একাই চা খেয়ে চলেছি দুধ ছাড়া। চা খেতে খেতে সারাদিন চায়ের গুণকীর্তন করতে পারি, তবুও শেষ হবে না। পাঠিয়েছেন তপন কুমার রায়চৌধুরী বাগুইহাটি থেকে, ছবি বিশ্বাসের কথা বলেছেন এবং তার মৃত্যুর প্রসঙ্গ উল্লেখ করেছেন। তাহলে আজ মনের মেলোডি কি বলি, এই পর্যন্তই। আপনাদের সঙ্গে আড্ডা হলো, কথা হলো, গান হলো, আর যেতে যেতে সেই চায়ের কথাই বলবো। ভালো থাকুন, সঙ্গে ছিলাম আমি তাপস।

আকাশবাণী কলকাতা। খবর পড়ছে শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। সমাজ বিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ ঠেকাতে পশ্চিমবঙ্গে দুটি আইন আজ থেকে কার্যকর হয়েছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো গগনযান মিশনের ক্রু মডিউল ব্যবস্থার তিনটি গুরুত্বপূর্ণ পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে। ইরানের আইআরজিসি, জর্ডন, বাহরিন এবং কুয়েতে মার্কিন সেনাবাহিনীর ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দায় স্বীকার করে জানিয়েছে মার্কিন আক্রমণের উপযুক্ত জবাব দেওয়া হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামী দু থেকে তিন দিন পশ্চিমবঙ্গ, উত্তর পূর্ব ভারত এবং বিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। লর্ডসে ভারতের বিরুদ্ধে মহিলাদের একমাত্র টেস্টে চতুর্থ দিনে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ছয় উইকেটে 130 রান হাতে নিয়ে আজ খেলতে নামবে। আসি বিস্তারিত খবরে। সমাজবিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ ঠেকাতে পশ্চিমবঙ্গে দুটি আইন আজ থেকে কার্যকর হয়েছে। গত 29 জুন রাজ্য বিধানসভায় পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী আইন পাশ হয়। রাজ্যপাল আর এন রবির সম্মতি মেলায় বিল দুটি এখন আইনে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইনে বলা হয়েছে, কোনো ব্যক্তি সমাজবিরোধী কাজের চক্রান্ত করলে বা ভবিষ্যতে তার এমন কাজে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকলে অপরাধ ঘটানোর আগেই তাকে প্রিভেন্টিভ বা প্রতিরোধমূলক গ্রেপ্তারির সংস্থান রয়েছে। এক্ষেত্রে তাকে সর্বোচ্চ এক বছর পর্যন্ত আটকে রাখা যেতে পারে। এই নির্দেশ জারি করতে পারবেন রাজ্য সরকার, পুলিশ কমিশনার, জেলা ম্যাজিস্ট্রেট অথবা সরকার মনোনীত ডিআইজি পদমর্যাদার কোন পুলিশ আধিকারিক। অন্যদিকে পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী আইনে সরকারি সম্পত্তি ভাঙচুর, সমাজবিরোধী কার্যকলাপ, দাঙ্গা, পুলিশের ওপর হামলা কিংবা সংগঠিত অপরাধের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণের বিধান রয়েছে। এর অধীনে একটি বিশেষ ক্লেম কমিশন গঠন করা হবে। বিক্ষোভ বা হিংসাত্মক আন্দোলনের জেরে ক্ষয়ক্ষতি হলে সম্পূর্ণ ক্ষতিপূরণ দোষীদের কাছ থেকে আদায় করবে এই কমিশন। এদিকে রাজ্যের গুন্ডা দমন আইন নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে। তবে জরুরি ভিত্তিতে নয়, মামলা শুনানি তালিকা অনুযায়ী গ্রহণ করা হবে বলে জানিয়েছে আদালত। পশ্চিমবঙ্গে শিল্পে বিনিয়োগ, জমি নীতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করতে শিল্প ও বিনিয়োগ সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠী আজ বৈঠকে বসেছে। শিল্পমন্ত্রী তাপস রায় এই বৈঠকে সভাপতিত্ব করছেন। রাজ্যে নতুন বিজেপি সরকার আসার পর শিল্পমন্ত্রীর নেতৃত্বে এ বিষয়ে মন্ত্রীগোষ্ঠী গঠন করা হয়। এতে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, পর্যটনমন্ত্রী শঙ্কর

ঘোষ, পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল ছাড়াও শ্রমমন্ত্রী অর্জুন সিং রয়েছেন। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানিয়েছে, গগনযান মিশনের ক্রু মডিউল বা মহাকাশচারী বহনকারী ব্যবস্থার তিনটি গুরুত্বপূর্ণ পরীক্ষা সফলভাবে সম্পন্ন করা হয়েছে। এর মধ্যে ছিল সমুদ্রে অবতরণের পর ক্রু মডিউলটিকে সোজা রাখার বিষয়টি নিশ্চিত করা, যা মহাকাশচারীদের সুরক্ষার অন্যতম প্রধান শর্ত। পাশাপাশি নভোচারীদের থাকার ব্যবস্থা ও মহাকাশযানের চালিকা শক্তির মধ্যে সংযোগ স্থাপন সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষাও করা হয় বলে জানিয়েছে ইসরো। মিশন চলাকালীন প্যারাশুট ও তার সঙ্গে যুক্ত ব্যবস্থাপনার বিষয়টিও পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হয়। ভিয়েতনামের ফুকুয়াক দ্বীপের কাছে মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় প্রাণ হারানো 15 জন ভারতীয় পর্যটকের মৃতদেহ আজ ভিয়েতনাম এয়ারলাইন্সের VN979 উড়ানে হোচিমিন সিটি থেকে ভারতে ফিরিয়ে আনা হচ্ছে। ভিয়েতনামে অবস্থিত ভারতীয় দূতাবাস সমাজ মাধ্যমে এক বার্তায় জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা 6টায় হোচিমিন সিটি থেকে উড়ানটি রওনা হয়ে ভারতীয় সময় রাত 9:35 মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে বলে মনে করা হচ্ছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 27 জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে 9 জন পুরুষ ও 18 জন মহিলা, 60 জনেরও বেশি মানুষ হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল মধ্যরাতে আগুন লাগার পরপরই দমকলকর্মীদের ঘটনাস্থলে ডাকা হয়। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চারনভিরাকুল সংবাদ মাধ্যমে জানিয়েছেন, মৃতদেহগুলি উদ্ধার করা হয়েছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে মনে করা হচ্ছে। বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ। উজবেকিস্তানের কেরালামে 21 বছর বয়সী এক চিকিৎসক পড়ুয়ার উপর অত্যাচার ও খুনের ঘটনায় জাতীয় মহিলা কমিশন স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছে। কমিশন এই ঘটনায় দৈহিক অত্যাচার, হয়রানি এবং বলপূর্বক ধর্মান্তরণের চেষ্টার ফলে মেয়েটির মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। কেরালামের পুলিশের মহানির্দেশককে কমিশন তাশখন্দে ভারতীয় দূতাবাস ও বিদেশ মন্ত্রকের সঙ্গে সমন্বয় রেখে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের কথা বলেছে। ঘটনার নমুনা সংরক্ষণ এবং মৃত মেয়েটির পরিবারকে সমস্ত রকম সহায়তার কথাও বলা হয়েছে। 7 দিনের মধ্যে জাতীয় মহিলা কমিশন DGP-র কাছ থেকে ঘটনার অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছেন। উজবেকিস্তানে ভারতীয় রাষ্ট্রদূতকে প্রয়োজনীয় সমস্ত রকম সাহায্য এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কমিশন এ বিষয়ে সমন্বয় রাখার অনুরোধ জানিয়েছে। ক্ষুদ্র, অতিক্ষুদ্র, মাঝারি উদ্যোগ, MSME এবং কর্পোরেট বিষয়ক মন্ত্রকের চিকিৎসক ও অন্য পেশাদারদের জন্য ইন্টার্নশিপের ব্যবস্থা করা সংক্রান্ত যে গুগল ফর্ম সমাজ মাধ্যমে ঘুরছে তা সম্পূর্ণ ভুয়ো বলে সরকার জানিয়েছে। PIB ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, এ ধরনের কোনো সরকারি বিজ্ঞপ্তি জারি হয়নি অথবা MSME বা কর্পোরেট বিষয়ক মন্ত্রকের পক্ষ থেকেও কোনো আবেদনপত্র চাওয়া হয়নি। PIB নাগরিকদের কাছে এ ধরনের সন্দেহজনক লিঙ্ক অথবা ওয়েব পেজে ব্যক্তিগত কোনো ধরনের তথ্য না জানানোর অনুরোধ করেছে। পাশাপাশি সঠিক তথ্যের জন্য শুধুমাত্র সরকারি ওয়েবসাইটের ওপর ভরসা রাখার কথা বলেছে PIB। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার FM গোল্ড প্রচার তরঙ্গে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর, IRGC, জর্ডান, বাহরিন এবং কুয়েতে মার্কিন সেনাবাহিনীর ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দায় স্বীকার করে জানিয়েছে মার্কিন আক্রমণের উপযুক্ত জবাব দেওয়া হয়েছে। সেদেশের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, জর্ডানের প্রিন্স হাসান, বাহরিনের শেখ ইসা এবং কুয়েতের আল আলী সালেম ও আহমেদ আল জাবের বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। IRGC দাবি করেছে, এই হামলার ফলে জ্বালানির ডিপো, অস্ত্রশস্ত্রের ভাণ্ডার, আকাশ প্রতিরক্ষা ও রেডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা হরমুজ প্রণালীতে মার্কিন সেনাবাহিনীর কার্যকলাপ নিয়েও হুঁশিয়ারি দিয়েছে। উল্লেখ্য, গতকাল ইরানের বিভিন্ন স্থানে আমেরিকা সেন্ট্রাল কমান্ড সেন্টকম ব্যাপক হামলা চালিয়েছিল। আন্তর্জাতিক বাণিজ্য পথে তেহরানের কর্তৃত্ব শেষ করতে এই হামলা বলে তারা জানায়। এদিকে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি উদ্বেগজনক আকার নিয়েছে। ইরানের বিরুদ্ধে ফের নতুন করে হামলা চালিয়েছে মার্কিন সেনা। সমাজ মাধ্যমে এক বার্তায় মার্কিন সেনা জানায়, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ ও সাধারণ সমুদ্রযাত্রীদের ওপর ইরানের আক্রমণ বন্ধ করতেই পদক্ষেপ নিচ্ছে আমেরিকা। ইরানের দক্ষিণাঞ্চলের শহর জাস্ক, বান্দার আব্বাস ও সিরিকে 3টি বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে ইরানের সংবাদ মাধ্যম। হরমুজ প্রণালী বাণিজ্যিক পরিবহনের জন্য খোলা থাকবে বলে স্পষ্ট করেছে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এ ব্যাপারে ইরানের হস্তক্ষেপের দাবি নস্যাৎ করেছেন তিনি। কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রয়াণে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারতে আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। দেশের সর্বত্র আজ জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। এদিন কোনো সরকারি বিনোদনমূলক অনুষ্ঠান হবে না।
মায়ানমারের প্রাক্তন স্টেট কাউন্সিলর অং সান সুচির বর্তমান অবস্থা এবং আঞ্চলিক শান্তি পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে গতকাল থাইল্যান্ডের ব্যাংককে আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা মায়ানমারের বিদেশমন্ত্রী টিন মং সোয়ের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে মায়ানমারে আসিয়ানের

0: আমরা শুনলাম রুমা গো ঠাকুরতার কণ্ঠে এই গান, শিবদাস বন্দ্যোপাধ্যায় লেখা, ভূপেন হাজারিকার সুরে এই গান শুনলাম আমরা।
1: এরপরে
0: এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন পলাশ পোড়েল, কুলডাঙ্গা, হাওড়া থেকে।
1: এরপরে আমরা চলে যাই একটা খুব মন কাড়া গানে, পুরনো গান, সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে, অনিল ভট্টাচার্যের কথায়, নির্মল ভট্টাচার্যের সুরে এই গান।

0: এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে।
1: এরপরে যে গানটি শুনব বাণী জয়রামের কণ্ঠে একটি গান, যদিও সে গান আমরা বারবার শুনি, লালন ঘরামি উর্মিরা ঘরামি গোবিন্দপুর হাওড়া থেকে এ গান শুনতে চেয়েছেন।

এই মুহূর্তে আপনারা শুনছেন তোমায় গান শোনাবো, রয়েছি কৃষ্ণা এবং ঝুমুর। কিন্তু আমাদের দিক থেকে একটা কথা বলার, যে প্রতিবেশী রাষ্ট্র কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি, তার মৃত্যুতে আমরা একদিনের রাষ্ট্রীয় শোকে রয়েছি। সুতরাং যদি এমন কোনো গান আপনাদের অনুরোধে আমরা আজকে বাজাতে না পারি, আপনারা পরবর্তীতে এসে, বাকি সপ্তাহ তো পড়েই রইল, আপনারা অনুরোধ করবেন। আজকে আমাদের সেই ধরনের কিছু গান বাজানোতে নিষেধাজ্ঞা রয়েছে, তবুও আমরা চেষ্টা করছি আপনাদের অনুরোধ যথাসম্ভব রক্ষা করার। মান্নাদের কণ্ঠে এবার একটি গান।

0: মান্নাদের কণ্ঠে শুনছিলাম এ গানটি। অনুরোধ জানিয়েছেন রঞ্জন কর। রঞ্জনবাবু, আপনাকে বলি যে নির্দিষ্ট গানের অনুরোধ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি কোথা থেকে বলছেন, অর্থাৎ আপনার লোকেশনটি জানাতে হয়, সেটাই নিয়ম আমাদের ফেসবুক পেজে জানানোর। ভবিষ্যতে কিন্তু আপনি আপনার লোকেশনটাও জানাবেন।
1: বেশ, আমরা পরের গানে চলে যাই। আমরা এর পরে শুনি ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে একটি গান। ফিরে এসে বলছি কার অনুরোধে শুনলাম আমরা সেই গান।

0: সলিল চৌধুরীর কথা এবং সুরে ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে এই গান শুনলেন। আর এই গান শোনার জন্য অনুরোধ করেছিলেন সর্বেশ্বর পাল মাহেশ হুগলি থেকে। চলে যাব আমাদের পরের অনুরোধ।
1: হ্যাঁ, পরে আমাদের ফোনের অনুরোধ। বর্ষা বড়ুয়া শ্যামনগর থেকে গান শুনতে চেয়েছেন রবীন্দ্রসঙ্গীত, কিন্তু তিনি শিল্পী আমাদের উপর নির্ভর করেছেন আর কি, আমাদের পছন্দের শিল্পী, তার জন্য রইল জয়তী চক্রবর্তীর কণ্ঠে এ গান।

0: আপনি শুনছেন তোমায় গান শোনাবো, সঙ্গে আছি ঝুমুর আর কৃষ্ণা। তবে এই মুহূর্তে একটা বিশেষ ঘোষণা আবহাওয়া সংক্রান্ত। দক্ষিণ চব্বিশ পরগনার কিছু কিছু অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বজ্রবিদ্যুৎ সহ, এবং সেক্ষেত্রে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যাবে 30-40 কিলোমিটার/আওয়ার। সুতরাং এই অঞ্চলে যারা থাকেন, এই 2-3 ঘন্টা বাদ থেকেই শুরু হতে চলেছে এই বৃষ্টি, সুতরাং একটু সাবধানে থাকবেন। ঘোষণাটি শেষ হলো, আমরা চলে যাব এরপরে আপনাদের যে অনুরোধের গান আছে সেই অনুরোধের গানে।
1: লক্ষ্মী মজুমদার বেলঘড়িয়া থেকে শুনতে চেয়েছেন দাদার কীর্তি থেকে, মানে দাদার কীর্তি ছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

এরপর আমরা যে গানটা শুনব সেটি শুনব উৎপলা সেনের কণ্ঠে, কিংসুক ফুল হিংসুক ভারী। এবং এই গানের কথা পুলক বন্দ্যোপাধ্যায় আর সুর নচিকেতা ঘোষ। শুনতে চেয়েছেন সুভাষ চক্রবর্তী, উত্তর বাওয়ালি, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে।

0: শচীন্দ্রেব বর্মনের কণ্ঠে এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন শ্যামলেন্দু দত্ত বেহালা থেকে। চলে যাব পরের অনুরোধে।
1: হ্যাঁ, পরের যে অনুরোধটি, সে অনুরোধ আমাদের করেছেন হিতেন্দ্র দাস আসাম থেকে। আমরা অনুরোধ, মানে যেহেতু গানের পছন্দের ভার আমাদের, কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে একটি রবীন্দ্রসঙ্গীত।

শত ক্ষমা চাইছি, ভুলে ভুলে বলে দিয়েছি, রবীন্দ্রসঙ্গীত। আমরা শুনছি অতুল প্রসাদ সেনের গান কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, পাগলা মনটারে তুই বাঁধ।

0: পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে শুনলাম আমরা এই গান। আর এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছেন
1: রাখালচন্দ্র মুখোপাধ্যায়, কাজল মুখোপাধ্যায়, গ্রিন পার্ক, সিঙ্গুর, হুগলি থেকে।
0: চলে যাব এর পরের গানে। আর এই গান শুনতে চেয়েছেন একদিন পাখি উড়ে যাবে যে আকাশে, কিশোর কুমারের গাওয়া এই গান শুনতে চেয়েছেন
1: যাদবপুর থেকে আর কে মুখার্জি। এটি আমাদের হোয়াটসঅ্যাপের অনুরোধ। এবং এই গান শুনতে শুনতেই কৃষ্ণা ঝুমুর কিছুক্ষণের জন্য বিরতি চাইবে, ফিরে আসছি আমরা সুরেলা সফরে।
0: 2:30, সুতরাং আমাদের সাথেই কিন্তু থাকতে হচ্ছে পুরো সময়টা জুড়ে। কেমন শুনি আমরা কিশোর কুমারের কণ্ঠে এই গান।

0: এই মুহূর্তে একটি বিশেষ ঘোষণা, কমলা সতর্কতা জারি হয়েছে উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, নদিয়া, হুগলি ডিস্ট্রিক্টের বেশ কিছু অঞ্চলে এবং কলকাতারও বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা, সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যাবে 30-40 কিলোমিটার পার আওয়ার বেগে। সুতরাং এই সমস্ত অঞ্চলে যারা থাকেন তারা সাবধানে থাকুন। শুরু হচ্ছে সুরেলা সফর।
1: ১৯৩৬ সালের জুন মাস, প্রকাশিত হল অন্নপূর্ণার মন্দির, এমন একটি সিনেমা তাকে নিয়ে যত না হইছই তার চেয়ে অনেক বেশি হইছই এক অভিনেতা নায়ককে নিয়ে। স্বাভাবিকভাবেই দর্শক তাকে আগে দেখেনি, এই দেখলেন লম্বায় 6'2", গৌরবর্ণ পেটাই চেহারা, পাতলা ঠোঁট, সরু চোখ আর উন্নত নাসিকা, গলা দরাজ হালকা সানুনাসিক। তার উপস্থিতি একটা কথাই বলে, আভিজাত্য। বাংলা ছবির সেই চরম অ্যারিস্টোক্রেসির নাম ছবি বিশ্বাস।
2: দেখি সার্টিফিকেটগুলো দেখি, খুব রাগ হচ্ছে তো, ভাবছি আবার কি হলো, দু টাকা দিয়ে ডুপ্লিকেট আনলে, চুপ করে রইলি কেন, বলে বলো কিছু।
3: বলছি আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাকে সত্যি বাঁচালে।
2: থাকায় কোথায়?
3: যেখানে দাঁড়িয়ে আছি।
2: আত্মীয় স্বজন, বিয়ে থা, মানে ছেলে বলে?
3: আমি একা।
2: পকেটে রেস্ট অ্যাকাউন্ট
3: ছিল? নেই।
2: চমৎকার, চল
3: কোথায়?
2: থাকবার জায়গা নেই, খাবার সংস্থান নেই, প্রশ্ন করতে লজ্জা করে না।
4: ভাঙরে ভাঙরে ভাঙ ভাঙরে পাথর ভাঙরে।

0: পাথর ভাঙরে ভাঙরে ভাঙ ভাঙরে পাথর ভাঙরে ভাঙরে ভাঙ ভাঙরে।
1: সৌমিত্র চট্টোপাধ্যায় তাঁর সম্পর্কে বলতে গিয়ে বলেছিলেন যে অভিনয়ের সময় তাঁর মতো এমন রাজকীয় উপস্থিতি আর কারো মধ্যে দেখিনি। আসলে ছবি বিশ্বাসকে নিয়ে কথা বলতে গেলে আমাদের কিন্তু ঘুরে ফিরে এই আভিজাত্যের প্রকাশটা চলেই আসে, তাই না?
2: একদমই তাই। কিন্তু একদম যখন শুরু করলেন নাম শুনে চমকে গেল সবাই। ছবি সে তো মহিলাদের নাম হয়, মেয়েদের নাম। আসলে তার নাম যে শচীন্দ্রনাথ দে এবং তারা জাগুলিয়ার, ছোট জাগুলিয়ার জমিদার পরিবার এবং নাকি মুঘল বাদশাদের কাছ থেকে তার পরিবার এই বিশ্বাস উপাধি পেয়েছিল। আর এত সুন্দর দেখতে হয়েছিলেন। আজকের দিনে তার জন্ম 1900 সালে, মানে তিনি 127 বছরে পা দিলেন।
1: এবার অত সুন্দর দেখতে ছিল বলেই মা তাকে ছবি নাম দিয়েছিলেন এবং আদর করতেন, সবসময় কোলে রাখতেন। কিন্তু সেই সুখ খুব বেশি দিন হয়নি। খুব ছোট্ট বয়সে, তার প্রায় 1 বছর বয়সেই মা চলে যান। কিন্তু কোথাও মায়ের দেওয়া নামটাকে তিনি আজীবন স্বর্ণাক্ষরে লিখে রাখলেন এবং তার সঙ্গে দে পদবিটাকে বাদ দিলেন, রাখলেন বিশ্বাস, ছবি বিশ্বাস।
2: একটা কথা দেখো, আমরা ছবি বিশ্বাসকে চিনি, আমরা তো অনেক পরবর্তী প্রজন্ম, আমরা ছবি বিশ্বাসকে চিনি কিভাবে? প্রৌঢ় ছবি বিশ্বাসকে, মানে যাকে আমরা ভালোবাসি, মানে প্রায় 4 জন, কমল মিত্র, পাহাড়ি সান্যাল, বিকাশ রায়, ছবি বিশ্বাস, যারা, যাদের তরুণ ভার্সন আমরা দেখতে অভ্যস্ত নই। এবং ছবি বিশ্বাস মানে ব্যারিস্টার, ছবি বিশ্বাস মানে কড়া ধাঁচের বাবা বা জ্যাঠা, ছবি বিশ্বাস মানে সেই চরিত্র যে চরিত্র দেখে চোখে জল আসে।
1: ইনফ্যাক্ট দেখো, এই ইন্দ্রাণী ফিল্মটা আমরা যে গান শুনলাম এবং আমরা ডায়লগও শুনলাম, এইখানেও যখন তিনি আসছেন এবং উত্তম কুমারকে প্রথম দেখছেন, সেখানে কিন্তু তিনি নিজের শেষ সম্বলটাকে নিতে এসেছেন এবং বলছেন এইটুকুও তুলে নেবেন মাস্টারমশাই, বলছেন হ্যাঁ এইটুকুও আমার দরকার। এবং তারপর যখন দেখতে পাচ্ছেন উত্তম কুমারকে, তখন ডেকে ওই ডায়লগটা বলছেন। আর এই উত্তম কুমার বলতেন যে ওনার সামনে দাঁড়িয়ে ডায়লগ বলতে গেলে আমি মাঝে মাঝে ভুলে যেতাম।
2: উত্তম কুমার বলেছিলেন জন্মদিনে মৃত্যুর কথা বলতে নেই যদিও, কিন্তু বারবার তার সেই আকস্মিক চলে যাওয়ার কথা আজকে ফিরে ফিরে হয়তো আসবে। তার আকস্মিক চলে যাওয়াতে উত্তম কুমার অসম্ভব কষ্ট পেয়েছিলেন এবং

0: ছিলেন ছবিদা নেই আমার আর ব্যারিস্টারের ছেলে হওয়া হবে না।
1: ঠিক ঠিক ঠিক। পরবর্তীতে কিন্তু জমিদারের চরিত্রে আমরা উত্তম কুমারকে পাচ্ছি, কিন্তু ওই আর কি, তাঁরও ঘুরে ফিরে তিনি বলতেন যে আমি যখন এই জমিদারের চরিত্রগুলো ফুটিয়ে তুলি তখন কোথাও আমার মনের মধ্যে ছবিদা থেকে যান। এই যে একটা মানুষ সবসময় দেখো যে পথে চলার কথা, সেই ওই ভাঙড়ে ভাঙড়ে ভাঙের মতোই সেই পথ উনি কোথাও একটা সরিয়ে দিয়েছেন। শুরু হলো অন্নপূর্ণার মন্দির দিয়ে, তারপর বেশ কয়েক বছর কিন্তু তিনি নায়কের চরিত্রে, হঠাৎ করেই বললেন যে না এরপরে যে ফিল্মটা আসছে সেখানে আমি নায়কের চরিত্রে অভিনয় করব না, বরং সেখানে একটা প্রহরের চরিত্রে অভিনয় করলেন।
0: সব থেকে যেটাতে মানুষ একেবারে অতর্কিতভাবে একজনকে দেখতে পেল, এক বৃদ্ধ সন্ন্যাসী দেবকী বসুর নর্তকী,
1: হ্যাঁ
0: হ্যাঁ, যেখানে তারা ভাবতেই পাচ্ছে না, তখন কিন্তু ছবি বিশ্বাসের বয়স অত বেশি নয়, 1942 দেবকী বসুর যখন ছবি করছেন তখন খুব বেশি হলে তার
1: 42 বছরই বয়স
0: বা চারের কোঠায় জন্ম আর কি, 40-এর জন্ম, এবং সেই সময় মানে 40-এর কোঠায় জন্ম মানে বয়সটা, কিন্তু সেই সময় এমন একটা বার্ধক্যের অভিনয় যে লোকে বিশ্বাস করছে যে তিনি বৃদ্ধ সন্ন্যাসী।
1: ঠিক। এইবার বরং তার একটু সংসারেও কি ঝুঁকি মারি। আমরা বিভিন্নভাবে বিভিন্ন ফিল্মে তিনি যেভাবে এসে ধরা দিয়েছেন, সাধারণ ওনার সম্পর্কে যে গল্প সেগুলো তো থাকবেই, সঙ্গে বিভিন্ন ফিল্মে তাকে আমরা যেভাবে পেয়েছি সেই ফিল্মগুলোতেও একটু আসি। এবার বরং আমরা একটু শশীবাবুর সংসারের দিকে চোখ ফেরাই। আগে শশীবাবুর সংসারের গানটা শুনে নিই, তারপর এসে শশীবাবুর সম্পর্কে দু একটি কথা।
2: একদিন জানবে নয় কি তুমি আর আমি আছি ভয় কি, একদিন জানবে নয় কি

শশীবাবুর সংসার সেখানে শশীবাবু প্রাচীনপন্থী, কিন্তু এমন নয় যে তিনি আধুনিক যে ধ্যান ধারণা সেগুলোকে মানতে জানেন না। হ্যাঁ, হয়তো প্রথম দিকে একটু কষ্ট হয়, মানে এতদিন তিনি অভ্যস্ত নয়, বাড়ির বৌমা সে কাজ করতে যাবে, চাকরি করবে এবং শাশুড়ি রান্না করবে, তিনি সেটা দেখছেন। এতদিনে তিনি অভ্যস্ত নন যে ছেলে মেয়েরা তারা নিজেরা পছন্দ করে বিয়ে করবেন, এতদিনে অনেক কিছুই যেগুলো তিনি মানতে পাচ্ছেন না আস্তে আস্তে তাকে মানতে হচ্ছে। বৌমার সম্পর্কে তার একটা ধ্যান ধারণা হচ্ছে যে বৌমা মুখে মুখে কথাও বলছেন, অথচ সেই বৌমাই তার জুতোটা যে নষ্ট হয়ে গেছে সেটা মনে রেখে জুতোটা নিয়ে আসছেন, ছড়িটা নিয়ে আসছেন, এবং দুজনের সঙ্গে না খুব

0: কনফ্লিক্ট হচ্ছে মতের। একটা সময় যখন বৌমা বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন ছেলে বৌমা চাকরির সূত্রে, সেই সময় উনি একবার বললেন যে তোমরা আধুনিক, তোমরা এগিয়ে যাও কিন্তু মারিয়ে যেও না। কি অদ্ভুত একটা জিনিস! এবং এইখানেও যথারীতি আর কি, সব জায়গা থেকে যেমন পাহাড়ি সান্নাল আর উনি একসঙ্গে থাকলে একটা অনবদ্য জুটি তৈরি হয়
1: এবং একটা বই পুরুত্ব আর কি,
0: আর রিলিফও দেয়, বলো
1: রিলিফও দেন।
0: ঠিক,
1: পাহাড়ি সান্নালের সঙ্গে কিন্তু অসম্ভব বন্ধুত্ব ছিল। কিন্তু তুমি এই যে কঠোরতার কথা বললে, সে প্রসঙ্গে একটা কথা বলি যে একটা সময় বাড়ির কর্তা বা জমিদারের রোলে কিন্তু একদম মানিয়ে গিয়েছিল। হ্যাঁ, সেই যে ড্রেসিং গাউন পরা, সাদা কালো ছবিতেই আমরা দেখছি, হয়তো উত্তম সুচিত্রা রয়েছেন নায়ক নায়িকার চরিত্রে, কিন্তু ড্রেসিং গাউন, মুখে পাইপ নিয়ে আসছেন এবং মোটামুটিভাবে মানে এই রকম হয়েছিল যে পাড়া সুন্দরী মেয়ে যারা, মানে তাদের বাবাদের ছবি বিশ্বাস বলে ডাকা হতো, এবং যাদের দর্শন পাওয়া মাত্র হয়তো সেই মেয়েটিকে কোনোভাবে পছন্দ হয়েছে কারো, মানে সপ্তপদী দেখার পর একজন তো কপাল চাপড়ে এসে বলেছিলেন এরকম যে সবই ঠিক হয়ে গেছিল আমাদের দুজনের মধ্যে, কিন্তু ছবিবাবু এসে বিগড়ে দিলেন, মানে বাবা ইন্টারফেয়ার করেছেন আর কি। এবং বাংলা সিনেমায় ততদিনে বাবার রোল মানে ছবি বিশ্বাস।
0: এবং তুমি এই যে কথাটা বললে, সেই ক্ষেত্রে আমার মনে পড়ছে উদাসীনের বাড়ির কথা, মানে শুনো বড় নারী, এবং যেখানে তিনি ব্যারিস্টার, হ্যাঁ, এবং উদ্ধত্ত মারাত্মক, এবং কিছুতেই মেনে নিতে পারছেন না হিমুর মতো একটা ছেলের সঙ্গে তার মেয়ের একটা সম্পর্ক তৈরি হচ্ছে। সেখানে শেষের দিকে গিয়ে যখন হিমুর থেকে সরিয়ে নিতে চাইছেন আর কি মেয়েকে, প্রথমে বেশ জোরের সঙ্গেই একখানা বললেন, 5,000 টাকার তোমাকে চেক দিচ্ছি, এই চেকটা তুমি নিয়ে নাও, তুমি ওর জীবন থেকে সরে যাও। তারপরেই যে বুঝতে পেরেছেন যে ওটা তো হিমু ছেড়ে ফেলে দিচ্ছে, তার মানে এইতে হবে না, সঙ্গে সঙ্গে না গলাটা কিরম নরম হয়ে গেল, হ্যাঁ হয়ে গিয়ে বাবার যে কত অসহায় একটা অবস্থা সেটা ওনাকে বোঝানোর চেষ্টা চললো, এবং আলটিমেটলি দেখলেন সেই ব্যাপারটা তিনি কাটিয়ে উঠলেন।
1: মানে এই মেথড কিন্তু, মানে এই মেথড অফ অ্যাক্টিং যাকে বলে, তিনি আবারও ব্যবহার করেছেন কৃষ্ণেন্দুর বাবার ক্ষেত্রে।
0: ঠিক,
1: এবং কতখানি সময়, আমি কাল দেখছিলাম ঝুমুর, যে রিনা ব্রাউন চোখ বুজে পেছন ফিরে মানে দাঁড়িয়ে আছেন, তিনি মানতে পারছেন না এবং চেয়ারে বসে ঘামছেন, ছবি বিশ্বাস চোখের জল মুছছেন। প্রথমবার তো রিনা ব্রাউন বললেন, আমার পক্ষে ওকে অস্বীকার করা সম্ভব নয়। তারপর তিনি বসে রইলেন, তারপর যখন মানে রিনা ব্রাউনের সম্বিত ফিরল, তখন তিনি বলছেন যে আমি ঠিক আছে, আমি ওকে ভুলে যাব, মানে আমি ওর জীবন থেকে সরে যাব, তুমি আমায় কথা দিচ্ছ তো মা?
0: এই যে কথাটা
1: সঙ্গে সঙ্গে গলার যে ভঙ্গি, গলার যে চেঞ্জ, এবং ওই বারবার মানে গবেষকরা বলেন চোখটা সরু করে একটা চোখ একটুখানি খুলে একটা অদ্ভুত ডায়ালগ বলার টেন্ডেন্সি,
0: এবং তোমাকে কোথাও বিশ্বাস করিয়েই ছাড়বেন যে চরিত্রটা এরকমটাই হওয়া উচিত।
1: এবং অন্য সময় যেটা করেন, ওই যে ঈষৎ যে আনুনাসিক কণ্ঠস্বর, সেটার সঙ্গে ইংরেজি বাংলা মিশিয়ে খুব ব্যারিটন ভয়েস যাকে বলে, সেটা কিন্তু নন, কিন্তু একটা ইংরেজি বাংলা মিশিয়ে একটা অসম্ভব যে হেঁটে যাচ্ছেন করিডোর দিয়ে, ওই যে বলছি
0: সঙ্গে একটা চুরুট,
1: সঙ্গে একটা চুরুট, হ্যাঁ, এবং মানে থমকে যাচ্ছে সবাই।
0: ঠিক ঠিক, একদমই। আবার এই মানুষটাকে যখন আমরা কাবুলিওয়ালাতে পাচ্ছি, সেই মানুষটা তো একদম আলাদা, এবং কোথাও আমরা বিশ্বাস করতে বাধ্য হচ্ছি ইনি রহমত।
1: এবং এটার জন্য একটা কাজ করেছিলেন, যখন রহমতের চরিত্রে তাকে নেওয়া হলো, তপন সিনহা রহমত করছেন, এটা মনে রাখতে হবে ততদিনে কিন্তু বিমল রায় প্রোডাকশনের কাবুলিওয়ালা হয়ে গেছে, এবং মানুষ চিনে নিয়েছে, মানে হিন্দি সর্বভারতীয় ছবিতে কাবুলিওয়ালা হয়েছে। এবং এই সময় যখন ছবি বিশ্বাসকে কাস্ট করা হলো, তিনি একজন কাবুলিওয়ালাকে বাড়িতে মাইনে করে রেখেছিলেন।
0: এই যে একটা চরিত্রকে তার সঙ্গে যে কিভাবে সৎ হয়ে উঠতে হয়, এইটা না এদের থেকেই শেখার,
1: এবং চরিত্র
0: হয়ে ওঠা,
1: কি পরিশ্রম, কি ডেডিকেশন। এবং একটা সময় তাকে হঠাৎ করে চাকরি থেকে ছাড়িয়ে দিয়েছিলেন, মানে যাও তোমাকে আর লাগবে না, তো তার নাকি খুব মন খারাপ হয়েছিল, তিনি মাথা নিচু করে চলে যাচ্ছিলেন, তখন উনি হাতটা ধরে বললেন, আমি দেখতে চাইছিলাম রহমতের যে কাজটা

0: চলে গেল, রহমতকে যে তাড়িয়ে দেওয়া হলো, সেই সময় রহমত কি ভঙ্গি করে, তার মানে একজন কাবুল থেকে আগত মানুষ তার যে ভঙ্গি হবে একজন বাঙালির সেই ভঙ্গিটা হবে না। হ্যাঁ, উনি এইটা বুঝতে চেয়েছিলেন এবং দিনের পর দিন তার ওই টালিগঞ্জের বাড়িতে তিনি তাকে মাইনে করে রাখলেন শুধু আদব কায়দা শেখার জন্য।
1: এই মুহূর্তে যে গানটা শুনবো সেটা শুনো বরনারী ফিল্ম থেকে শুনবো, এবং এই গানটা না পুরো ফিল্মটা জুড়েই ঘুরে ঘুরে এসে।
0: একটা কথা বলে দিই, গানটা শোনার আগে আসলে সেই অর্থে তিনি তো চরিত্র অভিনেতা, তিনি সম্রাট, হ্যাঁ, কিন্তু তিনি নায়ক নন, তাই তার লিপে গান নেই। আমরা তার ছবির গান রিলিফ, মানে একটু রিলিফ দেওয়ার জন্যই শুনবো, কিন্তু তার কথায় থাকবো, তার নানা অভিজ্ঞতায় থাকবো।
1: তার লিপের গানও শোনাবো, এরকম ভাবার কোনো কারণ নেই যে ওই গানটা আমি বাদ দিয়ে দিচ্ছি, শোনাবো।

0: তবে এটাও ঠিক, আমরা প্রথম ছোটবেলায় যে ছবি বিশ্বাসকে ভীষণ পছন্দ করেছি তিনি কিন্তু এই রহমান, তাই না? মিনির মতো যদি একজন এরকম কাবুলিওয়ালা পাওয়া যেত, এ স্বপ্নে বিভোর হয়েছি আমরা সকলেই।
1: এবং ওই গেটের বাইরে বসে হামি শ্বশুরকে মারবে,
0: আর
1: ইয়েও বলছে খোকি, আর মিনিও বলছে আমিও মারবো।
0: হ্যাঁ, এই যে দুজনের একটা অসম বয়সের এত সুন্দর বন্ধুত্ব, এবং যখন মিনিকে পাচ্ছেন না, সেই সময়ের কষ্ট সব মিলিয়ে, সেই বাড়িটায় যেখানে অনায়াসে আসতে পারতেন সেই বাড়িটায় আসা বন্ধ, সবটা মিলিয়ে এই তারই সঙ্গে আমরা মানে ভালো লাগায় মেতেছি, তারই সঙ্গে আমরা কেঁদেছি। এইবার আর একটা অন্য ধরনের তার চরিত্র,
1: এবং দুটো চরিত্র মানে তুমি দেখো, আর একটুখানি যেটা বলবার, যখন মিনির সামনে কাবুলিওয়ালা তখন তিনি স্নেহময় পিতা, যে স্নেহময় পিতা সুদূর কাবুল থেকে তার মেয়ের হাতের ছাপ পকেটে নিয়ে ঘুরছেন, তার জোব্বার পকেটে নিয়ে ঘুরছেন, কিন্তু যে সময় তাকে বিশ্বাসঘাতক বলা হচ্ছে সে সময় একজন মানে পুরো দস্তুর আফগানের মতো তার
0: তখন তার ওই ওই অভিনয় এবং ওই মেজাজ,
1: ওই মেজাজ,
0: ওই মেজাজটাকে ধরাটা একটা বড় ব্যাপার। এবার হাত বাড়ালেই বন্ধু, এইখানে আমরা যখন এই ফিল্মটাই দেখি তখন অদ্ভুতভাবে তিনি এবং তরুণবাবু দুজনে মিলেই আর কি একই সম্পত্তি দেখিয়ে যাচ্ছে, আর সেখানে বাড়ি ভাড়া দেওয়া হবে এবং বাড়ি পাওয়া যাবে।

0: সবাইকেই এইরকম ভাবেই বলা হচ্ছে। এইভাবেই উত্তম কুমারও আসেন একটা বাড়ির খোঁজে, এবং কোথাও না পেয়ে তখন নিজেরা যে বাড়িতে থাকেন সেখানেই এনেছেন তাকে। আর দিয়েছেন তো দিয়েছেন তার ভাইঝির যে মানে মেয়েটা ঘরটা, সেই ঘরটা, ভাগ্নির যে ঘরটা, সেই ঘরটাকে দেওয়া হয়েছে। এইবারে সে যখন ফিরেছে সাবিত্রী চট্টোপাধ্যায়, তখন তো দেখছেন তার ঘর অকুপায়েড হয়ে গেছে এবং তাদের ভীষণই রাগ হচ্ছে এবং তাকে লুকিয়ে লুকিয়ে থাকতে হচ্ছে, কখনো রান্নাঘরে কখনো অন্য ঘরে। তো একবার এরকমই ঘরের মধ্যে বসে বসে সে গান গাইছে, হঠাৎই উত্তম কুমার ফিরে এসেছেন এবং এই সময় কীভাবে উনি বাঁচবেন, গানটার পরেই কিন্তু বলা হচ্ছে নমস্কার আকাশবাণী কলকাতা আবহাওয়া, আবহাওয়ার খবর বলে সমানে এইভাবেই বলে যাওয়া হচ্ছে এবং বোঝানো হচ্ছে যে এখানে রেডিওটাই চলছিল, যদিও সেই রেডিওটা চলে না এটাই জানা ছিল। এবং পুরো ফিল্মটা জুড়ে কাকা আর মামার মধ্যে যে দ্বন্দ্ব এবং কিভাবে আলটিমেটলি একটা জায়গায় পৌঁছানো যায়, প্রতি পরতে পরতে এত মজার সিকোয়েন্স তৈরি হয়েছে। এবং হাত বাড়ালেই বন্ধুতে ছবি বিশ্বাসের চরিত্র সেটা যে কী ভালো, কী সুন্দর, কোথাও তিনি লোককে কথার মারপ্যাঁচে ঠকাচ্ছেন, কোথাও আবার তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন, কোথাও এই ছেলে মেয়ে দুটো মা বাবা হারা তাদের একদম আগলে রাখছেন।
1: আসলে কিন্তু জানো ছবি বিশ্বাস আদপে যা এখানে
0: একদম একদম, ইনফ্যাক্ট এটা সদানন্দের মেলাতেও,
1: সদানন্দের মেলাতেও আমরা একদম হাসি মুখের ছবি বিশ্বাস।
0: হ্যাঁ ঠিক ঠিক তাই। তো আমরা হাত বাড়ালেই বন্ধু,
1: সেখানে অবশ্য পাহাড়ি সান্যাল রাগি,
0: এখানেও তো রাগ আছে, প্রচন্ডই রাগ আছে যে কেন এরকম করছে, আমার সব সম্পত্তি সেইগুলো এদিক ওদিক করে লোক রেখে দেওয়া হচ্ছে। তো আমরা হাত বাড়ালেই বন্ধু থেকে একটা নির্মলা মিশ্রের কণ্ঠে গান শুনে নিই, শুনে নিয়ে তারপরে আবারও অন্য কথায় নিশ্চয়ই আসবো।
2: না নিত

পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায় বলতেন যে অভিনয় জগতে ছবি বিশ্বাস একটা যুগ, এবং তাকে বলা হতো, তিনি মনে করতেন যে তিনি হচ্ছেন বেস্ট স্ক্রিন অ্যাক্টর। ইনফ্যাক্ট এই মানুষটি তার অভিনয় দিয়ে এতই অন্যান্যদের মুগ্ধ করে রেখেছিলেন, সেটা মঞ্চে হোক কিংবা ফিল্মে হোক, যার জন্য মানে নটসম্রাট বলে অভিহিত করে নাট্যকার মন্মথ রায় তার সাঁওতাল বিদ্রোহ উৎসর্গপত্রে তাকে মানে উৎসর্গ করেছিলেন। এবার ভেবে দেখো যে একজন মানুষ, তিনি মঞ্চেও তার দাপট কতখানি রেখে এসেছেন, তার জীবনের শুরুটাই মঞ্চ থেকে, যে সেখানেও তিনি যখনই মঞ্চে থাকতেন মানুষ জানতই যে এ নাটক চলবেই, শুধু

0: মাত্র ছবিবাবুর জন্যই এই নাটক দেখা যায়।
1: হ্যাঁ, এবং এরকমটাও শোনা যায় মঞ্চে, আসলে মঞ্চের শিক্ষাটা ছিল বলেই, এবং শিশির কুমার ভাদুড়ির সঙ্গ, এই মঞ্চের শিক্ষাটা ছিল বলেই কিন্তু মানে দীর্ঘদিন তিনি এই ছবিতে অসাধারণ ভেরিয়েশন আনতে পেরেছেন, মানে বিভিন্ন চরিত্রে। এবং আরেকটা, এখন যারা সিরিয়ালে অভিনয় করেন, টিভি সিরিয়ালে অভিনয় করেন, তাদের কাছে এই যে প্রচুর মুখস্থ বলা, মানে সোজা কথায় পার্ট মুখস্থ বলা আর কি, সেটা একটা ব্যাপার, কিন্তু তিনি পাতার পর পাতা মুখস্থ বলতে পারতেন।
0: থাকবো তাঁর কথা নিয়ে, তবে একটু পরেই সংবাদ, সংবাদের পরে আবারও ফিরে আসবো ঝুমুর আর কৃষ্ণা সুরেলা সফর নিয়ে, আর থাকবেন অবশ্যই জন্মদিনে তিনি ছবি বিশ্বাস।

0: আলাদা করে বলার নিশ্চয়ই প্রয়োজন নেই যে যা আমরা শুনলাম তা জলসাঘরের আবহই তৈরি করে দিল।
1: তাকে যে কত রকমভাবে জলসাঘরে আমরা পেয়েছি, সেই ক্ষয়িষ্ণু এক জমিদার প্রথা, একজন জমিদার, তিনি জানেন তার জমিদারি শেষ হয়ে আসছে আর কিছুদিন পরেই সব কিছু গ্রাস করে নেবে, কিন্তু তারপরেও অর্থহীন প্রচেষ্টা সেই জমিদারিকে ধরে রাখা।
0: বিশ্বম্ভর রায় একদিকে বুঝতে পারছেন যে জমিদারি আর থাকছে না, কিন্তু প্রথম থেকে যা চলে আসছে সেই রীতিনীতিগুলো তিনি জীবন থেকে বের করতে পারছেন না। ছেলেকে অসম্ভব ভালোবাসেন, সঙ্গীত প্রিয়তায় তিনি একদম মগ্ন, তার সঙ্গে সঙ্গে তার একটা সুন্দর সাংসারিক জীবনও আছে। অথচ যেখানে কঠোর হতে হয় সেখানে তো তিনি বেশ ভালোই কঠোর হতে পারেন।
1: সত্যজিৎ রায় এমনভাবে গেঁথেছিলেন যে আজ যখন আমরা জলসাঘর দেখতে বসি তখন আমরা বুঝতেই পারি না যে এটা কেমন একটা গীতি কবিতার মতো, যেখানে ছবি বিশ্বাস অবিনশ্বর হয়ে আছে। ছবি বিশ্বাসের একটিও ছবি যদি কেউ না দেখে, সেও জানে দুটি ছবির নাম, কাবুলিওয়ালা এবং জলসাঘর।
0: এই জলসাঘর ফিল্মটা একটা অদ্ভুত, মানে এক তো হচ্ছে জলসাঘর বললে ওই ঘরটাকে আমাদের মনে আসছে, সেখানে নাচ গান সেগুলো, সেই ঝাড়বাতিটাকে মনে আসছে, সেই সাথে সাথে সেই আয়নাটাকেও কিন্তু মনে আসছে, দেয়ালে ওই বড় আয়না যেখানে প্রথম দিকে তিনি ঘোড়সওয়ার করে ফিরে আসছেন এবং এসে শুনছেন তার সঙ্গে দেখা করতে আসছেন জনার্দন গাঙ্গুলির ছেলে মহিম। এই মহিম তখন উঠতি বড় লোক আর কি, এবং কোথাও তার একটা শ্লাঘা আছে যে তার মধ্যে আভিজাত্য নেই আর যাই থাক না কেন। এবং সে যখন দেখা করতে আসছে জলসাঘরে দাঁড়িয়ে ওই আয়নার সামনে, তিনি পেটের মধ্যে হাতটা দিয়ে এবং ওই সুন্দরভাবে সজ্জিত ড্রেসটা পরা ঘোড়সওয়ারের জন্য সেখানে গিয়ে দেখছেন আর কি, মানে কত সুন্দর করে সেটা ফিট হচ্ছে ওনার গায়ে। এবং আবারও শেষের দিকে সেই আয়নার কাছেই তিনি যখন আসছেন, আয়নায় ধুলো পড়ে আছে, তখন খুব মানে জোরে জোরে হাতটাকে বোলাচ্ছেন এবং আয়না থেকে ওই ধুলোটা সরাচ্ছেন। আমাদের কী দিন ছিল আর কী দিন এলো, একটা সুন্দর জমিদারি প্রথার মধ্যে দিয়ে যেতে যেতে যখন সেটা একটা শেষের দিকে, সেই থাকা এবং না থাকার এত সুন্দর করে উনি মানে পুরো ফিল্মটা জুড়ে দেখিয়েছেন যে সত্যি মানে স্যালুটটাকে জানাতেই হয়।
1: সত্যি তাই, সামন্ততান্ত্রিক জমিদার ব্যবস্থা এবং পুঁজিবাদী ব্যবস্থার উত্থান, নতুন কলকারখানা যেখানে পাশের বাড়ির মহিম গাঙ্গুলি নিজে এসে বলছেন আমি সেলফ মেড ম্যান, কিন্তু তার পাশাপাশি বিশ্বম্ভর রায়, তিনি সেই সামন্ততন্ত্রের প্রতীক, তার বসা, তার ওঠা,

0: তার আচার আচরণ সমস্ত কিছু।
1: কত বড় আসপত্তা, হ্যাঁ কত বড় আসপত্তা, বামন হয়ে চাঁদে হাত। পারিনি কেন পারিনি জানিস? রক্ত, ব্লাড ইন মাই ভেইনস, জানিস কার রক্ত বইছে আমার শিরায়? আমার পিতৃদেব ঈশ্বর রামেশ্বর, মাই গ্র্যান্ড ফাদার ঈশ্বর ভুবনেশ্বর, মাই গ্রেট গ্র্যান্ড ফাদার ঈশ্বর তারকেশ্বর, মাই গ্রেট গ্রেট গ্র্যান্ড ফাদার ঈশ্বর রাবণেশ্বর।
2: এই কথাগুলো তিনি যখন বলছেন একদম শেষে খেয়াল করে দেখো, তারপরে কিন্তু তিনি নিজের ছবিটা দেখিয়ে বলছেন and myself, হ্যাঁ মানে আভিজাত্যের যে গরিমা সেটা কিন্তু তিনি মানে ফিল্মের শেষ অবধি রেখেছেন। যখন উনি জানতে চাইছেন নায়েবের কাছে যে মহিমের বাড়িতে লখনৌ থেকে আসছেন গান শোনাতে একজন বাই, তো উনি তখন জানতে চাইছেন আমাদের কোষাগারে কত আছে, বলছেন যে দেবত্ব সম্পত্তির ওই দিকে আমাদের আর 300 পড়ে আছে। বলছে আর একে আনতে কত লাগবে? বলছে 200। ঠিক আছে চলো। এবং অদ্ভুত দেখো এইখানে প্রত্যেকটা মুখ খেয়াল করার মতো, ওনার মধ্যে আভিজাত্য আছে, উনি সেটা চাইছেন, আর ওনাকে দেখাশোনা করতেন যিনি তার মুখটা না মানে ভীষণ মানে খুশিতে ভরে গেল, যে তার মানে সেই পুরনো দিনের মতো জাঁকজমক হবে, তিনি আবার তার মানে ওই সাজে সাজবেন, তিনি আবারও খাবার দাবার পরিবেশন করবেন, পানীয় নিয়ে যাবেন, একটা বাড়িতে হই হই রই রই। আর নায়েবের মুখটা ততোধিক ছোট হয়ে যাচ্ছে, তার কারণ তিনি বুঝতে পারছেন যে এবার আর তো কিছুই থাকলো না। একদম একদম শেষে যখন সেই সমুদ্রেতে তিনি তো সবাইকেই হারালেন, ছেলেকে যখন পাওয়া গেল যদি বা বউকে তো পাওয়াই গেল না, এবং একদম শেষে তিনি যখন ঘোড়াটাকে তুফানটাকে নিয়ে বেরিয়ে যাচ্ছেন তখনও গিয়ে সেই নৌকাতেই একটা ধাক্কা লেগে পড়ে গেলেন এবং ওখানেই শেষ, সেখানেও কিন্তু আমরা ওই সমুদ্রকেই দেখতে পাচ্ছি। মানে
0: এই যে বলছিলে তুমি অনন্তর কথা একটু বলি, অনন্তর অভিনয় সত্যি খুব অসাধারণ, অনন্ত মানে তার নায়েব। এবং একবার অনন্ত আসছেন যখন প্রিভি কাউন্সিলের রায় বেরিয়েছে, তিনি ওই আলোয়ান পরা হাতে গড়গড়া, তখন ততদিনে স্ত্রী এবং পুত্রকে তিনি হারিয়েছেন এবং 4 বছরে তিনি বলছেন বৃদ্ধ হয়ে উঠেছি, হাতে তখন লাঠি, সিঁড়ি দিয়ে হাতে লাঠি নিয়ে উঠছেন। অনন্ত এসে বলছে প্রিভি কাউন্সিলের রায় বেরিয়েছে, সমস্ত জিনিসপত্র যাবে, বেশ যেতে দাও। এই যে ডিউরেশন, এই যে টাইমিং, একটা ডায়ালগ বলার যে টাইমিং। তারপর বলছেন তুফান আর মতি, অনন্ত জিজ্ঞাসা করছে পাশের জমিদারি যে ব্যবস্থা মানে যারা জমিদার তারা দাম দিয়ে গেছে, কিন্তু আপনাকে জিজ্ঞেস না করে তো কথা দিতে পারি না। একবার তিনি অনন্তর দিকে তাকালেন, তার ওই যে চোখের চাহনি, একটা চোখ ঘুরিয়ে যে তাকাতেন, তারপর যে তাকালেন ঠিক উল্টো দিকে, শূন্য দৃষ্টি। তারপরই অনন্তর দিকে তাকিয়ে বললেন ওরা থাক, খোকার বড় প্রিয় ছিল।
2: ঠিক ঠিক। আর একটা জিনিস দেখো, যখন ওই লখনৌ থেকে এসছেন বাই এবং সেখানে নাচ হচ্ছে, গান হচ্ছে, এবং তার দারুণ একটা পারফরমেন্সের পরে ওই ওই যে কিছু খুশি হয়ে দেওয়া, সেটা যখন মহিম
0: টাকা দিচ্ছে,
2: মহিম যখন দিতে যাচ্ছেন তখন ওই লাঠিটা দিয়ে টেনে আনা
0: হাতটা, সেটা দিয়ে কবজিটা চেপে ধরছেন, প্রথম ইনাম দেওয়ার অধিকার গৃহস্বামী।
2: একদম একদম, মানে অসাধারণ পুরো চরিত্রটাকে।
0: এটা কিন্তু দেখার যেন প্রথম থেকে শেষ অবধি, সে তুমি পারিবারিক চরিত্রেই বলো আর জমিদার বিশ্বম্ভর রায়ই বলো, যেটা তিনি দেখিয়েছেন সেটা হলো পারিবারিক যে ডেকোরাম, আমরা যে নিয়মনীতির মধ্যে দিয়ে বড় হই, প্রত্যেকটা সংসারের, প্রত্যেকটা পরিবারের, প্রত্যেকটা সিস্টেমের কিছু নিয়ম থাকে, সেই নিয়মের বাইরে আমরা কখনো যাই না।
2: আসলে সত্যজিৎ রায়ের কিন্তু এরকম অনেকগুলো চিত্রনাট্য ভাবা ছিল, যেখানে তিনি ভেবেই রেখেছিলেন ছবি বিশ্বাসকে নিয়েই কাজটা করবেন, কিন্তু ছবি বাবু চলে যাওয়ার পর তিনি সেই চিত্রনাট্যগুলো নিয়ে কাজই করলেন না।
0: এবং তিনি বলেছিলেন যে ওই যে বাংলা ছবির সম্রাট চলে গেল,

0: এবং তিনি যেদিন চলে যান তার পরের দিন প্রখ্যাত সংবাদপত্রের পেজ ওয়ানে তার সেই অ্যাম্বাসাডার এবং তার ছবি প্রকাশিত হয়েছিল। ভানু বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এরপর আর ব্যারিস্টারের চরিত্র নয়, ব্যারিস্টারের চরিত্র কেটে শুধু মোক্তারের চরিত্রই করে দেওয়া হোক। আর সত্যজিৎবাবু বলেছিলেন যে প্রবীণের কোনো চরিত্র নিয়ে আর আমার কাজ করা হবে না।
1: তবে এই মুহূর্তে আমরা জলসাঘরের সেই পড়ে যাওয়া অবস্থাটা নয়, বরং জলসাঘরের সেই অবস্থাতে আমরা যাই যখন জমিদারি তখনও চলছে, একটা ভয় ভয় আছে, কিন্তু তবু তখনও পর্যন্ত ট্যাক্সালে অনেকটাই আছে আর কি। তো সেই রকম সময়ে
0: জমিদার বিশ্বম্ভর রায়কে এই গানে গানে আমরা একটু ফিল করব, অনুভব করবো।

0: এই সুরেলা সফরে থাকবো, তবে এই মুহূর্তে একটি বিশেষ ঘোষণা।
1: হ্যাঁ, আমরা আসলে বৃষ্টির সতর্কতায় রয়েছি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা যে যে অঞ্চলের উপর দিয়ে বয়ে যাবে, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান আগামী

0: থেকে 3 ঘন্টার মধ্যে। সুতরাং বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানের মানুষরা, তারা যদি বাইরে থাকেন, তারা একটু সতর্ক হবেন।
1: ফিরে আসছি আমরা সুরেলা সফরে। আজকে জন্মদিনে ছবি বিশ্বাস, তাকে নিয়েই আমরা বলছি কথা, আমরা মানে ঝুমুর আর কৃষ্ণা। আসলে এই মানুষটি প্রত্যেকটি চরিত্রকে এমন বিশ্বাসযোগ্য করে তুলেছিলেন যেটা আমাদের বারে বারেই কথার মধ্যে উঠে আসছেন। যদি ধরো আমরা দেবীর কথা বলি, হ্যাঁ, কালী কিঙ্কর, এখানে কালী কিঙ্করকে আমরা একটা অদ্ভুত মানে মাত্রায় পাচ্ছি, যিনি ভীষণ মানে ঠাকুরের ভক্ত এবং কোথাও একটা স্বপ্নে দেখেছেন তার বৌমার সঙ্গে কালীমায়ের মুখটা মিলে যাচ্ছে, তার থেকে তার ধারণা হয়েছে যে মাই তাকে স্বপ্ন দিচ্ছেন এবং এই বৌমাই হচ্ছেন কালীমা, রূপ ধরে এসেছেন। এই তার একটা বিশ্বাসকে আঁকড়ে ধরেই কিন্তু তিনি বৌমাকে সবার সামনে আনছেন, সেখানে পুজো করছেন, তিনি তার দিকটাই দেখে যাচ্ছেন। আবার ছেলে যখন এসে বলছে এটা তোমার কুসংস্কার, এটা হতে পারে না, ও তো একটা মানুষ, সেই সময় আবার বলছেন যখনই দেখছেন যে একটা বাচ্চা প্রায় মারা গেছে এরকমটাই ধরে নেওয়া হয়েছে, সেই সময় চরণামৃত খেয়ে তার প্রাণটা ফিরে আসছে, তখন বলছে তুমি একে কি বলবে, এও কি কুসংস্কার। এই যেটা জানছেন সেটাই যে শেষ, এমনটাও কিন্তু কোথাও আমরা তাকে দেখছি না।
0: এবং ওই যে অভিনয় ভঙ্গি, তুমি মনে করো
1: পায়ে ব্যথা ছিল,
0: পায়ে, হ্যাঁ, এবং ঘাড়টা কাত করে, মানে মাটিতে বসে ঘাড় কাত করে, এই অভিনয় ভঙ্গি কিন্তু আমরা জলসাঘরেও দেখেছি, এই অভিনয় ভঙ্গি আমরা রহমতের মধ্যেও দেখি, এই অভিনয় ভঙ্গি আমরা দেবীতেও দেখি। উল্টো দিকে সত্যজিৎ বাবু বারবার ওনাকে কাস্ট করছেন যখন আমরা কাঞ্চনজঙ্ঘা দেখছি,
1: একদমই অন্যরকম,
0: একদমই অন্যরকম, রাশভারী একজন, এবং যিনি
1: এবং দাম্ভিক,
0: এবং দাম্ভিক, অসম্ভব আত্মম্ভরিতা, এবং সেই মানুষটি তার পরিবারের খোঁজ খবর রাখেন বটে, কিন্তু উপর উপর, মানে যতটা আর্থিক সঙ্গতি দিয়ে রাখা যায় ততটাই, কিন্তু অন্যের মনের খবর তিনি রাখেন না, বা স্ত্রীর গান শোনার অবকাশও তার নেই। দার্জিলিংয়ে গিয়ে যেটা হয় যে মুখোশটা খুলে যায়, মানে প্রত্যেকের ভেতরের ওই যে মুখোশটা পাহাড় বা অরণ্যের সামনে দাঁড়ালে যেটা হয়, এবং কাঞ্চনজঙ্ঘায় যখন সূর্যোদয় হচ্ছে তিনি ছেলে মানুষের মতো খুশি হয়ে উঠছেন।
1: এই যে একটার থেকে একটায় তিনি আলাদা হয়ে যাচ্ছেন, এবং সবথেকে বড় কথা, একটু আগেও যেমন কৃষ্ণাদি একবার বলল যে যেমন মানুষটা তিনি ছিলেন, তিনি সবসময় অন্য মানুষকে পাশে নিয়ে থাকতে পছন্দ করতেন এবং অন্যদের সুবিধা অসুবিধা সব সময় দেখতেন, এইটা কিন্তু বরাবর তিনি করে এসেছেন। এবং যদি কখনো বুঝতে পেরেছেন যে ওনার ওই ফ্লোরে যারা আছেন তাদের কারুর একটু অসুবিধে হয়েছে, উনি কিন্তু ঢালের মতো দাঁড়িয়ে গেছেন। ইনফ্যাক্ট তরুণ মজুমদারের সঙ্গেও হয়েছিল, তখন
0: আমরা তরুণ বাবুর কথায় আসবো, বহু জায়গায় তিনি লিখে গেছেন, হ্যাঁ, আমরা একটু বলি, বরঞ্চ তার কথা বলি।
1: নিশ্চয়ই নিশ্চয়ই,
0: একটা খুব ছোট্ট গল্প বলতে ইচ্ছে করছে, সেটা হলো একদিন, মানে তখন তরুণ মজুমদার কিন্তু আলাদা করে ছবি করেন না, মানে যাত্রীকের সঙ্গেই করেন, তো একদিন প্রচণ্ড গরম, তো তখন বলছেন যে আর থাকা যাচ্ছে না, বুঝলি, মিনিট দশেকের জন্য ছাড়বি, শুটিং হচ্ছে, বাইরে গিয়ে ছায়া একটু বসি। তুলনাহীন যে রসবোধ তার কথা বলতে গিয়ে তরুণবাবু বলছেন, তো আমরা প্রথা ভেঙে মিনিট 15 একটা টি ব্রেক দিলাম, কৃষ্ণচূড়া গাছের তলায় চেয়ার পাতা, ছবিতা গিয়ে বসলেন, আরাম করে চায়ের কাপে চুমুক দিলেন, হঠাৎ গরমে ছটফট করতে করতে পাহাড়ি সান্নালে সে হাজির। তো ছবিতা পাহাড়ি সান্নালের দিকে তাকালেন, পাহাড়ি সান্নাল তার মতো করে বলছেন, উফ কি গরম, একটুও শান্তি নেই কোথাও। ছবিতা তাকালেন, তাকিয়ে বললেন, ছিল আর কিন্তু থাকবে না। মানে তো এইরকম মজার নানা রকমের গল্প আছে। আরেকবার কাঁচের স্বর্গ রিলিজ করেছে, কাগজে ভালো রিভিউ বেরিয়েছে, তা আমি গিয়ে বললাম আপনি কি করলেন, সাব ব্যাংক কি করলেন সেটা একটু দেখবেন না? তো বললেন, আমাকে কষ্ট করে ছবিটা দেখতে বলছিস, ঠিক আছে যাব, তবে আমার ধর্মমতে বিবাহিতা পত্নী আছে। হ্যাঁ বৌদি নিশ্চয়ই যাবেন, হ্যাঁ আমার দুই অপগণ্ড ছেলে আছে, আরে তারাও যাবে, তারা তো দুজনে বিবাহিত রে, আচ্ছা তারাও যাবে, এইভাবে লিস্ট বাড়ছে। শেষ পর্যন্ত সন্ধে দলবল সহ ছবিদা এলেন 16 জন, এবং দেখার পর যখন গাড়িতে তুলতে যাচ্ছি তখন মাথায় হাত দিয়ে বললেন, ভালো।

0: রোল করতে বড্ড ইচ্ছে করে বুঝলি, ভালো রোল পেলে ডাকিস।
1: এই যে একটা খিদে, এইটাই তো একটা বড় কথা। তিনি তখন কোন শীর্ষে, তারপরেও এই খিদেটা কিন্তু রয়ে গেছে।
0: তরুণ মজুমদার তখন সেই অর্থে তরুণ মজুমদার হয়ে ওঠেননি, তিনি মাথায় হাত দিয়ে বলছেন ভালো রোল পেলে ডাকিস। আমরা আলাপটা প্রথম শোনাবো, মানে আলাপের গল্পটা বলবো, আমরা বরঞ্চ একটা কিছু
1: গান শুনে নিই, শুনে নিয়ে আসছি।

0: কাচের স্বর্গ ফিল্ম থেকে শুনলাম আমরা এই গান দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে।
1: একটু শুরুটা বলি।
0: হ্যাঁ হ্যাঁ,
1: তরুণ মজুমদার তিনি গেছেন রাজি করাতে একটি স্ক্রিপ্টের জন্য, তো তখন এই যে সূত্রটা সব ক্ষেত্রেই কিন্তু নৃপতিবাবু কাজ করতেন। আমরা নৃপতি চট্টোপাধ্যায়কে চরিত্রে যখন দেখতাম, ঝুমুর একটা বার ক্যামেরা ঘুরল এবং সমস্ত লোক তার দিকে হাঁ করে তাকিয়ে রইল, কিন্তু অন্যান্য সময় নৃপতিবাবুর সঙ্গে অন্যান্য কলাকুশলীদের ভীষণ ভালো রিলেশন ছিল এবং তিনি প্রায় মিডিয়েটরের কাজ করতেন সকলের মধ্যে সকলের। তো তখন তিনি থাকেন নাকতলায়, ছবি বিশ্বাসের বাড়ি, এবং তখনকার টালিগঞ্জ তুমি ভাবো, তরুণ মজুমদার বলছেন যে সে উদ্বাস্তুদের কলোনি, বাঁশঝাড়, কলাবাগান, পুকুর, তার বাড়ির পাশেও একটি পুকুর ছিল, সেখান দিয়ে দু একটি পাকা বাড়ি আমরা যাচ্ছি নৃপতিদার সঙ্গে, এবং সোজা নাকতলা যেতে হবে।
0: আচ্ছা।
1: এমন সময় তারা একটি রিক্সা নিলেন, মানে হেঁটে যেতে পারছেন না। নৃপতিদা বললেন যে এই এরা তো সবাই আমার বন্ধু বলে একটা রিক্সায় চাপিয়ে দিলেন। তো যাচ্ছেন এবং গিয়ে সেই একটি আধো অন্ধকারের ডোবা ঘর, প্রায় হলঘর বলা চলে, ভারী সোফা, পাঁচমিশালি ফার্নিচার, দু একটি আলমারি, সম্পূর্ণ উল্টো দিকে একটা গদিপাতা চৌকি, মাথার কাছে সবেধন নীলমণি একটা ইলেকট্রিক বাল্ব, আর সেই চৌকিতে আধশোয়া হয়ে বসে পান সাজছেন স্বয়ং ছবি বিশ্বাস। আমাদের দিকে ভুরু কুচকে তাকালেন, সেই পরিচিত অভিব্যক্তি, আমাদের তো পা কাঁপছে, এবং বহু ছবিতে যে গুরুগম্ভীর একটা চরিত্র আমরা দেখেছি সেই রকম একটা ব্যাপার। কি ব্যাপার এরা? তো আমাদের তো মুখ খোলার কোনো অবকাশ নেই, নৃপতিদা সবটা বলে দিলেন, এবং বলে দিয়ে বললেন যে অসম্ভব পরিশ্রমী, অসম্ভব ট্যালেন্টেড ছেলে, মানে তুমি আর মানে দুটো পাবে না, আমাদের তো কান লজ্জায় লাল হয়ে গেছে। এই সব বলার পর যাই বৌদির সঙ্গে দেখা করে আসি বলে নৃপতি চট্টোপাধ্যায় টুক করে ওই মাঝখানের সিঁড়ি দিয়ে উপরে চলে গেলেন। আমরা বসে আছি, উনি পান সাজছেন, এবং এমন একটা ভাব করে পান সাজছেন যে পান সাজাই একটা মহৎ কাজ, তাকিয়েও দেখছেন না। অনেকক্ষণ এভাবে কাটলো, তারপর ভারী কি গলার একটা আওয়াজ, ছবি বানানো হচ্ছে। আমার শুকনো গলা দিয়ে আওয়াজ বেরোতে চাইছে না, তরুণ মজুমদার লিখছেন, তবু কোনো ক্রমে বললাম আগে হ্যাঁ। তারপর আবার চুপচাপ, নৃপতিদার উপর রাগ হতে লাগলো আমাদের। তা কবে থেকে শুরু হবে বলে ভাবা হচ্ছে, উনি ভাব বাচ্চে কথা বলছেন। তখন কোনোক্রমে শুকনো গলায় বললাম, উত্তমবাবু আর মিসেস সেন ডেট দিয়েছেন, মোট প্রায় 14-15 দিনের কাজ, আপনি ডেটটা দিলেই হয়। হ্যাঁ, তা ছবি বিশ্বাসকে নিয়ে কাজ করবার ইচ্ছে হয়েছে, কিন্তু আমার রেমিউনারেশনটা জানা আছে তো, কেটে কেটে বললেন, পার ডে 1000 রুপিস। মানে ভাবো, চাওয়া পাওয়া যে সময়টা, পার ডে 1000, প্রায় নিষ্ঠুর ভঙ্গিতে আমাদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছেন। প্রতিক্রিয়া দেব কি, আমাদের আক্কেল গুরুম হয়ে গেছে, দৈনিক 1000 টাকা, এত কম বাজেটের ছবি আমাদের, টাকা দেব কোথা থেকে? সম্রাট আবার নিশ্চিন্তে পান সাজছেন, কিছুক্ষণ পর আবার খুব জোরে হাঁচলেন, হ্যাচো, তারপর আমাদের দিকে না তাকিয়ে বলে উঠলেন, ঠিক আছে, ওই হাঁচির দৌলতে 500 টাকা কমে গেল। আমাদের তখন আর পায়কে, দিনে 500 টাকা করে এটা আমরা পারবো? মুখে প্রকাশ করার আগেই আবার শোনা গেল, এবার কিসের জন্য অপেক্ষা করা হচ্ছে, আরেকটা হাঁচির জন্য?
0: মানে কিছুই দিতে হবে।
1: আমরা ছুটে গিয়ে পায়ের ধুলো নিলাম, উনি বললেন থাক থাক। তারপর ভাববাচ্য ছেড়ে কর্তৃপাচ্যে ফিরলেন, ছবিটা মন দিয়ে করিস। মুহূর্তের মধ্যে মহা মহিম্ম ছবি বিশ্বাস আমাদের কাছে ছবিদা হয়ে গেলেন।
0: এটা মানে এটা শুনতে শুনতে আমার ওই ক্যারেক্টারটাকে মনে পড়ছিল, জ্যাঠামশাই ভুবন দত্ত, শেষ পর্যন্ত খেয়াল করো, মানে যখন রাগ করছেন এবং যখন যেভাবে যে কথাটা বলা উচিত, এবং সেখানে ওই চরিত্রটা ঘুরে ফিরি, যখনই দেখছেন যে তার হোটেলের পাশে একটা হোটেল হচ্ছে, সেখানে একজন মহিলা সেই হোটেল চালাচ্ছেন, সেটা তার রাগের ব্যাপার হচ্ছে, কারণ তার হোটেল থেকে সব চলে যাচ্ছে, সেখানে কিন্তু আবার বুদ্ধি খাটিয়ে তার হোটেলে এমন কিছু লোকজনকে পাঠানো হচ্ছে যে যাও গিয়ে ওই হোটেলে হুজ্জুতি করে হোটেল তুলে দাও, হ্যাঁ, মাঝরাতে হুজ্জুতি চলছে, এবং একটা সময় পাশে যে মহিলা, তিনি অনুভা গুপ্ত ছিলেন, তো উনি ওনার যে এটা ছিল সাগরবেলায় হোটেল, তো সেইখানে উনি কি করলেন যে ভুবন দত্তর যে দুখানা মুরগি ছিল সেই মুরগি দুটোকে ধরে সেই মুরগিরই কাটলেট ওয়াটলেট করে ভুবন দত্তকে ডেকে নিয়ে গিয়ে খাইয়ে দিলেন। এবং পরে যখন বুঝতে পাচ্ছেন মুরগির সমস্ত লোম আসার পর যে আরে পালকগুলোকে পাঠানো হয়েছে, তার মানে আমারই মুরগি ছিল, সেই সময় ওনার যে অভিব্যক্তি কখনো নরমে গরমে, এবং যখন উনি একদম শেষে অসুস্থ মিনু এসে ওনার দেখাশোনা করছে, যে মিনুকে উনি একদম পছন্দ করতেন না সেই মিনুকেও কোথাও একটা ভালোবেসে ফেলছেন, এই সবটা নিয়েই ওনার চরিত্রটাই এরকম ছিল।
1: এবং এটাই তো ইন্দ্রপুরের স্টুডিওতে একটা মানে সেই এজিটেশন হচ্ছে, সমস্ত কর্মচারীরা গেটের বাইরে বসে এবং খবর এসছে যে পুলিশ আসছে অ্যারেস্ট করতে, উনি শুটিং বন্ধ করেছেন এবং বাইরে গিয়ে পুলিশের গাড়ির সামনে, পুলিশের গাড়ি প্রায় আসছে, তিনি একটা চেয়ার নিয়ে বসে আছেন, একটা জিপ একটা ভ্যান এবং

0: সেখানে মানে তাকে দেখতে পেয়ে পুলিশ তো প্রায় প্রস্তুরীভূত হয়ে গেছেন, ওইখানেই দাঁড়িয়ে আছেন। স্যার আপনি? হ্যাঁ, আপনাদের অভ্যর্থনা জানাতে আমার এই ছেলেগুলোকে অ্যারেস্ট করতে এসেছেন, তো স্বাগতম। একটা কথা, এদের ছোঁয়ার আগে আমাকে হাত করা পড়াতে হবে বলে শান্তভাবে নিজের হাত দুটো পুলিশের দিকে। পুলিশ ওসি কিন্তু সেদিন আর অ্যারেস্ট করেননি, ফিরে চলে গেছে।
1: হ্যাঁ, আসলে দেখো, এই এই যে একজন জাদরেল মানুষ এবং যার আভিজাত্যের দিক থেকেও তার কোনো রকম কোনো কমতি নেই এবং যাকে দেখলে মনে হয় ভীষণ সাহসী, ভাবা যায় এই মানুষ কোনোদিন প্লেনে চড়তেন না, প্লেনে চড়তে ভীষণ ভয় পেতেন। এবং যার জন্য রাজ কাপুর আসছেন ওনার কাছে, ওনাকে রিকোয়েস্ট করতে যে বোম্বেতে আমি শুটিং করব, আপনি চলুন। বলছে আমি যেতে পারি কিন্তু আমি ট্রেনে যাব। এবার ট্রেনে করে যাওয়া মানে অনেকটা সময় চলে যাওয়া,
0: প্রায় দেড় দিনের বেশি সময় মানে, এবং তখন তো ট্রেন এত অ্যাভেলেবল নয়
1: না। এবার তাতে করে কি হচ্ছে, শুটিং এর তো সময় বেড়ে যাচ্ছে, তো তখন যার জন্য মানে একটা ওই ফিল্মের বেশিরভাগ ওনার পোর্শনগুলো কিন্তু কলকাতাতেই শুট হতে শুরু করলো। এবং রাজ কাপুর এই কথাটাই বলতেন বারবার যে উনি এমন একজন অভিনেতা মানে যিনি থাকা মানেই কোথাও আপনি সেখান থেকে অনেক কিছু শিখেই বাড়ি ফিরবেন ওনার কাছে থাকা মানে।
0: এটা তো জলসাঘরের ক্ষেত্রে, দেবীর ক্ষেত্রে, যখন বিদেশে প্রতিনিধিত্ব করছে ভারতবর্ষের এ দুটো ছবি, তখন জিজ্ঞেস করা হয়েছিল যে মানে সাবটাইটেল আছে কিনা। সত্যজিৎবাবু বলেছিলেন জলসাঘরের জন্য মানে ছবি বিশ্বাসের জন্য সাবটাইটেলের কোনো প্রয়োজন নেই, লোকে এমনি বুঝবে। এবং ফ্রান্সের মানুষ প্রায় দুহাত বাড়িয়ে জলসাঘরকে অ্যাকসেপ্ট করেছিল।
1: ঠিক, আসলে এই এনারা যারা ছিলেন তারা এইভাবেই তো আমাদের পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছেন। স্বর্ণযুগ কি আর এমনি এমনি এসেছিল বলো, এনাদের সবার হাত ধরেই তো এসেছিল।
0: সত্যিটাই, কিন্তু ছবি বিশ্বাস না, ওই যে বলা হয় না সম্রাট মানে রাজা বলা হয়, সত্যি তাই রাজা।
1: রাজ কাপুর তাকে বলতেন ভারতীয় সিনেমার সর্বকালের শ্রেষ্ঠ অভিনেতা তো তিনি। এবং উনি বলেছিলেন যে যখন আমি ফিল্মের শুটিং করছি এবং ছবিদা সেইখানে একজন মানে নেশাগ্রস্ত মানুষ, তিনি রাতে গান গাইতে গাইতে ফিরছেন, আমার তখন তাকে দেখে প্রতিটা মুহূর্তে মনে হয়েছিল যে হ্যাঁ, একজন যখন নেশাগ্রস্ত মানুষ, তিনি তো এভাবেই আসবেন, তার জামা কাপড় যেভাবে অবিন্যস্ত থাকার কথা,
0: এবং গলায় একটা জুঁই ফুলের মালা,
1: এবং যেভাবে এঁকে বেঁকে মানে একদিন
0: কলকাতার সেই রাস্তা দিয়ে,
1: ঠিক একদিন রাত্রের ওই গানটা আপনি শুনবেন। এবং অনেকেই বলেন যে এই গানটা হচ্ছে নেশা করার পর যখন মানুষ রাস্তায় থাকেন,
0: এবং সেই সময় সেই সময়ের যে বাবু কালচার,
1: হ্যাঁ সেটাও
0: সেইটাও একটা খুব বড়, আমরা শুনি সেই গান।

যেটা যাও ভাঙাতে কিছু মিলবে না এত রত্রি শুধু কল যেটা যাও ভাঙাতে কিছু মিলবে না এত রত্রি সব সত্য।

0: সত্যি মানে অদ্ভুত এক মানুষ। এই যে সেদিনকার টালিগঞ্জের কথা বলছিলাম, এখনকার সেই এত ফ্ল্যাট গড়ে ওঠা টালিগঞ্জ নয়, নাকতলা নয়, সেই সময় একটা পুকুরের পাশে তার বাড়ি, এবং সেই পুকুরের ধার ধরে আলু, বেগুন, ঢেঁড়স, পটল সমস্ত কিছু লাগাতেন এবং সেগুলো ফলতো।
1: হ্যাঁ, মানে স্বামী স্ত্রী দুজনে মিলে বাগান করার শখ ছিল।
0: এবং ফুল গাছ মানে ইন্দোনেশিয়া থেকে একটা জবা গাছ এনে লাগিয়েছিলেন। আরেকটা জিনিস পারতেন, দেখুন ছবি বিশ্বাসের সঙ্গে মেলাতে পারেন কিনা, সেটা হলো শাড়িতে এমব্রয়ডারি করতে এবং চুমকি লাগাতে। এরকমটাও হয়েছে যে বিকাশ রায়ের ছবি, এবং সেখানে রাত্রেবেলায় অনিদ্রা ছিল নাকি ছবি বিশ্বাসের, অনিদ্রা অনেকেরই থাকে, এটা রাতে ঘুমের সমস্যা হয়, তিনি ওই পোড়া মাটির যে মানে কলসিগুলো আনা হয়েছিল তাতে তিনি ছবি আঁকছেন। আর আরেকবার তিনি আসছেন না আসছেন না আসছেন না, ইন্দ্রপুরী স্টুডিওতে তার শুটিং খবর পাঠানো হয়েছে, তিনি নাকি শাড়িতে চুমকি বসাচ্ছিলেন
1: যতক্ষণ না শেষ হয়েছে
0: আসেননি। শুধু তাই নয়, যেটা করেছেন সেটা হলো যে দুজন ডাকতে গেছিল তাদেরকেও
1: চুমকি লাগাতে বসিয়ে দিয়েছেন।
0: তার স্ত্রী বলেছিলেন যে দোলে মেয়ের শ্বশুরবাড়িতে তত্ত্ব যাবে, সেই মেয়ের শাড়িটায় তিনি চুমকি বসাচ্ছিলেন, ফলত যারা ডাকতে গেছে তারাও আসেনি, ছবিবাবুও আসেননি। এবং তারপর যখন শেষ হয়েছে তখন ছবিবাবু এসেছেন, তারাও এসেছেন।
1: উনি খুব ভালো টেবিল টেনিস খেলতেন, ক্রিকেট খুব ভালো খেলতেন, মানে কত যে গুণ ওনার ছিল,
0: ডেডিকেশন মারাত্মক। কোথায় ডেডিকেশন জানো, এই যে যখন সত্যজিৎ রায় কাঞ্চনজঙ্ঘার শুটিং করবেন, তিনি বলেছিলেন প্রায় এক সপ্তাহ বেশি দার্জিলিংয়ে থাকতে হবে, কারণ আমরা তো জানি ওই যে সূর্য, রোদ, এই যে ব্যাপারগুলো প্রকৃতির উপর নির্ভর করে যে ছবি, তার জন্য মানুষকে অপেক্ষা করতেই হবে, এবং এতজন আর্টিস্ট যাচ্ছেন সেখানে। তো সেখানে প্রথমে ছবি বিশ্বাস যেতে রাজি হননি, কোনোভাবে যেতে চাইছেন না, কারণ তার মঞ্চ অভিনয়টা সমস্যা করবে, মঞ্চে তিনি ডেট দেবেন কী করে, সেই জন্য তিনি যেতে রাজি হচ্ছেন না। আর আরেকটা খুব মজার গল্প, সেটা হলো বিকাশ রায়ের একটা ছবিতে, সেটাও বহুল কলাকুশলী ছিলেন, তিনি এসে বলছেন আমাকে একটা পাট দে, বিকাশ রায় তার ভঙ্গিতে বলছেন পাট নেই, হবে না, হ্যাঁ তুই আমাকে একটা এক্সট্রার পার্ট দে, আরে বলছি তো পার্ট নেই, হবে না। তারপরে অনেক কষ্টে বুঝিয়ে বাজিয়ে তিনি কিছুতেই রাজি হবেন না, শোন আমাকে একটা এক্সট্রার পার্ট দে, আমি একবার দাঁড়িয়ে পড়বো, দেখবি সবাই ধুলিস্যাৎ হয়ে যাবে।
1: এটা কিন্তু মানে উনার না ভিতরে একদম ছিল, একবার একটা নাটকের অভিনয় হবে তো উনি ওরকম গ্রিন রুমে বলেছেন, নৃপতিবাবু ছিলেন ওখানে, যে তোকে আর কে দেখে, দেখবে তো লোকে আমায়, আমাকে দেখার জন্য আসে। এবার যখন নৃপতিবাবু কিন্তু কিচ্ছু বলেননি, হ্যাঁ নাটক যখন শুরু হয়েছে ওখানে একটা ছিল যে ওনার খোঁজ করতে লোকে আসছে এবং উনি গিয়ে লুকিয়ে আছেন আর কি, সেইখানে নৃপতিবাবু ওটা মনে ছিল তো, উনি গিয়ে এখানে ওখানে সেখানে খুঁজছেন আর কি, যে ছবিবাবু কোথায় লুকিয়েছেন।
0: এবং নৃপতিবাবু একবার যদি ক্যামেরা তাকে ধরতে শুরু করে তাহলে কিন্তু ক্যামেরা সরবে না, নৃপতি চ্যাটার্জি এটাই।
1: এবং ওখানে না কুলুঙ্গির মধ্যে গিয়ে খুঁজছেন, মানে নানান রকম জায়গায়। এবং ওই ওই নাটক এতটাই করুণ রসের ছিল, আর নৃপতিবাবু সেদিনে এমন করেছিলেন যে সবাই হো হো করে হাসছে, এরপরে বাধ্য হয়ে নাটকটাকে বন্ধ করে দিতে হয়েছিল, যে লেভেলে ওটা কৌতুক নাটক হয়ে গেছিল, মানে দুই বন্ধু যতটা বন্ধু, আবার এ ওকে মানে আমি দেখে নেবো তো ওকে বলে আমি দেখে নেবো।
0: কিন্তু শেষ পর্যন্ত বিকাশ রায়ের ওই ছবি মানে সেই ছবিটা থেকে মানে অনেক কষ্টে তাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, এক্সট্রার পার্ট দেওয়া যায়নি।
1: কিরকম মানুষ না
0: সত্যি। এবং মানুষ অভিনয়ের সর্বোচ্চ সীমায়, মানে আজকের যুগে দাঁড়িয়ে একজন জলসাঘরের বিশ্বম্ভর রায় আর কাউকে এইভাবে অ্যাপ্রোচ

0: করতে সাহস পেতেন না।
1: ঠিক। আচ্ছা, যদি আমরা এই কথাটা বলি যে যখন ধরো আমরা দাদা ঠাকুর দেখছি,
0: হ্যাঁ,
1: দাদা ঠাকুর,
0: দাদা ঠাকুরের চরিত্রটা কেমন, দাদা ঠাকুর যে আদপে কেমন দেখতে, এটা কিন্তু মানুষ ভুলে গেছে, মানুষ মনে রেখেছে ছবি বিশ্বাস।
1: ঠিক। এবং দাদা ঠাকুরের কাছে তিনি গিয়েছিলেন, গিয়ে কথা বলে এসেছেন, উনি ওই ফিল্মে অভিনয় করবেন, সবকিছু।
0: দাদা ঠাকুরের কিন্তু পছন্দ হয়নি এই ছবি।
1: এবার সে তো পরের কথা, কিন্তু যখন মানে দাদা ঠাকুরের যেটা আশ্চর্য লেগেছিল, যখন ফিল্মটা চলছে উনিও ওই হলের সামনে দিয়ে আসছেন এবং উনি অবাক হয়েছিলেন যে লোকে দাদা ঠাকুরকে চেনে না, শরৎ পণ্ডিত ওখানে দাঁড়িয়ে আছেন, কেউ দেখছে না, সবাই ওই ছবি বিশ্বাসে দাদা ঠাকুর দেখার জন্যই বসে আছে, এবং ওইটাই ভেবে নিয়েছেন যে দাদা ঠাকুর মানে এই রকম।
0: মানে আমাদের যেমন হয়েছে না যে লালমোহন গাঙ্গুলিকে আমরা ভুলে গেছি, তিনি তারপরে একটা সময় হলো সন্তোষ দত্তের আদলে লালমোহন গাঙ্গুলিকে লেখা শুরু হলো, দাদা ঠাকুরের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা তাই, কারণ দাদা ঠাকুর কেমন দেখতে এটা মানুষ বুঝতে পারেননি।
1: আমরা যদি বলি যে কোথাও ছবি বিশ্বাস বললেই আমাদের জলসাঘরের কথা মনে পড়ে, তাহলে ছবি বিশ্বাস বললে কি আমাদের প্রশান্ত চ্যাটার্জিকেও মনে পড়ে না, শঙ্করের বাবাকে? তাহলে সেই মানুষটা, তার ওই অভিব্যক্তি, সেটা বরং এখন একটু শুনি আমরা।
2: প্রশান্ত চ্যাটার্জি, হেমাঙ্গিনী ফোনের অপরাধে আমি তোমাকে সন্দেহাতীতভাবে সম্পূর্ণ নির্দোষ বলে ঘোষণা করে সসম্মানে বেকসুর খালাস দি।
3: খালাস? খালাস? 12 বছর পরে খালাস?
4: না,
3: আমি খালাস চাই না।
4: খালাস চাইলে
3: দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও সেই 12টা বছর, ফিরিয়ে দাও সেই 12টা বছর, সে 12 বছর আমার জীবন যৌবন, আমার আশা আকাঙ্ক্ষা, আমার সব স্বপ্ন আর সাধের কবর হয়ে গেছে এই বিচার চালার দেওয়াল চাপা পড়ে। শুধু যদি সেই 12টা বছর আমাকে ফিরিয়ে দাও, ফিরিয়ে
1: ভেবে দেখুন, যে মানুষটার 12টা বছর চলে গেছে, একজন সংসারী মানুষ, গিয়েছিলেন চাকরির জন্য, গিয়ে এইরকম একটা বিশ্রী রকম চক্রান্তের মধ্যে পড়ে গিয়ে, এবং জেলের মধ্যে তার কেটে গেছে এতগুলো বছর, আলটিমেটলি তিনি তো নিজে জানতেন যে তার কোনো দোষ ছিল না, পরে যখন নির্দোষ প্রমাণিত হচ্ছেন তখন কিন্তু তার মনে হচ্ছে তার কমফোর্ট জোন ওটাই, তিনি আর ফিরতে চান না, কারণ ওই 12 বছরে তার মগজে পুরো ওই মানে জেল এবং তার আবহ সেগুলোই পুরো সৃষ্টি হয়ে গেছে। এই এই ফিল্মও তো তার জন্য আমরা মনে রেখে দিই, এবং তার কথা উঠলে এই ফিল্মকেও কি আমরা ভুলতে পারি?
0: সত্যি তাই। এবং সবথেকে বড় কথা যে তার চলে যাওয়ায় বাংলা ছবি পিতৃহীন হয়ে গেছিল। বাংলা ছবির সেই পিতা, মানে যাকে বারবার আমরা ঘুরে ফিরে দেখি, তুমি ভাবো 1913 জুলাই জন্ম, আজকে 126 বছর অতিক্রান্ত, কিন্তু কোথাও কোনোভাবে সেই মানুষটা আমাদের কাছে ফিকে হয়ে যাননি।
1: একদমই না, বরং খেয়াল করে দেখবেন আমাদের যখন ভীষণ ব্যস্ততার মধ্যে আমরা যখন একটু চাই নিশ্চিন্ত হয়ে কোথাও বসতে বা একটু ফিরে পেতে পুরনো সময়, আমরা তো এই স্বর্ণযুগের ফিল্মগুলোই খুলে বসি, এবং এই ফিল্মগুলো যখন দেখতে বসি, তাদের যখন দেখি, কোথাও কি বুকের মধ্যে হয় না যে এই রকম মানুষগুলো আমাদের জীবন থেকে চলে গেছেন?
0: হ্যাঁ, এই হাহাকার তো হয়। এইরকম মানুষগুলো জীবন থেকে শুধু চলে যাননি, এই সময়টা চলে গেছে। মানে ছবি বিশ্বাস মানে কি জানো, ছবি বিশ্বাস মানে একটা প্যাকেজ।
1: হ্যাঁ,
0: মানে একটা প্যাকেজিং, মানে ধরো একটা টাইপ কাস্টিং, তার অভিনয়, তার সংলাপ বলা, তার চুরু, যেটার কথা তুমি বলছিলে, চুরুট ধরার ভঙ্গি, বা জলসাঘরে বিশ্বম্ভর রায়ের গড়গড়া ধরার ভঙ্গি, ওই যে এক হাতের উপর ভর দিয়ে আধশোয়া হয়ে বসা, ড্রেসিং গাউন পরা, এবং চোখের কোণ দিয়ে ভ্রুকুটি, এবং একটার পর একটা আমরা যখন দেখি জলসাঘর, অদ্ভুত সত্যজিৎ রায়ের, মানে বারবার এই ছবির মেকিং দেখতে ইচ্ছা করে, অন্ধকার হয়ে যায় সমস্তটা ব্যাকগ্রাউন্ড, এবং ওই ঝাড়বাতিটা জেগে থাকে, এবং কোথাও সেই ঝাড়বাতিটা যখন রিফ্লেক্ট করে, তখন কেমন যেন মনে হয় সেই চোখের ভ্রুকুটি দিয়ে বিশ্বম্ভর রায় দেখছে।

0: বা ধরো ওই ঝাড়বাতিটা যখন লাস্ট মোমবাতিটাও নিভে যাচ্ছে, সেই সময়ের যে ওনার হাহাকার, যে চিৎকারটা করে ওঠা, যে ভেঙে পড়াটা, মানে একটা মানুষ কিভাবে একটা সময়কেই ধরে আছেন, সত্যি তিনি এনারাই তো হচ্ছেন কোথাও একটা যুগের প্রতীক।
1: এবং লৌহ কপাটের সেই জেলখানা যেখানে গড়াদ ধরে মানে স্থির দৃষ্টিতে, শূন্য দৃষ্টিতে তিনি তাকিয়ে আছেন। সত্যি কথা বলতে কি, ছবি বিশ্বাস কখনোই চলে যান না, মানে ছবি বিশ্বাসের জন্মদিন বলে কিছু হয় না, প্রতিদিনই তার জন্মদিন। এবং আমরা এই যখনই আসি তখনই আমাদের একটা আশা থাকে, যেমন আজকে আপনাদের সঙ্গে কথা বলতে আসবো বলে আমরা বেশ কিছু ছবি দেখে ফেললাম, তেমনি আজকেও মানে আপনারা যখন এই অনুষ্ঠান শুনে নভ বন্ধ করবেন, মানে রেডিওর নভ বন্ধ করবেন, আপনাদের ইচ্ছে করবে যে আবার একটু ছবি বিশ্বাসকে ঘুরে দেখি, ফিরে দেখি।
0: একদমই এই এই ফিরে দেখা ঘুরে দেখাটা থাকুক, কারণ এই যতদিন এই চাওয়াগুলো থাকে ততদিনই কোথাও জানবেন যে শ্রেষ্ঠ যে কাজগুলো সেগুলোও বেঁচে থাকে। নতুন তো আসবেই, ওনার শশীবাবুর সংসারের মতোই না হয় বলি যে তোমরা আধুনিক, তোমরা এগিয়ে যাও কিন্তু আমাদের মারিয়ে যেও না, নতুন তো আসবেই, কিন্তু পুরনো যা কিছু ভালো সেগুলোকেও আমরা আমাদের মনের মধ্যে একদমই ধরে রাখার চেষ্টা করি।
1: এবং দার্জিলিংয়ের সেই মেঘরৌদ্র সন্ধিক্ষণে দাঁড়িয়ে যে কথা বলার, সেটা হলো যে মেঘ কেটে গেছে কিন্তু ছবি বিশ্বাস আছেন।
0: ঠিক তাই, আসলে তার তাকে পাওয়ার একটা যে আমাদের ইচ্ছে, সেইখানে তো কোথাও একটা আমাদের অপেক্ষা থাকে, তো জানি না কতদিনে সেই অপেক্ষা ফুরাবে। তিনি থাকুন, এভাবেই থাকুন তাঁর সৃষ্টির মধ্যে দিয়ে, আর জন্মদিনে এফ এম গোল্ডের পক্ষ থেকে তাঁকে জানাই আমরা নমস্কার,
1: অনেক শ্রদ্ধা।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে আসন্ন রথযাত্রা উপলক্ষে আয়োজিত সমন্বয় বৈঠকে রাজ্যের প্রায় 60টি ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটিকে 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কর্মসূচির সূচনা করেছেন। অনুষ্ঠানে তিনি বলেন, 75টি গুরুত্বপূর্ণ রথযাত্রা ও মেলায় তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সেবা কেন্দ্র গড়ে তোলা হবে। সেখানে পানীয় জল, ওআরএস, প্রাথমিক চিকিৎসা, বিশ্রামের ব্যবস্থা ও প্রয়োজনীয় সহায়তা মিলবে। এই কাজে জেলা প্রশাসন, পুলিশ, পুরসভা ও সংশ্লিষ্ট রথযাত্রা কমিটিগুলিকে যুক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীতিকে পাথেয় করে উন্নয়নের পাশাপাশি ঐতিহ্য ও সংস্কৃতির সংরক্ষণে জোর দিচ্ছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানান, এতদিন সরকারি ভূমিকা মূলত আইনশৃঙ্খলা রক্ষায় সীমাবদ্ধ থাকলেও এবার প্রথম রাজ্য সরকার সক্রিয়ভাবে রথযাত্রা

0: সঙ্গে যুক্ত হচ্ছে।
1: যে সমস্ত রথযাত্রাগুলি দশকের পর দশক ধরে হয়, প্রাথমিকভাবে এমন প্রায় 60টি রথযাত্রা কমিটিকে আমরা 5 লক্ষ টাকা করে সরকারি সহায়তা প্রদান করব, এটি আমাদের অংশগ্রহণ। এক্ষেত্রে প্রথম বছর তালিকা তৈরিতে কোনো যদি ত্রুটি থেকে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামী দিনে তথ্য আপনারা যদি তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক তথা জেলা শাসকদেরকে জানান, আমরা ত্রুটিপূর্ণ তালিকা তৈরি করার চেষ্টা করব।
0: সরকারি সহায়তায় পুরনো কাঠের রথের সংরক্ষণ ও সংস্কারের কাজ করার জন্য কমিটিগুলির কাছে আবেদন জানান মুখ্যমন্ত্রী। চলতি বছর শ্রাবণী মেলার সময় পুণ্যার্থীদের সুবিধার্থে রাজ্য সরকার শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত 30 কিলোমিটার দীর্ঘ রাস্তার প্রতি 5 কিলোমিটার অন্তর সেবা কেন্দ্র তৈরির সিদ্ধান্ত নিয়েছে। জলপাইগুড়ির জলপেশ, আলিপুরদুয়ারের জয়ন্তী এবং হুগলির তারকেশ্বর মন্দিরে জল ঢালতে আসা মন্দিরের জন্য থাকবে পুলিশি সহায়তা কেন্দ্র, অস্থায়ী স্বাস্থ্য শিবির এবং বিশ্রামের জায়গা। তারকেশ্বর মন্দিরকে সাজিয়ে তুলতে 15 কোটি টাকা খরচ করা হবে। মুখ্যমন্ত্রী আগামীকাল তারকেশ্বর যাবেন বলে জানিয়েছেন। অরণ্য সপ্তাহকে সামনে রেখে রাজ্য জুড়ে 7 কোটি 50 লক্ষ গাছ লাগানোর জন্য প্রয়োজনীয় পরিকল্পনা এবং এলাকা চিহ্নিতকরণের কাজ সম্পূর্ণ করেছে বন দপ্তর। নবান্নের রথযাত্রা উপলক্ষে আয়োজিত সমন্বয় বৈঠকে আজ বনসচিব মনীষ জৈন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে এই বিষয়ে অবহিত করেন। প্রথম পর্যায়ে 80,000 এবং এরপর আরও 2 কোটি 80 লক্ষ গাছ লাগানো হবে। রথযাত্রায় সরকারি সেবা কেন্দ্র থেকে ফলের গাছ ও নারকেল গাছের চারা বিতরণের জন্য বন দপ্তরকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে ভবানীপুর বিধানসভা এলাকায় বৃহৎ পরিসরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি গ্রহণের কথাও বলেন তিনি। মাধ্যমিক পরীক্ষার আগামী বছরের সময়সূচি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ। 15 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে 25 ফেব্রুয়ারি পর্যন্ত। সকাল 10:45 থেকে পরীক্ষা শুরু হবে। 15 মিনিট প্রশ্নপত্র পড়ার সময় দেওয়া হবে। 11টা থেকে উত্তর লেখা শুরু করতে পারবে পরীক্ষার্থীরা। 15 ফেব্রুয়ারি প্রথম ভাষা, 16 ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষা, 18 তারিখ ইতিহাস, 19 ভূগোল, 22 গণিত, 23 তারিখ পদার্থবিজ্ঞান, 24 তারিখ জীবন বিজ্ঞান এবং 25 ফেব্রুয়ারি ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হবে। ফিজিক্যাল এডুকেশন, সোশ্যাল সার্ভিস এবং কর্মশিক্ষা পরীক্ষার দিনক্ষণ পরে ঘোষণা করা হবে। রাজ্যসভা উপনির্বাচনে বিজেপির 3 মনোনীত প্রার্থী সুখেন্দু শেখর রায়, প্রকাশ জিগ বড়াইক এবং সুস্মিতা দেব আজ তাঁদের মনোনয়ন জমা দিয়েছেন। বিধানসভা ভবনে রাজ্যসভা নির্বাচনের রিটার্নিং অফিসার সৌমেন্দ্রনাথ দাসের হাতে মনোনয়নপত্র তুলে দেন তারা। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য প্রমুখ। রাম মন্দির আর্থিক অনুদান তছরূপ মামলায় শীর্ষ আদালত উত্তরপ্রদেশ সরকার গঠিত বিশেষ তদন্তকারী দলকে স্টেটাস রিপোর্ট জমা দিতে বলেছে। এর পাশাপাশি শীর্ষ আদালত কেন্দ্রীয় সরকার, উত্তরপ্রদেশ সরকার, শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টকে সিবিআই তদন্তের বিষয়ে জমা পড়া আবেদনের ভিত্তিতে তাদের বক্তব্য জানাতেও বলেছে। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনের ডিভিশন বেঞ্চ আজ এই নির্দেশ দেন। ভারত ও জাপান মুক্ত, অবাধ এবং নীতি নির্ভর ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার পক্ষে নিজেদের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছে। জাপানের টোকিওয় 8ম প্রতিরক্ষা নীতি বৈঠকে দুদেশের মধ্যে আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখার বিষয়ে সুসংহত আলোচনা হয়েছে। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে দুপক্ষ মত বিনিময় করেন। ফিফা ফুটবল বিশ্বকাপের সেমিফাইনাল পর্ব শুরু হচ্ছে আগামীকাল। ডালাস স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। প্রথম সেমিফাইনালে ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে। পরদিন দ্বিতীয় সেমিফাইনালে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হবে ইংল্যান্ডের। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। খবর শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ সন্ধ্যে 6:35।

0: সব ঠিকঠাক ঘর পে?
1: একদম সব ঠিকঠাক আছে, বাড়ির সবাই ভালো আছে। গরমটা একটু পড়েছিল, আবার আজকে বৃষ্টিটা দিয়ে একটু ঠান্ডা ভাব এসেছে।
0: জি জি,
1: ভালোই লাগছে।
0: বলিয়ে আজ কে বিষয় কে বারে মে কে কেনা চাহতে হ্যায়?
1: আগেকার সন্ধ্যা আজকের এখনকার যে সন্ধ্যার যে তফাৎটা, আমি যতটুকু জানি, আমি তো গ্রাম বাংলায় বাস করি, তো তখনকার দিন আমরা দেখতাম যে ঠাকুমা দিদিমা বা বয়স্করা সন্ধ্যে হলেই একটা বেশ শঙ্খ বাদন একটা কানে আসতো, বেশ ভালো লাগতো সন্ধ্যের সময়। কিন্তু যেটা এখন আমরা খুঁজে পাই না ততটা, খুব অল্প।
0: জি,
1: আগে তখন ওই শঙ্খ বাদনটা কানে আসা মানেই বাচ্চাবেলায় তো আমরা ভাবতাম যে না সন্ধে সত্যি হয়ে গেছে, খেলতে খেলতে খেলার পরেই ঘরে ফিরে যেতাম।
0: জি,
1: কিন্তু এখন আর সেটা পাই না, এটাই তফাৎটা আমার মনে হলো, আমি বললাম।
0: জি, থ্যাংক ইউ সো মাচ, বহুত বহুত শুকরিয়া। আপ কোই গানা শুননা চাহতে হ্যায়, কোই রিকোয়েস্ট করনা চাহতে হ্যায় কুছ?
1: হ্যায় ছবির নাম হচ্ছে সত্য পে সত্তা।
0: জি,
1: কিশোর কুমারের কণ্ঠে, দিলবর মেরে কব তক মুঝে।
0: ওকে ওকে, ঠিক হ্যায় ঠিক হ্যায় নিশাকর জি, ফির মিলতে হ্যায় আপসে। ওকে,
1: ভালো থাকবেন,
0: একদম, আপ ভি আচ্ছে সে রহিয়েগা, ফির মিলতে
1: হ্যায়।
0: জি বিলকুল। তো ইয়ে থে নিশাকর ধর, আর রিকোয়েস্ট কিয়া উনহোনে দিলবর মেরে, তো চলিয়ে সুন লেতে হ্যায় কিশোর কুমার কি আওয়াজ মে ইয়ে গানা।

0: সমাজ বিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ ঠেকাতে পশ্চিমবঙ্গে দুটি আইন আজ কার্যকর হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যে আইনের শাসনের প্রতিষ্ঠায় এগুলির প্রয়োজন ছিল। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক আগামীকাল তৃতীয় নমস্তে দিবস পালন করতে চলেছে। মূল অনুষ্ঠানটি হবে পশ্চিমবঙ্গের রবীন্দ্র সদনে। রাজ্যসভা উপনির্বাচনে বিজেপির তিন প্রার্থী সুখেন্দু শেখর রায়, প্রকাশ চিক বরাইক এবং সুস্মিতা দেব আজ তাদের মনোনয়ন জমা দিয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে রথযাত্রা উপলক্ষে আয়োজিত সমন্বয় বৈঠকে রাজ্যের প্রায় 60টি ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটিকে 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কর্মসূচির সূচনা করেছেন। নেপালি ভাষার মহাকবি ভানু ভক্তের 213তম জন্মদিনে সশ্রদ্ধ চিত্তে তাঁকে স্মরণ করা হচ্ছে। সক্রিয় মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের কারণে কলকাতা সহ গোটা রাজ্যেই দফায় দফায় বৃষ্টি হচ্ছে। আসি বিস্তারিত খবরে। সমাজবিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ ঠেকাতে পশ্চিমবঙ্গে দুটি আইন আজ কার্যকর হয়েছে। এগুলি হল পশ্চিমবঙ্গ জন নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী আইন। গত 29 জুন রাজ্য বিধানসভায় এই সংক্রান্ত বিল পাশ হয়। রাজ্যপাল আর এন রবির সম্মতি মেলায় বিল দুটি আইনে পরিণত হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠায় এগুলির প্রয়োজন ছিল। একটি প্রতিবেদন।
1: রাজ্যের নতুন জননিরাপত্তা আইন নিয়ে ভুল প্রচার চলছে বলে রাজ্য সরকার দাবি করেছে। এই বিল অনুযায়ী সমাজবিরোধী কার্যকলাপ বলতে বলা হয়েছে জনগণের মধ্যে আতঙ্ক, বিপদ, ভয় বা নিরাপত্তাহীনতা সৃষ্টি করা, জনশৃঙ্খলা বা জনশান্তি বিঘ্নিত করা, অধিকার, বৈধ ব্যবসা, পেশা বা জীবনচর্চায় স্বাভাবিক বাধা সৃষ্টি, স্থাবর বা অস্থাবর সম্পত্তি থেকে বেআইনিভাবে উচ্ছেদ এবং সরকারি বা ব্যক্তিগত সম্পত্তির উল্লেখযোগ্য ক্ষতি করাকেই বোঝানো হয়েছে। এছাড়া এই বিলে

0: গুন্ডা বলতে কাদের বলা হয়েছে সেই সংজ্ঞাও স্পষ্ট করে দেওয়া হয়েছে। নিজে অথবা কোনো দল, গ্যাং বা সিন্ডিকেটের সদস্য বা নেতা হিসেবে নিয়মিতভাবে সমাজবিরোধী কার্যকলাপ করা বা করার চেষ্টা করা, উস্কানি দেওয়া, অর্থ যোগান দেওয়া বা সহায়তা করেন এমন ব্যক্তিকেই গুন্ডা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই ক্ষেত্রে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত আটক করারও নিদান দেওয়া হয়েছে। এই আইনের উদ্দেশ্য পূরণের জন্য রাজ্য সরকার 1 বা 1+ উপদেষ্টা বোর্ড গঠন করবে এবং তাদের আঞ্চলিক বা কার্যক্ষেত্র নির্ধারণ করতে পারবে। এই আইনের অধীনের আটকের আদেশ জারি হলে রাজ্য সরকার আটকের তারিখ থেকে 3 সপ্তাহের মধ্যে উপদেষ্টা বোর্ডের সামনে তা উপস্থাপন করবে। আটকের তারিখ থেকে 9 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে রিপোর্ট দেবে এবং আলাদা অনুচ্ছেদে জানাবে আটক রাখার কারণ যথেষ্ট কিনা। এতগুলি কারণ বিবেচনা করার পরেই এই আইনের প্রয়োগ করা হবে বলে রাজ্য সরকারের দাবি। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: এদিকে গুন্ডা দমন আইনের উপর স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে নাবালিকা খুন ও ধর্ষণের ঘটনার পরবর্তী গোলমালে উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া সিপিআইএম নেতা লাহেক আলীকে বারুইপুর আদালত 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। এবারের বিধানসভা নির্বাচনে বারুইপুর পশ্চিম আসনে বামফ্রন্টের প্রার্থী ছিলেন তিনি। লাহেক আলীকে গ্রেপ্তারের নিন্দা করেছে সিপিআইএম। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কংগ্রেস ওই গ্রেপ্তারের নিন্দা করেছে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এক বিবৃতিতে বলেন, ধর্ষণ ও খুনের মতো জঘন্য অপরাধের ঘটনায় মানুষ পথে নামবে, প্রতিবাদ করবে, এটাই গণতন্ত্রের স্বাভাবিক। এরকমই এক প্রতিবাদী কণ্ঠ লাহেক আলীকে মিথ্যা মামলা দিয়ে দমন করার চেষ্টা করা হচ্ছে। উল্লেখ্য, গত 5 জুলাই বারুইপুরের সূর্যপুরে একটি পুকুর থেকে নির্যাতিতা নাবালিকার দেহ উদ্ধার হয়। এরপরই অশান্ত হয়ে ওঠে গোটা এলাকা। দফায় দফায় চলে বিক্ষোভ। অবরোধ ভাঙচুরের পাশাপাশি পুলিশ কর্মীদের ওপর হামলারও অভিযোগ ওঠে। নাবালিকা খুনে জড়িত সন্দেহে পিটিয়ে খুন করা হয় ইন্দ্রজিৎ মণ্ডল নামে এক যুবককে। পরে তদন্তে উঠে আসে ওই ঘটনার সঙ্গে ইন্দ্রজিতের কোনো যোগ ছিল না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গত শনিবার বারুইপুরে গিয়ে বলেন, ভোটে প্রত্যাখ্যাত হয়ে কিছু শক্তি এই ঘটনার পিছনে উস্কানি দিয়েছে। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক আগামীকাল তৃতীয় নমস্ত দিবস পালন করতে চলেছে। 2023-এ ন্যাশনাল অ্যাকশন ফর মেকানাইজড স্যানিটেশন ইকোসিস্টেম প্রকল্প চালু হওয়ার 3 বছর পূর্তি উপলক্ষে মূল অনুষ্ঠানটি হবে পশ্চিমবঙ্গের রবীন্দ্র সদনে। পাশাপাশি দিব্য কলা মেলারও আয়োজন করা হচ্ছে। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমার এবং প্রতিমন্ত্রী রামদাস আথাওয়ালে মূল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও অংশ নেবেন। উল্লেখ্য, পরিবেশ রক্ষায় নিকাশি ও সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারের কাজে যুক্ত ব্যক্তিসহ স্বচ্ছতা কর্মী, বর্জ্য গ্রাহক এবং মাথায় করে মল বহনকারীদের ভূমিকাকে সম্মান জানানোই দিনটি পালনের মূল উদ্দেশ্য। রাজ্যসভা উপনির্বাচনে বিজেপির 3 মনোনীত প্রার্থী সুখেন্দু শেখর রায়, প্রকাশ চিক বরাইক এবং সুস্মিতা দেব আজ তাদের মনোনয়ন জমা দিয়েছেন। বিধানসভা ভবনে রাজ্যসভা নির্বাচনের রিটার্নিং অফিসার সৌমেন্দ্রনাথ দাসের হাতে মনোনয়নপত্র তুলে দেন তারা। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 17 জুলাই, ভোট নেওয়া হবে 24 জুলাই। উল্লেখ্য, রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার পর গত বৃহস্পতিবার বিজেপিতে যোগদান করেন এই 3 জন। বিজেপি রাজ্যে শিল্প বান্ধব পরিবেশ গড়ে ওঠার জন্য রাজ্য সরকারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, এর আগে রাজ্যে যত সরকার ছিল তারা শিল্পক্ষেত্রে বিনিয়োগের কথা বললেও প্রকৃতপক্ষে তা হয়নি। রাজ্যে নবগঠিত সরকার বিপরীত পথে চলে রাজ্যে শিল্প ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে। ভোটের আগে সংকল্পপত্রে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সম্পূর্ণ বিপরীত পরিস্থিতিতে দাঁড়িয়ে মাত্র 2 মাসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতৃত্বে রাজ্য সরকার যেসব পদক্ষেপ নিয়েছে তার ফলে রাজ্যে শিল্পে ফিরে আসার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে আসন্ন রথযাত্রা উপলক্ষে আয়োজিত সমন্বয় বৈঠকে রাজ্যের প্রায় 60টি ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটিকে 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে তিনি বলেন, 75টি গুরুত্বপূর্ণ রথযাত্রা ও মেলায় তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সেবা কেন্দ্র গড়ে তোলা হবে। মুখ্যমন্ত্রী জানান, এতদিন সরকারি ভূমিকা মূলত আইন শৃঙ্খলা রক্ষায় সীমাবদ্ধ থাকলেও এবারই প্রথম রাজ্য সরকার সক্রিয়ভাবে রথযাত্রার সঙ্গে যুক্ত হচ্ছে।
2: যে সমস্ত রথযাত্রাগুলি দশকের পর দশক ধরে হয়, প্রাথমিকভাবে এমন প্রায় 60টি রথযাত্রা কমিটিকে আমরা 5 লক্ষ টাকা করে সরকারি সহায়তা প্রদান করব, এটি আমাদের অংশগ্রহণ। এক্ষেত্রে প্রথম বছর তালিকা তৈরিতে কোনো যদি ত্রুটি থেকে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামী দিনে তথ্য আপনারা যদি তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক তথা জেলা শাসকদেরকে জানান, আমরা ত্রুটিপূর্ণ তালিকা তৈরি করার চেষ্টা করব।
1: চলতি বছর শ্রাবণী মেলার সময় পুণ্যার্থীদের সুবিধার্থে রাজ্য সরকার শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত 30 কিলোমিটার দীর্ঘ রাস্তার প্রতি 5 কিলোমিটার অন্তর সেবা কেন্দ্র তৈরির সিদ্ধান্ত নিয়েছে বলেও মুখ্যমন্ত্রী জানান। তিনি আগামীকাল তারকেশ্বরে যাবেন। অরণ্য সপ্তাহকে সামনে রেখে রাজ্যজুড়ে 7,50,00,000 গাছ লাগানোর জন্য প্রয়োজনীয় পরিকল্পনা এবং এলাকা চিহ্নিতকরণের কাজ সম্পূর্ণ করেছে বন দপ্তর। নবান্নে রথযাত্রা উপলক্ষে আয়োজিত সমন্বয় বৈঠকে আজ বন সচিব মনীষ জৈন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে এ বিষয়ে অবহিত করেন। প্রথম পর্যায়ে 80,000 এবং এরপর আরও 2,80,00,000 গাছ লাগানো হবে। উত্তর চব্বিশ পরগনার গুমায় খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া আজ রেশন বন্টনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে রেশন ডিলার শ্যামল সাহার গোডাউনে হানা দেন। সেখানে মন্ত্রীর প্রশ্নের সঠিক জবাব দিতে না পারায় শ্যামল সাহাকে তীব্র ভর্ৎসনা করেন তিনি। পরে পুলিশ শ্যামল সাহাকে গ্রেপ্তার করে। খাদ্যমন্ত্রী পরে সাংবাদিকদের বলেন, অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে তার লাইসেন্সও বাতিল হতে পারে।
3: যে অন্যায় 15 বছর ধরে করে আসছো তার সাজাটা তাকে পাও, তারপর তো তুমি অন্যায় করবে কিনা সেটা গভর্নমেন্ট ভাববে, তোমার লাইসেন্স থাকবে কি থাকবে। একটা পুরো চক্র করে রেখে দিয়েছে, কোটি কোটি টাকা চালিয়েছে। যারা রেশন ডিলার আছে, ডিস্ট্রিক্ট মোটর আছে, হোলসেল আছে, সবাই অ্যালার্ট থাকুন। যদি আমি কোথাও কোনো কমপ্লেন পাই সেখানে যাব, কোথাও দুর্নীতি হলে পিছনের দিকে দুর্নীতি থেকে তুলে দেবো, 100% ব্যবস্থা করবো। এনার লাইসেন্স সাসপেন্ড হবে।
1: মাধ্যমিক পরীক্ষার আগামী বছরের সূচি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। 15 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে 25 ফেব্রুয়ারি পর্যন্ত। সকাল 10:45 থেকে পরীক্ষা শুরু হবে। নেপালি ভাষার মহাকবি ভানুভক্তের 213তম জন্মদিনে তাকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করা হচ্ছে। রাজ্য প্রশাসন নেপালি ভাষার আদিকবির জন্মজয়ন্তী উপলক্ষে নানান অনুষ্ঠানের আয়োজন করে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভা ভবনে এই উপলক্ষে এক অনুষ্ঠানে তাঁর প্রতি শ্রদ্ধা জানান। শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে এক অনুষ্ঠানে ভানুভক্তের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান সাংসদ রাজু বিস্ত। সক্রিয় মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের কারণে কলকাতা সহ গোটা রাজ্যেই দফায় দফায় বৃষ্টি হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমী অক্ষরেখা দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের ওপর দিয়ে যাচ্ছে। সেই কারণে উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ বাংলাদেশের ওপর ঘূর্ণাবর্ত অবস্থান করায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের 15 থেকে 17 তারিখ পর্যন্ত সমুদ্রে পাড়ি দিতে নিষেধ করা হয়েছে। আজ বিকেল 5:30 পর্যন্ত দক্ষিণবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাত রেকর্ড করা হয় দীঘায় 83 মিলিমিটার। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 8:10।
4: वित्तमंत्री निर्मला सीतारामन ने सार्वजनिक क्षेत्र के बैंकों से प्रवासी भारतीयों तक पहुंच बढ़ाने और नए जमा उत्पाद शुरू करने को कहा है। नई दिल्ली में बैंकों और सार्वजनिक वित्तीय संस्थानों के प्रबंध निदेशकों और मुख्य कार्यकारी अधिकारियों के साथ बातचीत में उन्होंने धन जुटाने की गति बनाए रखने पर भी बल दिया। इस दौरान बैंकों और सार्वजनिक वित्तीय संस्थानों के प्रबंध निदेशकों और मुख्य कार्यकारी अधिकारियों ने वित्त मंत्री को आरबीआई की स्वैप सुविधा योजनाओं के अंतर्गत हुई प्रगति से अवगत कराया। इस वर्ष अप्रैल से जून के बीच भारत का कुल निर्यात 232 अरब डॉलर से अधिक होने का अनुमान है। इस दौरान पिछले वित्तीय वर्ष की इसी अवधि के मुकाबले निर्यात में 11.37% की वृद्धि दर्ज की गई। रक्षा मंत्री राजनाथ सिंह, सड़क परिवहन और राजमार्ग मंत्री नितिन गडकरी तथा उत्तर प्रदेश के मुख्यमंत्री योगी आदित्यनाथ ने आज लखनऊ कानपुर एक्सप्रेसवे का उद्घाटन किया। उद्घाटन से पहले तीनों नेताओं ने उन्नाव में एक्सप्रेसवे का निरीक्षण किया। इसके बाद वे इसी एक्सप्रेसवे से लखनऊ लौटे और सैनिक स्कूल में एक कार्यक्रम में शामिल हुए। इस अवसर पर करीब 4,850 करोड़ रुपए की परियोजनाओं का शुभारंभ किया गया। इस अवसर पर रक्षा मंत्री ने कहा कि इस एक्सप्रेस वे के शुरू होने से उत्तर प्रदेश में उद्योगों का और तेज विकास होगा।
5: कानपुर के पास ऐतिहासिक रूप से डिफेंस प्रोडक्शन की

0: 100.1 FM গোল্ড প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন সময় আপনার কথায়, আপনার কথায় আপনারা মতামত দেবেন যে বিষয়ে আজকে, তা হলো স্বভাব কখনো বদলায় না। আর স্টুডিওতে আপনাদের সঙ্গে আপনাদের মতামত সবার সঙ্গে ভাগ করে নেব, কারা? মনীষা আর সুস্মিতা। তাহলে বিষয়টা আরও একবার বলি, স্বভাব কখনো বদলায় না, কিন্তু কিভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন?
1: যেভাবে প্রত্যেক দিন করেন ঠিক সেভাবেই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ফোন লাইন খোলা রয়েছে আপনাদের জন্য, সেখানে ফোন করে আপনাদের এই বিষয়ের উপর যা মতামত সেটা জানাতে পারেন। এছাড়াও আচ্ছা, ফোন করতে পারেন, কোন নম্বরে বলে দিই, 2248 8085 এই নম্বরে ফোন করতে পারেন। এছাড়াও হোয়াটসঅ্যাপ করতে পারেন বা SMS করতে পারেন, 9903 05 999 2 এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা SMS করে জানাতে পারেন আপনার মতামত এই বিষয়ে।
0: তাহলে শুরু করি, লিসনার রয়েছেন আমাদের সঙ্গে, দেখি কে রয়েছেন, কি বলছেন। নমস্কার।
1: হ্যালো।
2: নমস্কার।
0: নমস্কার,
2: আমি ধুলাগড়ি উত্তরপাড়ার ব্যানার্জি পোল থেকে বাবলু মোদি বলছি।
1: বলুন,
2: আপনাদের নমস্কার জানাই প্রথমেই।
0: নমস্কার। নমস্কার।
2: স্বভাবটা হচ্ছে মানুষের একটা রক্তের সঙ্গে সম্পর্ক, জানেন তো। একটা মানুষের কিরকম স্বভাব হবে, কিরকম প্রকৃতির মানুষ হবে, তার একটা রক্তের সঙ্গে সম্পর্ক আছে বলে আমার মনে হয়। যার কাজেই স্বভাব কোনোদিন পরিবর্তন হবে না, হয়তো সেটা কিছু সংযত করা যেতে পারে পারিপার্শ্বিক পরিস্থিতি দিয়ে বা যে কোনো ভাবে তাকে সংযত করে, কিন্তু স্বভাব যে কোনো কর্মক্ষেত্রে যে কোনো বিষয়ে তার স্বভাবটা কিন্তু ঠিক সময় যে কোনোভাবেই হোক ফুটে উঠবেই। এটা
1: বেশ ঠিক আছে, শুনতে থাকুন, ভালো লাগলো। বাবলু মোদি ফোন করেছিলেন, চলে যাব এরপর একটু হোয়াটসঅ্যাপ মেসেজের দিকে। সুমিতা রায় ঢাকুরিয়া থেকে লিখছেন, স্বভাব সত্যি বদলায় না, আমরা কোমর বেঁধে ঝগড়া করতেও ছাড়ি না, আবার গলায় গলায় ভাব জমাতেও ছাড়ি না, আবার ভালো ভালো খাবার পেলে সেটাকেও বাদ দিই না, ওইটা খেতে হবে, আবার গান গল্প সিনেমা দেখা কোনো কিছুই তো আমরা ছাড়ি না, তাই আমাদের স্বভাব চিরকাল একই থাকে। একটা গানই তো আছে, ওমরি স্বভাব না যায় মরি, আবার নিন্দে মন্দতেও আমরা পিছু পা হই না, সত্যি ওমরি স্বভাব না বলে কখনো যায় না।
0: চলে যাই আমাদের ফেসবুক পেজের বন্ধুর মেসেজে। শুভ্রা ভট্টাচার্য বাঁশদ্রোণী কলকাতা 70 থেকে লিখছেন, একদম মন ছুঁয়ে যাওয়া এবং জীবনমুখী একটা টপিক। আমার মনে হয় মানুষ সময়ের সাথে সাথে তার অভ্যাস হয়তো বদলে নিতে পারে, কিন্তু তার মূল স্বভাব অর্থাৎ যেটা নেচার

0: কখনো বদলাতে পারে না। আমরা অনেক সময় পরিস্থিতি বা পরিবেশের চাপে পড়ে নিজেদের পরিবর্তন করি, কিন্তু সেটা আসলে সাময়িক, একটা মুখোশ মাত্র। চরম সংকট, রাগ কিংবা বড় কোনো লোভের সামনে পড়লে মানুষের ভেতরের আসল রূপটা ঠিকই আয়নার মতো পরিষ্কার হয়ে বেরিয়ে আসে। কয়লা ধুয়ে যেমন তার কালো রং মোছা যায় না, মানুষের সহজাত স্বভাবটাও তেমনই অপরিবর্তনীয়। সত্যিই তাই, সুন্দর বলেছেন। তবে দেখব লিসনার কে আছেন। নমস্কার।
1: নমস্কার।

0: পরিস্থিতি বা পরিবেশের চাপে পড়ে নিজেদের পরিবর্তন করি, কিন্তু সেটা আসলে সাময়িক, একটা মুখোশ মাত্র। চরম সংকট, রাগ কিংবা বড় কোনো লোভের সামনে পড়লে মানুষের ভেতরের আসল রূপটা ঠিকই আয়নার মতো পরিষ্কার হয়ে বেরিয়ে আসে। কয়লা ধুয়ে যেমন তার কালো রং মোছা যায় না, মানুষের সহজাত স্বভাবটাও তেমনই অপরিবর্তনীয়। সত্যিই তাই, সুন্দর বলেছেন। তবে দেখব লিসনার কে আছেন। নমস্কার।
1: নমস্কার।
0: বলুন প্রবীর বাবু।
2: দিদি ভাই দেখুন, একটা কথা আছে, ইজ্জত যায় না ধুলে আর স্বভাব যায় না মোলে। তো এই আমাদের মানুষের ওই একটা জিনিস আছে, স্বভাব মানুষের পরিবর্তন করা যাবে না। কারণ আমি যে ধরনের মানুষ সেই ধরনের মানুষের সাথে চিন্তা ভাবনা করবো, মিলবো, খাওয়া দাওয়া সেরকম ভাবে করবো। মাঝে মাঝে আমি হয়তো আমার নাম গোবিন্দ খেতে পেলে আনন্দ, দিদি ভাইকে যদি বলি তাহলে এবার চেঁচামেচি আরম্ভ হয়ে গেল যে এই সুগারের রুগী আর তুমি বলছো মিষ্টি খাবো। সে এই মানে স্বভাবটা মানে যতক্ষণ না আমি পরিবর্তন করতে হবো ততক্ষণ কিন্তু ভালো হতে পারবো না। কারণ রোগ হয়েছে তো, ডাক্তার বলেছে 27 বছর বয়সে যা খেয়ে নিয়েছেন খেয়ে নিয়েছেন, এখন কিন্তু আপনার জীবটাকে লাগাম দিতে হবে। তো মানুষের এই জীবটা লাগাম দেওয়াটাই হচ্ছে সব থেকে কষ্টকর জিনিস দিদি ভাই।
0: অনেক ধন্যবাদ। উনি স্বভাবের ক্ষেত্রে খাওয়ার ব্যাপারে ওনার লোভের কথা বললেন।
3: বিশ্বজিৎ কর বোড়াল মেন রোড গড়িয়া থেকে লিখছেন, ওই যে কথাতেই তো বলে বাপু স্বভাব যায় না মোলে। ধন্যবাদ জানাতেই হয় যিনি গিয়েছিলেন বলে। হরি ছিল শান্তশিষ্ট পরিবারেরই একজন, গৃহবৃত্ত হলেও কিন্তু একান্ত প্রিয়জন। পথ দুর্ঘটনায় সব শেষ, আজও বুক ওঠে কেঁপে, শেষ সময়ও হরি ছিল স্বভাব মতো মুখ চেপে।
0: চলে যাব। আচ্ছা, পুরোটা জন্ম

0: শান্তশিষ্ট পরিবারেরই একজন, গৃহভৃত্য হলেও কিন্তু একান্ত প্রিয়জন। পথ দুর্ঘটনায় সব শেষ, আজও বুক ওঠে কেঁপে, শেষ সময়ও হরি ছিল স্বভাব মতো মুখ চেপে।
1: চলে যাব। আচ্ছা, পুরোটা জন্মগত স্বভাব, শেষ সময়ও হরি ছিল স্বভাব মতো মুখ চেপে, জন্মগত স্বভাব কি আর সহজে যায় বদলানো? নিজে যদি হয় প্রত্যয়ী,
0: সম্ভবত এর মধ্যে একদিন লেখা পড়া হয়নি বলে একটু অনুযোগ ছিল। আশা করি আজকে দুজন মিলে পড়ে দেওয়ায় সেই অনুযোগ আর নেই।
1: শুভ্রা ভট্টাচার্য লিখছেন চুচুলা থেকে, যে কোনো মানুষের স্বভাব আসলে তাদের জিনগত কাঠামো, যা মজ্জায় মজ্জায় ঢুকে থাকে। তাই তো কথায় আছে, স্বভাব যায় না মোলে, ইজ্জত যায় না ধুলে। তবে স্বভাব পরিবেশ আর অভ্যাস দ্বারা কিছুটা প্রভাবিত হয় বলে আমরা মন থেকে গভীরভাবে চাইলে স্বভাবকে অল্প হলেও সমসাময়িক পরিস্থিতি অনুযায়ী পরিবর্তিত করতে পারি। যদিও এটা খুবই কঠিন কাজ, আসলে আমাদের খারাপ স্বভাব পাল্টানো খুব দরকার। তাই ইচ্ছে শক্তি প্রবল হলে, প্রাণায়ামে মনকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারলে আমার মনে হয় কুঅভ্যাস ত্যাগের মাধ্যমে স্বভাব অল্প হলেও বদলানো যেতে পারে, যা আমাদের সুস্থ সুন্দর জীবন প্রবাহের জন্য খুব প্রয়োজন। আসলে প্রয়োজনটা না কিছুতেই খেয়াল থাকে না স্বভাবের ক্ষেত্রে, মূল স্বভাবের ক্ষেত্রে।
0: ঠিক, লিসনার আছেন দেখে নেব। ওকে, হ্যালো।
2: হ্যালো,
0: হ্যাঁ বলছি, আপনি রেডিওর সাউন্ড আগে মিউট করুন।
2: মিউট করা,
0: হ্যাঁ এবার বলুন।
2: আচ্ছা, আমি কি ঢুকেছিলাম? আমি তো ঢুকেছিলাম
1: এবং কেটে গেছেন। হ্যাঁ, ঢুকেছিলেন কিন্তু কেটে গেছিল লাইনটা।
2: কেটে গেছে না? আমি বেলগড়া থেকে লক্ষ্মীমঞ্জন
1: বলুন। বুঝেছি, বলুন।
2: হ্যাঁ বলছি, বুঝে গেছেন?
1: হ্যাঁ একদম, তখনই বুঝে গেছিলাম আমরা। বলুন।
2: বলছি দিদি, কয়লা যতই ধোক তবু কয়লার রং কোনোদিন পাল্টায় না, যার যার স্বভাব থেকেই যায়। কোনোদিন সেই সব যার হয়তো নয়তো হয়, যার হয়তো কোনোদিনই হয় না। এটুকু বললাম দিদি, নমস্কার, আপনারা ভালো থাকবেন।
1: ধন্যবাদ, ধন্যবাদ। চলে যাই কার্তিক মন্ডল দাউদপুর সন্দেশখালি উত্তর চব্বিশ পরগনা থেকে, মেজে আমাদের ফেসবুক পেজে লিখছেন, স্বভাব যেন শিকড়ের টান, মাটির গভীরে তার বাস, ঝড় এলে ডাল ভাঙে বটে, বদলায় না তার আবাস। মুখের হাসি মিথ্যে কথায় সত্যকে ঢেকে রাখা যায়, সময়ের আয়নায় শেষে আসল রূপই ধরা দেয়। রং বদলায় ঋতুর সাথে, বদলায় না অন্তরের ঢেউ, স্বভাবের লেখা হৃদয় পটে মুছে দিতে পারে না কেউ। তাই মানুষ যেন আচরণে, ক্ষণিকের অভিনয়ে নয়, স্বভাবের পথ চিরকাল একই, সে কখনো বদলায় না।
0: চলে যাব পরের মেসেজে। অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে লিখছেন, মানুষ শিক্ষা দীক্ষা সৎসঙ্গ আত্মসংশোধন দ্বারা নিজের স্বভাব পরিবর্তন করতে পারে। দস্যু রত্নাকর বাল্মীকি হয়েছিলেন তার কঠোর সাধনার মাধ্যমে, তাই স্বভাব অবশ্যই বদলানো যায়, এটাই আমার বক্তব্য। বেশ,
1: চলে যাই বন্ধুকে, লিসনার কে আছেন? নমস্কার।
3: নমস্কার দিদি ভাই, আমি শিয়ালদহুল থেকে অশোক দত্ত বলছি।
1: বলুন বলুন।
3: দেখুন, স্বভাব যে যার একটা স্বভাব থাকে, উপকার করা, সে দেখবেন যতই ঠকুক মানুষের উপকার করবে, এটাও একটা স্বভাব। এবং এই রাস্তা দিয়ে যাচ্ছে কোনো অন্ধ মানুষ, আমরা হয়তো দেখলাম যে রাস্তা পার হবে, একটা সময় ইয়ং বয়স যখন ছিল ধরে পার করে দেওয়া, এগুলো এক একটা করে স্বভাব। এই স্বভাবগুলো সে বুড়ো বয়স পর্যন্ত পাল্টাবে না, স্বভাব বদলায় না। দেখুন, যেমন প্রাণীর দিকে ভালোবাসা, যেমন এই পাখি টাকিকে খাওয়ানো, তারপরে এই গাছ বসানো, এই স্বভাবগুলো থেকেই যাবে। নমস্কার দিদি ভাই।
1: নমস্কার। সঙ্গে থাকছেন বন্ধুরা 2248-8085 এ, 9903050992 তে হোয়াটসঅ্যাপে, এবং আমাদের ফেসবুক পেজ 100.1 FM গোল্ড কলকাতাতে। আজকের আপনার কথার পোস্টারের নিচের কমেন্ট সেকশনেও আপনারা আপনাদের মতামত রাখছেন, এবং আজকে যে বিষয়ে আপনারা কথা বলছেন তা হচ্ছে স্বভাব কখনো বদলায় না। আপনাদের সঙ্গে স্টুডিওতে আছি মনীষা আর সুস্মিতা।
0: চলে যাব বাবাই সিংহর মেসেজে, বারাসত থেকে লিখছে বাবাই। আচ্ছা, সে বলছে এটা, এই বিষয়টা একদম রূঢ় বাস্তব। অনেক সময় মানুষ নিজের স্বার্থ মেটানোর জন্য বা সমাজের চোখে ভালো সাজার জন্য নিজের আসল স্বভাব লুকিয়ে সাময়িকভাবে একটা ভালো মানুষের মুখোশ পরে থাকে, কিন্তু সেটা খুব বেশি দিন স্থায়ী হয় না। পরিস্থিতি একটু এদিক ওদিক হলেই বা নিজের প্রয়োজন মিটে গেলেই মানুষের সেই আসল রূপটা বেরিয়ে আসে। কয়লা ধুলে যেমন ময়লা যায় না, ঠিক তেমনই মানুষের ভিতরের স্বভাব বা মানসিকতাও কোনোদিন বদলায় না। মানুষ হয়তো তার বলার ধরন, জীবনযাপন বা পোশাক বদলাতে পারে, কিন্তু তার মজ্জাগত স্বভাবটা মৃত্যু থেকে যায়। সাময়িক যে পরিবর্তনটা আমরা দেখি সেটা অনেক ক্ষেত্রেই একটা অভিনয় বা পরিস্থিতির বাধ্যবাধকতার ফল।
1: চলে যাই আমাদের আবার ফেসবুক।

0: পেজের বন্ধুর মেসেজে উত্তম দালাল খরসরাই বেগমপুর হুগলি থেকে লিখছেন, সত্যি কথা, স্বভাব কোনো কোনো সময় মনের মধ্যে একেবারে লেপটে বসে থাকে। ছোটবেলায় আমরা স্কুলে বেঞ্চিতে বসা নিয়ে কত ঝগড়া করেছি, কেউ এক চুলও জায়গা ছাড়বো না, রীতিমতো ঠেলাঠেলি চলতো। আজ বড় হয়েও সেই রীতি অবিকল চালিয়ে যাচ্ছি। ট্রেনে চারজনের সিট বরাদ্দ, এর মধ্যে একটু চাপাচাপি করলে আরও একজন বসে যেতে পারে, কিন্তু আমি কিছুতেই আমার সহযাত্রীকে মোটামুটি করেও বসতে দেব না। 20-30 কি বড় জোর 40 মিনিটের ট্রেন যাত্রায় আমার সিটের প্রতি এতটা অধিকার বোধ আর অন্য সুযোগ সুবিধার প্রতি এতটা অসহমর্মিতা আজও চালিয়ে যাচ্ছি। এই বয়সে সে স্বভাব গেল না, তাই বলে না স্বভাব যায় না মোলে। দেখি আমাদের লিসেনার কি বলছেন। নমস্কার।
1: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ বলুন, কে বলছেন?
1: আমি বদুরচক মাঝপাড়া রাজবলহাট হুগলি থেকে শেখ তাহের আলী বলছি।
0: বলুন বলুন।
1: সত্যি আজকে টপিকটা সত্যি সেই রকমই, স্বভাব কখনো সে যদি নিজেকে নিজে না বদলাই তাহলে কিন্তু বদলানোটা কিন্তু সত্যি দুষ্কর ব্যাপার হয়ে পড়ে। এক একটা মানুষ দেখবেন তার আছে, অথচ সে জানছে যদি আমার 2 টাকা আছে, যদি আরো তার গায়ে শূন্য বসে 20 টাকা যদি হয়ে যায় সদ্য সদ্য, তাহলে কিন্তু খুবই ভালো হতো, কিন্তু সেটা তো সম্ভব নয়। কিন্তু মানুষের যে স্বভাবটা, এই স্বভাবটা কিন্তু তাকে নিজেকে নিজে যদি সে নিজে মানে নিজের মস্তিষ্ক থেকে নিজের গ্যাবিটি থেকে নিজের একটা চরিত্রের মধ্য দিয়ে যদি সে নিজেকে নিজে বদলাতে পারে তবেই তো বদলাবে। কিন্তু কেউ কখনো তার স্বভাবটা অন্য কেউ এসে বদলাতে পারে না এবং পারবেও না। তো স্বভাব কিন্তু সত্যি তার যদি থেকে থাকে অবশ্যই সে কিন্তু স্বভাব কখনো বদলানো অসম্ভব ব্যাপার হয়ে যায়। নমস্কার,
0: অনেক ধন্যবাদ।
2: চলে যাব হোয়াটসঅ্যাপ মেসেজে। সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে লিখছেন, কথাটি মূলত মানুষের অন্তর্নিহিত প্রবৃত্তি বা স্বভাবের স্থায়িত্বকে নির্দেশ করে। পরিস্থিতি অনুযায়ী মানুষ সাময়িকভাবে তার আচরণ বদলাতে পারে, কিন্তু তার ভিতরের মূল সত্তা বা স্বভাব আজীবন একই থাকে। দীর্ঘদিন চর্চা করা অভ্যাসগুলো মানুষের রক্তে মিশে যায়, যা সহজে মুছে ফেলা যায় না। মানুষ নিজের স্বভাব বদলাতে না পারলেও সঠিক উপলব্ধির মাধ্যমে নিজের ক্ষতিকারক দিকগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে। পরিশেষে বলা যায়, স্বভাব সম্পূর্ণ না বদলালেও সচেতন প্রচেষ্টার মাধ্যমে তা পরিমার্জন করা যায়। আপনারা ভালো থাকবেন।
0: সর্বেশ্বর পাল মাহেশ হুগলি থেকে লিখছেন আমাদের ফেসবুক পেজে, আজকের বিষয় ভাবনার উপর আমার মতামত ব্যক্ত করছি। সাধারণ মানুষের ক্ষেত্রে কথাটার সঙ্গে আমি সহমত, কিন্তু ব্যতিক্রম আছে ক্ষণজন্মা কিছু মানুষের ক্ষেত্রে। তা যদি না হতো তবে আমরা বিবেকানন্দকে পেতাম না। শৈশবে দৌরাত্ম্য পাল্টে তিনি হয়েছিলেন বীর সন্ন্যাসী। আবার মাইকেল মধুসূদন বাংলা ভাষা ছেড়ে ইংরেজি ভাষায় সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন, কিন্তু সেই অভ্যাস ছেড়ে অবশেষে বাংলা ভাষাতেই কাব্যচর্চা শুরু করে অবশেষে মেঘনাদবধের মতো মহাকাব্যের সৃষ্টি করে আজও অমর হয়ে আছেন।
2: চলে যাব পরের মেসেজে নাকি?
0: না, আমাদের নমস্কার, কে আছেন?
3: নমস্কার দিদি ভাই।
0: নমস্কার,
3: আমি শান্তিনিকেতন থানা অন্তর্গত রূপপুর গ্রাম থেকে বিশ্বজিৎ রুজ বলছি।
0: বলুন
3: দিদি ভাই, দেখুন এই জিনিসটা, যখন আমি স্টুডেন্ট লাইফ যখন ছিল আমার, তখন কিন্তু আমাদের একটা স্যার ছিলেন, সেই স্যার প্রতি কথায় কথায় বলতেন, ওরে মানুষের মরলেও স্বভাব যায় না। তা দিদি ভাই, সেই কথাটা এখন আমি প্রতি পদক্ষেপে প্রমাণ পাচ্ছি, কারণ যে মানুষ যা ভালো করে আসছে বরাবর সেই তার ভালোই করে যাবে, তাতে আপনি তার সঙ্গে খারাপ ব্যবহার করুন আর যাই করুন। আর যে মানুষ টিএনপিএসসি করে বা যে মানুষ মনে করুন অন্যের স্বভাব নিয়ে হয়তো আলোচনা করে সমালোচনা করে, তা সে কিন্তু একই রকম ভাবেই করে আসছে। তা এইটাই ঠিক করে, কারণ এই কারণেই সেই স্যারের কথাটা এখন আমি প্রতি পদক্ষেপে টের পাচ্ছি, কারণ এই কারণে আমি একজন দৃষ্টিহীন প্রতিবন্ধী। তা সেই হিসাবে আমি দেখেছি অনেক অনেক সময় আমি স্টিক ধরে যদি যাই, তা হয়তো যদি সেরকম স্বভাবের ছেলে থাকে তাহলে হয়তো বলে যে কাকু সামনে একটা কুকুর শুয়ে আছে কি ছাগল শুয়ে আছে। কিন্তু এমন কিছু ছেলে আছে যে যাদের মধ্যে সেই শিক্ষার প্রভাবটা নেই এবং স্বভাবটা বজালে বা সে কিন্তু বলে না, আমি কিন্তু টুকটুক করে গিয়ে হয়তো সেই জায়গায় ধাক্কা মারলে তখন সে একটু হাসাহাসি করে। এটুকুই বললাম, নমস্কার নেবেন, ভালো থাকবেন।
0: সেরকম আমরা আমাদের কর্মক্ষেত্রতে বলো, আমরা বিভিন্ন কর্মক্ষেত্রে যুক্ত থাকি, কর্মক্ষেত্রের কথাই বলছি, পরিবারের মানুষের কথা বাদ দিয়ে ভ্যারাইটি পাই আমরা বিভিন্ন কর্মক্ষেত্রে বিভিন্ন রকম মানুষজন। সেখানে মনীষা আমরা কত রকম মানুষকে দেখি বলতো,
2: যে স্বভাব আমাদের নিজেদেরও গড়ে ওঠে তাদের সঙ্গে বাস করার সুবাদে,
0: এবং কতজনকে কত বছর ধরে দেখলাম যে বদলাবর নয়, তারা অনেক সময় চেষ্টা করে অন্যরকম একটা মুখোশ নিয়ে আসতে, কিন্তু দেখা যায় যায়, ঠিক সে আগের ব্যাপার স্যাপারই বেরিয়ে পড়ে আর কি।
2: সৌভিক সরকার কসবা।

0: ফালতু থেকে লিখছেন, স্বভাব কখনো বদলায় না এই কথাটি আমরা প্রায়ই শুনে থাকি। সত্যি বলতে মানুষের সহজাত কিছু বৈশিষ্ট্য সারা জীবন থেকেই যায়, তবে জীবনের অভিজ্ঞতা, শিক্ষা, ভালোবাসা, দায়িত্ব এবং কঠিন পরিস্থিতি অনেক সময় মানুষের আচরণ ও চিন্তাভাবনায় বড় পরিবর্তন আনে। তাই স্বভাবের মূল ভিত্তি একই থাকলেও তার প্রকাশভঙ্গি বদলাতে পারে। একজন রাগী মানুষ ধৈর্য শিখতে পারে, স্বার্থপর মানুষ উদার হতে পারে, ভুল থেকে শিক্ষা নিয়ে একজন মানুষ নিজেকে আরও ভালো করে গড়ে তুলতে পারে। তাই বলা যায়, স্বভাব পুরোপুরি না বদলালেও মানুষ চাইলে নিজের আচরণ ও মানসিকতার উন্নতি করতে পারে।
1: কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে আমাদের ফেসবুক পেজে লিখছেন, হরিণ সবার চোখে ভালো, চোখের তৃপ্তি, মনের শান্তি, মিষ্টি স্বভাব, হরিণের জনপ্রিয়তা নেই কো অভাব। কাক যেমন কালো, স্বভাবটা তার নয় কো ভালো। হাসনুহানের মিষ্টি সুবাস, সূর্যমুখীর রূপ, এসব জন্ম থেকে পাওয়া, স্বভাবটাই বদলে ফেলা যায় না। স্বভাব হলো সবার মনের আয়না।
0: প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে। আচ্ছা, তার আগে কি আমাদের ফোন আছে?
1: হ্যাঁ,
0: দেখে নেবো, লিসনার আছেন ফোনে।
1: নমস্কার, কে বলছেন?
2: হ্যালো,
1: নমস্কার। বলুন বলুন, কে বলছেন?
0: হ্যাঁ, না, সুস্মিতা দি এবং মনীষা দি আছে, চলবে?
1: বলুন, শুনছি।
2: আমি একটা কথা বলি, আমি ঢাকুরিয়া থেকে মৌলি। হ্যাঁ, আচ্ছা দেখো, আমি একটা কথা বলি। আমি বলবো মানুষের, আমি খুব মানে অনেক জাজ করেই বলছি ব্যাপারটা। হ্যাঁ, মানুষের স্বভাব না পাল্টায় না গো। যে ভালো সে না হাজার খারাপ পরিস্থিতিতে খারাপ হতে পারবে না, আর যে খারাপ সে মানে কোনোদিনও তার মনে এতটুকুনি আসবে না যে ঠিক আছে আমি একটু ভালো হতে চেষ্টা করি না, আমি তো ভালো হই না। হ্যাঁ, হবে না, কিছুতেই ভালো হতে চায় না, বুঝেছো? তবে হ্যাঁ, আমি একদম বলবো যে সব কিছু তো বিক্রম সেই।
1: হ্যালো, হ্যাঁ বলুন। হঠাৎ করে কেটে গিয়েছে।
2: একজনের মধ্যে, 100 জনের মধ্যে 2 জন ব্যতিক্রম হতে পারে, কিন্তু সাধারণত স্বভাব চেঞ্জ হয় না। ভালো ভালো থাকবে সারা জীবন, শত কষ্ট পেও, আর খারাপ শত ভালো খারাপই থাকবে।
1: একদম,
2: তোমরা ভালো থেকো।
1: একদম, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।
0: চলে যাব প্রভাতী ভট্টাচার্যর মেসেজে। লিখছেন, স্বভাবের বদল ঘটে বেশ কিছু নানান রূপে। ক্রুদ্ধ স্বভাব মানুষ শান্ত হয় পরিস্থিতির চাপে। দস্যু রত্নাকর হয়ে মহর্ষি বাল্মীকি অন্য স্বভাব, চণ্ডাশোকও পাল্টে হয়েছেন ধর্মাশোক ভাব। হঠাৎ করে স্বভাবের বদল ঘটে মানুষের, প্রাকৃতিক দুর্যোগও স্বভাব বদলায় সমাজের। স্বভাব বদলে ভালো হওয়া একান্ত দরকার, খারাপ হলে জীবন সংসার হবে ছাড়খার।
1: এরপর যাব নিশাকর ধর আমতা জগদ্ধাত্রীতলা হাওড়া থেকে লিখছেন আমাদের ফেসবুক পেজে। লিখছেন, বিষয় স্বভাব কখনো বদলায় না, আমার ব্যক্তিগত মতামত, অতি অবশ্যই সময়ের তালে তালে তার স্বভাবটাও বদলে যায়। ছোটবেলায় তখন স্বভাব ছিল খাওয়া দাওয়া থেকে নিজের গায়ের পোশাকটা আমি সবসময় ভালোই পরবো আমার দাদা দিদির থেকে। আমি ছিলাম ছোট, কিন্তু এখন সেটা বদলে গেছে। সব সময় যে ভালো খাবার খেতে হবে বা ভালো পোশাক পরতে হবে, এটা আর আগের মতো চলে না। বন্ধু পড়লে হয়তো তাকে কিছু টাকা ধার দিলাম, দেখে থাকতে পারলাম না, টাকা দেবার সময় ঝগড়াঝাটি করে বন্ধুত্ব নষ্ট হয়ে গেল। পরের বন্ধু যখন চাইবে, তখন কি সেই টাকা দেওয়ার স্বভাবটা থাকবে? অতি অবশ্যই বদলে যাবে। এটা আমার ব্যক্তিগত মতামত বলি আমি লিখলাম। টাকা পয়সার বিষয়ে স্বভাব প্রতি অবশ্যই বদলাবে। কিছু কিছু ব্যতিক্রম ঘটে, যার টাকা নিয়ে টাকা দেবো না এই স্বভাবটা থাকে, সে কোনোদিনই বদলাবে না। একটি মানুষের ভেতর ভালো দিকে থাকে, খারাপ দিকও থাকে। সময় খুব সংক্ষিপ্ত, দোকানে বসে লিখলাম, ভুল থাকলে ঠিক করে নেবেন। না, আপনি বেশ গুছিয়ে লিখিয়েছেন, আমাদের কোনো অসুবিধা হয়নি, দেখে নেব।
0: না, বন্ধু ছিলেন কিন্তু কোনোভাবে ডিসকানেক্ট হয়েছে।
1: একটা ছোট্ট মেসেজ আছে, শুভ সন্ধ্যা, কথায় আছে স্বভাব যায় না মলে,
0: চলে যাই।
1: এই মলে কথাটির অর্থ বদলানো। সুমিতা হোর ছোট্ট একটা মেসেজ লিখেছেন।
0: হ্যালো,
3: হ্যাঁ দিদি নমস্কার, আপনাদের দুজনকে
1: নমস্কার।
3: কলকাতা নিউটাউন থেকে বিশু মন্ডল কথা বলছি।
1: বলুন,
3: আপনারা যে বিষয় দিয়েছেন সেই বিষয় প্রতি যদি আমার একটা নিজের অরিজিনাল ঘটনার কথা মনে করে সেটাই আপনাদের কাছে একটু বলতে চাইছি। আমি এখান থেকে 25 বছর আগে দিল্লিতে কাজ করতাম, সঙ্গে আমার একটা বন্ধু থাকতো, এক ঘরেই দুজন থাকতাম। তা হঠাৎ একদিন দেখি ছেলেটার খুব শরীর খারাপ হয়েছে এবং তাকে নার্সিংহোমে নিয়ে যেতে হয়েছে। তারপরে সেখানে গিয়ে ঠিকঠাক হয়ে গেল। আনার পরে দেখি দ্বিতীয়বার ঠিক আবার সেই একটা ঘটনা হলো। তখন হসপিটাল গিয়ে ধরা পড়লো যে ও মদ খায়, সেই জন্য ওই ঘটনাটা ওর হচ্ছে। তা ও বাড়ি আসার পরে ওকে আমি বললাম যে দেখ তুই তো শিক্ষিত ছেলে, এরকম করিস না, সব ভালো জিনিস না, সব খেতে নেই, আর খেয়ে যখন তোকে বারবার হসপিটালে যেতে হয় কোনদিন মরেই যাবি, তো সব খেয়ে কি দরকার। কিন্তু সেই মাসখানিক পরে তৃতীয়বার দেখা গেল যে আবার সেই ঘটনা হলো এবং সে আবার হসপিটাল তাকে নিয়ে যেতে হলো। তা এই হচ্ছে মানুষের স্বভাব, এসব স্বভাব যাদের থাকে তারা বদলাতে পারে না সহজে। এইটুকুই বললাম দিদি,
1: অনেক ধন্যবাদ।
0: চলে যাব পরের হোয়াটসঅ্যাপের দিকে। মোহাম্মদ শাবেদ আলী বিশ্বাস চাপড়াইল বাজার কালীগঞ্জ ঝিনাইদহ বাংলাদেশ থেকে তিনি লিখছেন, কি সুন্দর গ্রামের নাম আপনার ঝিনাইদহ, আমি যতবার উচ্চারণ করি আমার এত সুন্দর লাগে, আপনার মেসেজ এলে আমার মনটা ভালো হয়ে যায়। তাই স্বভাব মানুষের অন্তরের গভীরে প্রথিত এক নীরব পরিচয়, সময় স্রোত অনেক কিছু বদলে দিলে ও স্বভাবের মূল সত্তা কখনো বদলায় না। অভ্যাসের রং মুছে যেতে পারে কিন্তু প্রকৃত চরিত্রের ছাপ অমলিন থেকে যায়। সুখে মানুষ যেমন নিজেকে প্রকাশ করে, দুঃখেও তার স্বভাবের প্রকৃত রূপ উন্মোচিত হয়। কৃত্রিমতার মুখোশ দীর্ঘদিন টিকে থাকতে পারে না, সৎ মানুষের সততা আর অসৎ মানুষের প্রবৃত্তি একদিন না একদিন প্রকাশ পায়। তাই মানুষকে চিনতে তার কথার চেয়ে স্বভাবের দিকে দৃষ্টি দেওয়াই শ্রেয়। স্বভাবই মানুষকে শেষ পর্যন্ত মানুষের জীবন ও কর্মের প্রকৃত পরিচয় বহন করে।
1: কল্যাণ কুমার শান্ডিল্য রঘুনাথপুর সরকার বাগান কলকাতা অনুসার থেকে লিখছেন, স্বভাব কখনো বদলায় না, প্রেক্ষাপট। মানুষ বদলায় স্বভাবের জন্য, তাহলে স্বভাব কেন বদলাবে না? স্বভাব বলতে শুধু একটা আচরণ নয়, ভালো খারাপের সংমিশ্রণের স্বভাব। এর মধ্যে একটি বা দুটি স্বভাব খারাপ মানুষের বদলায় না, তাই সে খারাপ মানুষের উপনাম পাচ্ছে। আবার ভালো মানুষেরও ভালো স্বভাব বদলায় না, যদি নাই বদলাতো তবে সংশোধনাগারের কী প্রয়োজন? একটি দুটি স্বভাবকে ধরে কি সেই মানুষের স্বভাব বিচার করব? তাই আমার মতে স্বভাব বদলায়, কিন্তু আমাদের নজর এক পেশে। ভালো বদলালে নজর যায় না, খারাপ না বদলালে আমরা তাকে হাইলাইট করি, প্রবাদে প্রচার করি, গান রচনা করি, স্বভাব কখনো যাবে না। আমি বলি স্বভাব বদলায়, বিশেষত আজকের দিনে, কিন্তু সেটা কম প্রচার পায়। খুব সুন্দর, মানে আপনি আপনার মতো করে কিন্তু ভারী সুন্দর বিশ্লেষণ করেছেন। আর দেখবো আমাদের সঙ্গে লিসনার কে আছেন। নমস্কার।
4: নমস্কার।
0: হ্যালো।
4: নমস্কার। আমি হরিণঘাটার বড়জাগুলি জেলা নদীয়াতে সমীর দাস বলছি।
1: বলুন।
4: দেখুন, কথাই বলে যে খেলায় না করলে বেড়াল গাছে ওঠে না। অনেক সময় দেখবেন বেড়াল হয়তো ভয় পেয়ে লাফিয়ে গাছে উঠে যায়, কিন্তু গাছে উঠে গেলেও সে কিন্তু বেড়াল থেকে হনুমান হয়ে যায়, কারণ সে যাতে বেড়াল সে বেড়ালই থাকবে, এ হনুমান সে হনুমানই থাকবে। অর্থাৎ একটা নারী হাজার চেষ্টা করলেও যেরকম পুরুষ হতে পারবে না, সেরকম একটা পুরুষও হাজার চেষ্টা করলেও সে নারী হতে পারবে না। অর্থাৎ এটা স্বভাবগত, মানুষের জন্ম থেকে স্বভাবটা থাকে।
0: কিন্তু আমরা জন্ম থেকে স্বভাবের কথা বলিনি, নারী পুরুষ এরা কখনোই একে অন্যের উপর হয়ে যাবে, এই আমাদের আমাদের এটা বলার কথাই নয়। হ্যাঁ,
1: এটা বিজ্ঞান, এটা এটা কখনো হতে পারে না এইভাবে, এটা আলোচনার মধ্যে আসতেই পারে না আজকের আলোচনা।
0: এটা অনেকটা সেই মৌচাকের গানটার মতো হয়ে গেল শেষে।
1: হ্যাঁ, একদম। মানে একটা ফিজিক্যাল আর একটা একটা বায়োলজিক্যাল আর একটা মেন্টাল বিষয় থাকে, তো এটা ঠিক বায়োলজিক্যাল বিষয়ের মধ্যে
0: স্বভাব নিয়ে কথা বলছি। চলে যাবো পরের মেসেজে। কিশোর বালি হাওড়া থেকে, কিশোর সুন্দর একটা গল্প বলেছেন, অনেক কথা বলেছেন তার সঙ্গে, তবে গল্পটাই বেশি ভালো, কারণ ওই কথাগুলো আমরা এতক্ষণ শুনেই আসছি বিভিন্ন লোকজনের কাছ থেকে, সেই একই কথা বলেছেন। তিনিও বলেছেন যে ভালো মানুষ ছোবল মালার সুযোগ, মানে ভালো মানুষ ভালো মানুষই থাকে, খারাপ মানুষ খারাপ মানুষ, খারাপ মানুষ ভালো হয়ে গেছে এটা হয় না, সে ছোবল মারার সুযোগ পাচ্ছে না, তাই ভালো আছে জেস্টেই। আচ্ছা, এবার গল্পটা বলি। তিনি বলছেন, শুধু মানুষের মধ্যে এটা সীমাবদ্ধ নয়, পশু পাখির মধ্যেও সীমাবদ্ধ। সার্কাসে হাতি বাঘের খেলা দেখায়, তারা ইলেকট্রিক চাবুক দেখে ভয় পায়, সময় পেলেই কিন্তু আক্রমণ করবে, এরকম ঘটনা ঘটেছে, এটাই তো স্বাভাবিক, যার যেটা ধর্ম সেটাই তো করতে চাইবে। দার্জিলিংয়ের এক ভদ্রলোক ছোটবেলায় একটা বাঘের বাচ্চাকে ঘরে পুষেছিলেন, বাঘ বড় হতে শুরু করলো, কাউকে আক্রমণ করে না, বাঘ ভাত রুটি সবই খেত, ঠিক বাড়ির কুকুর বিড়ালকে যেভাবে পুষি সেভাবে ছিল। ভদ্রলোকের পেপার পড়ছিল, বাঘ তার পা চাটছিল, হঠাৎ একটু রক্ত বেরিয়ে যায় দাঁতে লেগে, বাঘ তখন গর্জন করতে শুরু করে, তার স্বভাব যেটা সেটা কিন্তু দেখিয়ে দিল, শেষ পর্যন্ত বাঘটাকে গুলি করে মারতে হয়। তাই বলি স্বভাব পাল্টায় না, যার যেটা স্বভাব সেটা সে করবে, সময় পেলেই বুঝিয়ে দেবে।
1: রমারায় ভিড় দাসনগর হাওড়া পাঁচ থেকে লিখছেন, নমস্কার দিদি ভাইরা, শুভ সন্ধ্যা। সকাল বিকেল দিনে বা রাতে বদলায় কত ঋতু পাতে পাতা, কত ঋতু পাতে পাতা, ঘরদোর বেশ জামাকাপড় বদলায় বদলায় মানুষ কথার চাদরে, তবুও সে রয়ে যায় নিজের মতন, পাল্টায় না কবুতর আপন গঠন, কয়লা যতই তুমি ধুয়ে ফেলো জলে।

0: ভালো ডাক্তার ঠিকই থেকে যায় বলে, যে স্বভাব নিয়ে জন্মায় এই ধরায় মৃত্যুর আগে তা কেউ নাহে বদলায়, খোলস বদলায় শুধু সাপের মতন, তেমনই থাকে তার মূল চালচলন। আচ্ছা
1: চলে যাই পরের মেসেজে। রাঁচি ঝাড়খণ্ড থেকে সুশান্ত সেনগুপ্ত, তিনি খুব সুন্দর করে চারটে পয়েন্ট করেছেন। একটা পয়েন্টে অভ্যাসের ফল লিখছেন, স্বভাব হলো বছরের পর বছর করা একই কাজ, তাই মনের ভেতরে গভীরে গেঁথে যায়। তারপর লিখেছেন একটা কমফোর্ট জোনের কথা, মানে আরামদায়ক একটা বিস্তারের কথা, বলছেন মানুষ নিজের চেনা স্বভাবেই আরাম পায়, নতুন করে বদলাতে তার কষ্ট হয়। তিন নম্বর লিখছেন, পরিবর্তনের ইচ্ছে প্রয়োজন হয়, যতক্ষণ না নিজে থেকে বদলানোর তীব্র ইচ্ছে আসে ততক্ষণ স্বভাব একই থাকে। চার বলছেন, সময় লাগে, বলছেন একদিনে হয় না, লাগে ধৈর্য, চেষ্টা আর বারবার প্র্যাকটিস। তাই শেষ কথা, স্বভাব বদলানো কঠিন কিন্তু অসম্ভব না।
0: খুব ভালো বিশ্লেষণ। চলে যাই, স্বভাব কখনো বদলায় না এই বিষয় নিয়ে লিখছেন দত্তপুকুর থেকে শুভ দত্ত। একদম খাঁটি কথা, মানুষ মুখে যতই বলুক সে পাল্টে যাবে, কিন্তু তার ভেতরের আসল স্বভাবটা সত্যিই কোনোদিন বদলায় না। আমার নিজের জীবনের কথাই যদি ধরি, আমি কিছুতেই মানুষকে মুখের ওপর না বলতে পারি না। কাজের জায়গায় বা ব্যক্তিগত জীবনে কেউ কোনো সাহায্য চাইলে, নিজের শত অসুবিধা থাকলেও আমি ঠিক রাজি হয়ে যাই। আমি খুব ভালো করেই জানি যে এই স্বভাবের জন্য আমাকে অনেক ভুগতে হয়, কারণ আমি সবার দরকারে ছুটলেও আমার নিজের দরকারে সেভাবে কাউকে পাশে পাই না। অনেকবার ভেবেছি যে এবার থেকে একটু নিজের কথা ভাববো, সহজে সব কথায় রাজি হব না, কিন্তু যেই কেউ এসে কোনো অনুরোধ করে আমার সেই পুরনো স্বভাবটাই আবার বেরিয়ে আসে। শত চেষ্টা করেও আমি আমার এই সবাইকে সাহায্য করার এবং না বলতে না পারার স্বভাবটা বদলাতে পারিনি। তাই আমার বিশ্বাস, মানুষের বাইরের খোলসটা হয়তো সময়ের সাথে বদলায়, কিন্তু ভেতরের মূল স্বভাবটা আজীবন একই থেকে যায়। এবং তিনি প্রশংসা করেছেন আজকের বিষয়ে, আপনাকে অনেক ধন্যবাদ।
1: বেশ, চলে যাব পরের মেসেজে। পরের মেসেজ বলছেন, বিষয়টি শুনতে সহজ হলেও এর ভিতরে জীবনের গভীর সত্য লুকিয়ে আছে। আজকের আলোচনা শুনে উপলব্ধি করছি মানুষের স্বভাবই তার আসল প্রকৃত পরিচয়। বাহ্যিক পোশাক, পদমর্যাদা কিংবা অর্থ সম্পদ বদলাতে পারে, কিন্তু চরিত্র ও স্বভাবের পরিবর্তন ঘটে কেবল আত্মসমালোচনা, শিক্ষা ও সৎইচ্ছার মাধ্যমে। ভালো স্বভাব মানুষকে সম্মানিত করে, আর খারাপ স্বভাব ধীরে ধীরে তাকে সবার কাছ থেকে দূরে সরিয়ে দেয়। তাই শুধু অন্যকে দোষারোপ না করে নিজের আচরণ ও মনোভাবকে প্রতিনিয়ত পর্যালোচনা করা জরুরি।
0: আজকের মতো
1: শেষ হয়নি এটা।
0: আচ্ছা,
1: এই বিষয়টি অত্যন্ত হৃদয়স্পর্শী ও বাস্তবধর্মীভাবে উপস্থাপন করার জন্য আচ্ছা সকলকে ধন্যবাদ। বেশ, প্রদীপ বসাক, হাট সিমলা, সমুদ্রগড়, পূর্ব বর্ধমান।
0: এবার কিন্তু ফেসবুক পেজের আজকে আপাতত সর্বশেষ মেসেজটি পড়ছি, আরও কেউ লিখতেও পারেন, এখনও দু তিন মিনিট সময় আছে। দু তিন মিনিট কেন, বেশ খানিকটা সময় আছে। তপন চক্রবর্তী বাসুবাটির সিঙ্গুর থেকে লিখছেন, শুভ সন্ধ্যা জানাই আর্যদের। যে স্বভাব নিয়ে জন্মায় সেটি বজায় থাকে, কোনো অবস্থাতেই পরিবর্তন হয় না তার। অঙ্গার শত ধৌতেন মলিনত্ব ন মুঞ্চতে, কালো কয়লা যতই ধোয়া হোক তার কালিমা মোছে না। মহামানবদের বাণী পরমার্থ এখনো, নিচু স্বভাবের মানুষ নানা ভান করে, নাটক করে, কিন্তু সাধু সাবধান, মজে গেলেই ঠকতে হবেই। ব্যতিক্রম কিছু আছে, দস্যু রত্নাকর হলেন মহাকবি বাল্মীকি, রামায়ণ রচয়িতা। হ্যাঁ, এটাই বললেন আর কি, মানে একটি উদাহরণ সহযোগে ব্যতিক্রমের কথা বলে চলে গেলেন তিনি, তার কথা কিন্তু ভারী সুন্দর লিখেছেন।
1: পরমা মিত্র ভবানীপুর থেকে লিখছেন, অনেকে বলেন স্বভাব কখনো বদলায় না, কারণ মানুষের আসল চরিত্র সময়ের সঙ্গে খুব সহজে পাল্টায় না। পরিস্থিতি বদলাতে পারে, কথাবার্তা বদলাতে পারে, কিন্তু সংকটের মুহূর্তে মানুষ প্রায় তার প্রকৃত স্বভাবের পরিচয় দেয়। তবু এটাও সত্য, মানুষ শেখে, ভুল থেকে শিক্ষা নেয়, নিজেকে সংশোধন করে। তাই স্বভাব বদলানো কঠিন হলেও অসম্ভব নয়। সুন্দর বলেছেন। চলে যাব পরের মেসেজে।
0: লিখছেন যাদবেন্দ্র পণ্ডা, জুখিয়াবাজার কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে, মুখে তাদের মধুর হাসি, বুকে বিষের ছুরি, ভালোবাসার মুখোশ পড়ে করে আবেগ চুরি, এমন মানুষ এড়িয়ে চলো, বাড়াও নিজের দূরত্ব, নকল প্রেমের মায়া পড়ে হারিও না নিজের গুরুত্ব। পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হলো মিষ্টি কথা, আর সবচেয়ে বড় প্রতারণা হলো ভালোবাসার মুখোশ পড়ে কাছে আসা।
1: বেশ, চলে যাব সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে লিখছেন, দোষগুণ নিয়েই মানুষের দোষ ত্রুটি পরিণাম যখন চূড়ান্ত পর্যায়ে পড়ে যায়, তখন মানুষ বাধ্য হন নিজের চারিত্রিক পরিবর্তন ঘটাতে, অতীতের দুর্দিনের কথা মাথায় রেখে।
0: সুভাষ চক্রবর্তী উত্তর বাঙালি থেকে লিখছেন, পরিবর্তনশীল জগতে সময়ের সাথে সবই বদলায়, তাই স্বভাব ব্যতিক্রম হতে পারে না, অর্থাৎ স্বভাবও বদলায়। যদিও আমরা বলতে অভ্যস্ত স্বভাব কখনো বদলায় না, যে স্বভাব নিজের এবং অন্যের জন্য ক্ষতিকর সেই স্বভাব সকলের স্বার্থে বদলানো দরকার। পরিবেশ, পরিস্থিতি এবং সময়ের দাবি মেনে অকল্যাণকর স্বভাব দ্রুত রূপান্তর করা উচিত, নচেৎ

0: সমূহ বিপদ, বন্ধু সাবধান।
1: চলে যাব পরের মেসেজে। পরের মেসেজ বর্ধমান থেকে সুচেতা লিখছেন, আন্তরিক ইচ্ছা থাকলে স্বভাব বদলানো যায়, খুব অসম্ভব বা কঠিন বলে মনে করি না। বেশ,
0: এটাও ছোট্ট মেসেজ। গোপাল মান্না উলুবেরিয়া গড়ুহাটা তেঁতুলতলা থেকে লিখছেন, শুভ সন্ধ্যাটা, স্বভাব বদলায় না, এটি আংশিক সত্য। যদি জিনগঠিত বিষয় হয় তাহলে এটি বেশিরভাগই ঠিক, সেক্ষেত্রে কিছু করার নেই, কিন্তু যদি জিনগঠিত না হয় তাহলে স্বভাব বদলানো যায়। সহজেই উদাহরণ হিসেবে বাল্মীকি মুনির কথা বলা যায়।
1: চলে যাব পরের মেসেজে। সপ্তর্ষি মজুমদার বরানগর ডানলপ থেকে লিখছেন, স্বভাব কখনো বদলায় না, কথাটি অনেকাংশে সত্যি। কথাতেই আছে নেচার ও সিগনেচার কখনো বদলায় না, স্বভাব হলো মানুষের সহজাত প্রবৃত্তি। তবে সচেতন প্রচেষ্টা, সঠিক পরিবেশ এবং অভিজ্ঞতার মাধ্যমে আমরা অনেক আচরণ ও দৃষ্টিভঙ্গি বদলাতে পারি। চলে যাব একটু মেসেজের দিকে চোখ রাখবো,
0: একদম,
1: কারণ বেশ কিছু মানুষ মেসেজ করেছেন আমাদের।
0: হ্যাঁ,
1: শিপ্রা কারার বোধহয় মালিকপাড়া হাওড়া বেতর থেকে কি লিখছেন,
0: লিখছেন, স্বভাব পাল্টায় না, কথাটা চলিত আছে, কিন্তু আমার আজ মনে হয় এই সায়েন্সের যুগে কি এটা সত্যি না সত্যি নয় সব আমাদের উপর নির্ভর করে। মানুষ হ্যাবিটের দাস, চেষ্টা করলে সব হবে। তবে আমি বলতে চাইলাম খারাপ স্বভাবের কথা ইচ্ছে করলে কি আমরা পারি না, কিন্তু করি না। আসলে আমরা ভালো নিতেছি, দিতে চাই না, নিতে চাই দিতে চাই না কাউকে। আপনারা খুব ভালো থাকবেন।
1: বেশ, চলে যাব পরের মেসেজের দিকে। শিপ্রা কারারের পর আর কোনো মেসেজ না, আর কোনো মেসেজ সেই অর্থে নেই আমাদের আজকে। তবে হ্যাঁ,
0: আমরা গানে গানে না, আমাদের সঙ্গে কোনো টেলিফোনের লিসনারও নেই,
1: মোটামুটি আমাদের আজকে হাতে সময়ও বেশি নেই, আর একেবারেই ছোট্ট একটা গানের মাধ্যমে শেষ করব আজকের আপনার কথা।
0: ফিরব ঠিক রাত 9:30, 100.1 FM গোল্ডে।

0: ঘড়ির কাঁটা বলছে 9:30 হয়ে 32 সেকেন্ড। আজ হিয়ার মাঝেতে সুস্মিতা আর মনীষা রয়েছে আপনার সঙ্গে। রবীন্দ্রনাথের সঙ্গে এটুকু সময় আমরা 100.1 FM গোল্ডের পক্ষ থেকে কাটাই প্রত্যেক সোমবার রাত 9:30। আমরা জানি বর্ষা এলেই আমাদের রবীন্দ্র অনুরাগীদের মন কেমন করে। রবীন্দ্রনাথের প্রিয় ঋতু ছিল বর্ষা, তাই বোধহয় বর্ষাতেই বিলীন হয়েছিলেন তিনি। যে মাসে যে ঋতুতে কবি আমাদের ছেড়ে চলে গেলেন, সেই মাসে বা সেই ঋতুতে বসে তাঁর স্মৃতিচারণা কম কথা নয়।
1: তাঁর জীবনের প্রত্যেকটা অধ্যায়ই তো আলোকিত, রঙিন, সাদা কালো বলে বোধ হয় কিছু নেই, এবং সব বিষয়টাই, প্রতিটি মুহূর্তই মনে রাখার মতো। আজ এমন একটা সময়ে বসে তাঁর কথা বলতে গিয়ে জীবনের শেষ পর্যায়ের কথা বলি। আজ হিয়ার মাঝে মনীষা আর সুস্মিতা কথা বলবে জীবনের শেষ পর্যায়ে রবীন্দ্রনাথকে নিয়ে।

0: রবীন্দ্রনাথের শেষ দিনের কথা বলছিলাম,
1: মানে জীবনের শেষ পর্যায়ে রবীন্দ্রনাথ,
0: সেই নিয়েই আজ সুস্মিতা আর মনীষা রয়েছে আপনার সঙ্গে। আর জীবনের শেষ পর্যায়ে রবীন্দ্রনাথকে যদি আলাদা করে চিনতে হয়, জানতে হয়, তাহলে কিন্তু সেই চোখ রাখতে হয় তার রবি জীবনের উপর বা তাকে নিয়ে লেখা বিভিন্ন বইয়ের উপর। মৃত্যু সম্পর্কে নির্মল কুমারী মহলানবিশকে রবীন্দ্রনাথ প্রায়ই বলতেন, মৃত্যু না থাকলে জীবনের কোনো মানে নেই, আর মৃত্যুর পরিপ্রেক্ষিতে জীবনকে না দেখলে অমৃতের সন্ধান মেলে না। এই জীবন ও মরণের খেলা দিয়েই জগৎ সত্য হয়ে উঠেছে। জীবনে তিনি বহু প্রিয়জনের মৃত্যু দেখেছেন, তাই হয়তো দৃপ্তস্বরে বলতে পেরেছিলেন, করি না ভয় তোমারই জয়, গাহিয়া যাব চলিয়া, দাঁড়াবো আসি তব অমৃত দুয়ারে।
1: জীবনের শেষ লগ্নে রোগশয্যায় অসুস্থ শরীরে অসুস্থতার কথা একেবারেই বলতে চাননি। তার তখন খুব ইচ্ছে হতো নিজের হাতে কলম নিয়ে লিখতে। খাতা নিয়ে লিখতে শুরু করলে একটু পরেই হাত কেঁপে পেশি শিথিল হয়ে পড়ত। সে সময় তিনি মুখে মুখে বলে যেতেন, তাঁর লিপিকার সুধীর চন্দ্রকর লিখে নিতেন।

0: স্টুডিওর ঘড়ি বলছে আপাতত আমাদের কিন্তু সংবাদ বিরতিতে যেতে হবে, ফিরবো ঠিক রাত 10:10। হিয়ার মাঝে নিয়ে আপনাদের সঙ্গে আছি মনীষা আর সুস্মিতা।
1: শুনতে থাকুন আমাদের হিয়ার মাঝেতে রবীন্দ্রনাথের জীবনের অন্তিম পর্বের দিনগুলি নিয়ে কথা হচ্ছে আজ। ফিরবো ঠিক 10:10।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ স্পেনে সেদেশের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এবং অর্থনীতি, ব্যবসা ও বাণিজ্যমন্ত্রী কার্লোস কুয়েরপো কাবালেরোর সঙ্গে এক বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে ভারত স্পেন অর্থনৈতিক অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন। ভারত আমেরিকা বাণিজ্য আলোচনা অচলাবস্থায় পৌঁছেছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে যে খবর প্রচারিত হচ্ছে, শ্রী গোয়েল তাকে সম্পূর্ণ ভিত্তিহীন, অসত্য ও বিভ্রান্তিকর বলে খারিজ করে দিয়েছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কড়া সতর্কবার্তা জারি করে বলেছেন, প্রয়োজনে আমেরিকার কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেবে। ইরানের বিদেশ মন্ত্রক তেহরানের বিরুদ্ধে আমেরিকার চালানো হামলার নিন্দা করেছে। ভিয়েতনামের ফু কোক দ্বীপের কাছে নৌকাডুবির ঘটনায় মৃত 15 জন ভারতীয়র দেহ হোচিমিন শহর থেকে আজ রাতে দেশে ফিরছে। সমাজবিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ ঠেকাতে পশ্চিমবঙ্গে 2টি আইন কার্যকর হয়েছে আজ। দিল্লির একটি আদালত 2020 সালে উত্তর পূর্ব দিল্লিতে দাঙ্গা চলাকালীন তদন্ত আধিকারিক অঙ্কিত শর্মা খুনের ঘটনায় আম আদমি পার্টির প্রাক্তন কাউন্সিলর তাহির হুসেইন এবং অন্য 4 জনকে দোষী সাব্যস্ত করেছে। লর্ডসে মহিলাদের একমাত্র ক্রিকেট টেস্টে ভারত 270 রানে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে। বিশ্বকাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে আগামীকাল ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ স্পেনে সেদেশের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এবং অর্থনীতি, ব্যবসা ও বাণিজ্যমন্ত্রী কার্লোস কুয়েরপো কাবালেরোর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী গোয়েল বলেন, বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে ভারত স্পেন অর্থনৈতিক অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে দুই নেতার মধ্যে কথা হয়েছে। পুনর্নবীকরণযোগ্য শক্তি, পরিবেশ বান্ধব হাইড্রোজেন, উন্নত ম্যানুফ্যাকচারিং, ডিজিটাল প্রযুক্তি, পরিকাঠামো এবং উদ্ভাবনের নানা দিক নিয়ে দুই মন্ত্রী কথা বলেছেন। ভারত ইইউ মুক্ত বাণিজ্য চুক্তির দিকটিও তাঁরা পর্যালোচনা করেছেন। উল্লেখ্য, শ্রী গোয়েলের 5 দিনের স্পেন, বেলজিয়াম ও ফিনল্যান্ড সফর আজ শুরু হয়েছে। ভারত আমেরিকা বাণিজ্য আলোচনা অচলাবস্থায় পৌঁছেছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে যে খবর প্রচারিত হচ্ছে, বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল তা সম্পূর্ণ ভিত্তিহীন, অসত্য ও বিভ্রান্তিকর বলে খারিজ করে দিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল বলেন, ভারত ও আমেরিকার প্রতিনিধি দল একটি ভারসাম্যযুক্ত, বাণিজ্যিকভাবে তাৎপর্যপূর্ণ এবং উভয় দেশের ব্যবসায়ী, কৃষক, শ্রমিক ও উপভোক্তাদের জন্য বাস্তবে সুফল বহনকারী একটি বাণিজ্য চুক্তির লক্ষ্যে পূর্ণ উদ্যমে কাজ করে চলেছে। তিনি জানান, এ বিষয়ে গত মাসে নতুন দিল্লিতে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের সঙ্গে তাঁর অত্যন্ত ফলপ্রসূ একটি বৈঠক হয়েছে। বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চলীয় সচিব সি বি জর্জ পোল্যান্ডের বিদেশ মন্ত্রকের সেক্রেটারি অব স্টেট ল্যাডিস বার্তোজুইস্কি এবং অর্থনৈতিক উন্নয়ন ও প্রযুক্তি মন্ত্রকের আন্ডার সেক্রেটারি অব স্টেট মিশেল বারানোস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাদের মধ্যে আলোচনায় ভারত পোল্যান্ড কৌশলগত অংশীদারিত্বের গভীরতার দিকটি প্রতিফলিত হয়েছে। ব্রিটেন আজ ইরানের শক্তিশালী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা IRGC এবং তেহরান সমর্থিত আরও একটি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে।

ব্রিটিশ ভূখণ্ডে কথিত ইহুদি বিরোধী হামলা এবং প্রাণনাশের হুমকি দেওয়ায় জড়িত থাকার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়ন ইইউ এর বিদেশমন্ত্রীদের বৈঠকে রাশিয়ার বিরুদ্ধে নতুন করে জারি হওয়া নিষেধাজ্ঞা, ইউক্রেনের চলতি সংঘাত এবং বিভিন্ন আন্তর্জাতিক নিরাপত্তা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক শুরুর আগে ইইউ এর বিদেশনীতি বিষয়ক প্রধান কাজা কালাস সাংবাদিকদের জানান, তালিকাভুক্ত 250টি বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করছেন। পশ্চিম এশিয়ায় সপ্তাহান্তে নতুন করে সৃষ্ট উত্তেজনার ফলে আঞ্চলিক নিরাপত্তা এবং কূটনৈতিক আলোচনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরান দুপক্ষই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ দাবি করেছে। ওমান উপকূলে গতকাল ইরান হরমুজ প্রণালী দিয়ে যাওয়া জলযানের ওপর হামলা চালালে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পায়। সেই থেকেই তেল ও গ্যাস পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ ওই জলপথ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা, উপকূল রাডার সাইট, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র সহ একাধিক সেনাঘাঁটি লক্ষ্য করে রাতভর হামলা চালানো হয়েছে। বাণিজ্যিক জাহাজের ওপর ইরানি হামলার প্রতিবাদেই এই আক্রমণ বলে আমেরিকা জানিয়েছে। এদিকে ইরানও বলেছে, জর্ডন, বাহরিন এবং কুয়েতের পাশাপাশি ওমানে আমেরিকার রাডার কেন্দ্র লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কড়া সতর্কবার্তা জারি করে বলেছেন, প্রয়োজনে আমেরিকা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেবে। চলতি উত্তেজনার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জন্য তিনি তেহরানের তীব্র সমালোচনা করেন। একটি মার্কিন টেলিভিশন সংবাদ মাধ্যমকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, আগের রাতেই যে সমঝোতা হয়েছিল ইরান তা ভঙ্গ করেছে। ইরানের নেতৃত্ব যুদ্ধবিরতির শর্তাবলী মানেনি বলেও তাঁর দাবি। ট্রাম্প আরও জানান, এই হামলায় মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সামরিক ঘাঁটিগুলি লক্ষ্য করে আঘাত হেনেছে। অন্যদিকে ইরানের বিদেশমন্ত্রক তেহরানের বিরুদ্ধে আমেরিকা চালানো হামলার নিন্দা করেছে। ভিয়েতনামের ফু কোক দ্বীপের কাছে নৌকাডুবির ঘটনায় মৃত 15 জন ভারতীয়ের দেহ হোচিমিন শহর থেকে আজ রাতে ভিয়েতনাম এয়ারলাইন্সের মাধ্যমে দেশে ফিরবে। সামাজিক মাধ্যমের এক বার্তায় ভিয়েতনামের ভারতীয় দূতাবাস জানিয়েছে, সন্ধ্যে 6টা নাগাদ হোচিমিন শহর থেকে রওনা হয়ে ভারতীয় সময় রাত 9টা 35 মিনিট নাগাদ মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে সেগুলি পৌঁছবে। দূতাবাস জানিয়েছে, দেহগুলিকে নিজেদের এলাকায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য সংশ্লিষ্ট রাজ্য সরকারকে যোগাযোগ রাখতে বলা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। সমাজবিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ ঠেকাতে পশ্চিমবঙ্গে দুটি আইন আজ কার্যকর হয়েছে। এগুলি হল পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী আইন। গত 29 জুন রাজ্য বিধানসভায় এই সংক্রান্ত বিল পাশ হয়। রাজ্যপাল আর এন রবির সম্মতি মেলায় বিল দুটি আইনে পরিণত হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠায় এগুলির প্রয়োজন ছিল। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইনের আওতায় কোনো ব্যক্তি সমাজবিরোধী কাজের চক্রান্ত করলে বা ভবিষ্যতে এমন কাজে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকলে অপরাধ ঘটানোর আগেই তাকে প্রিভেন্টিভ বা প্রতিরোধমূলক গ্রেপ্তারির সংস্থান রয়েছে। এক্ষেত্রে তাকে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত আটকে রাখা যেতে পারে। অন্যদিকে পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী আইনে সরকারি সম্পত্তি ভাঙচুর, সমাজবিরোধী কার্যকলাপ, দাঙ্গা, পুলিশের ওপর হামলা কিংবা সংগঠিত অপরাধের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণের সংস্থান রয়েছে। এদিকে রাজ্যের গুন্ডা দমন আইনের ওপর স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। দিল্লির একটি আদালত 2020 সালে উত্তর পূর্ব দিল্লিতে দাঙ্গা চলাকালীন তদন্ত আধিকারিক অঙ্কিত শর্মা খুনের ঘটনায় আম আদমি পার্টির প্রাক্তন কাউন্সিলর তাহির হোসেন এবং অন্য 4 জনকে দোষী সাব্যস্ত করেছে। অতিরিক্ত দায়রা বিচারক প্রবীণ সিং হোসেন সহ 11 জনের অভিযোগের বিষয়টি শুনানি গ্রহণ করেন। দাঙ্গা লাগানো অপরাধমূলক কাজকর্ম এবং খুনের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে হোসেনকে। মৃত অঙ্কিত শর্মার বাবা রবীন্দ্র কুমার দয়ালপুর থানায় এই অভিযোগ দায়ের করেন। ২০২৩ সালের ২৪শে মার্চ দিল্লির ওই আদালত হুসেন সহ 10 জনের বিরুদ্ধে চার্জ গঠন করেছিল। নাগাল্যান্ডের চুমৌ কেদিমা জেলায় আজ একটি বিস্ফোরণে অসম রাইফেলসের এক জওয়ান মারা গিয়েছেন, আহত হয়েছেন আরও 4 জন। এটি আইইডি বিস্ফোরণ বলে সন্দেহ করা হচ্ছে। আকাশবাণী সংবাদ কোহিমাকে পুলিশের মহানির্দেশক রূপিন শর্মা জানিয়েছেন, একটি অটোরিকশায় বিস্ফোরক রাখা ছিল বলে মনে করা হচ্ছে।
লর্ডসে মহিলাদের একমাত্র ক্রিকেট টেস্টে ভারত 270 রানে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে। জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল 457 রান। আর চতুর্থ ও শেষ দিনে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস 186 রানে শেষ হয়ে যায়। ভারতের পক্ষে স্নেহ রানা 4টি, শায়লি সাতঘরে, ক্রান্তি গৌড় ও দীপ্তি শর্মা 2টি করে উইকেট নিয়েছেন। উল্লেখ্য, 1884 সাল থেকে লর্ডসে টেস্ট ক্রিকেট হচ্ছে। 141 বছর পর প্রথমবার আয়োজিত হয়েছিল।

0: এই সময় রাত 12:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ স্পেনে সেদেশের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এবং অর্থনীতি, ব্যবসা ও বাণিজ্যমন্ত্রী কার্লোস কুয়েরপো কাবালেরোর সঙ্গে এক বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে ভারত স্পেন অর্থনৈতিক অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কড়া সতর্কবার্তা জারি করে বলেছেন, প্রয়োজনে আমেরিকা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেবে। ভিয়েতনামের ফু কোক দ্বীপের কাছে নৌকাডুবির ঘটনায় মৃত 15 জন ভারতীয় দেহ হোচিমিন শহর থেকে আজ রাতে দেশে ফিরছে। আজকের মতো খবর পড়া শেষ হলো। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: রবীন্দ্র অনুসারী লেখকদের লেখার দিকে তাকালেও রবীন্দ্রনাথের যে শেষ কয়েকটা দিন বা অন্তিম পর্ব সে সম্পর্কেও আমরা ধারণা করতে পারি। আর সেই জন্যই যখন যে রবীন্দ্রনাথ তিন সঙ্গী বইয়ে রবিবার গল্পটি লিখছেন, সেই গল্পটি কিন্তু প্রথমে মুখে বলে লেখানো। শান্তিনিকেতনে কবির সঙ্গে থেকে অস্তগামী রবির দিনলিপি 1348-এর অগ্রহায়ণে প্রবাসীতে লিখে গিয়েছিলেন তার লিপিকার সুধীর চন্দ্র কর। মৃত্যু সম্পর্কে রবীন্দ্রনাথের ধারণা সুধীরবাবু লিখছেন, কোনোদিন তিনি মৃত্যুপথের বিভৎসতাকে কিংবা তার অনিশ্চয় ভয়কে মনে আমূল দেননি। উপরন্তু জীবনের প্রথম থেকেই দেখি মৃত্যুর নিবিড় উপলব্ধি তার কাব্যে একটি বিশেষ ধারায় নানা বাণীতে প্রকাশ পেয়েছে।
2: প্রথম জীবনে তিনি মরিতে চাহি না আমি সুন্দর ভুবনী বলেই শুরু করলেও মধ্য জীবনে বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয় এ কথাও ঘোষণা করেন। শেষ জীবনে রোগশয্যায় যে কজন তার সঙ্গে থাকতেন তাদের সঙ্গে রীতিমতো হাসি ঠাট্টা করতেন। গভীর আগ্রহ ছিল আশ্রমিক অনুষ্ঠানে দেশ বিদেশের অতিথিদের সঙ্গে যোগ দেওয়ার, কিন্তু শরীর একেবারেই ভেঙে পড়ায় রোগশয্যায় একেবারেই ঘরবন্দি। সেখানে একদিন চীনের অতিথি তাই চি তাওকে ডেকে এনে আলাপ করলেন। এর মধ্যে ব্রিটিশ পার্লামেন্টে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মিস র্যাথবোন ভারতীয় নেতাদের স্বাধীনতার দাবিকে ব্রিটেনের প্রতি অকৃতজ্ঞতা বলে জওহরলাল সহ অন্যান্য নেতাদের নিন্দে করে প্রবন্ধ লিখেছিলেন। মৃত্যুর কয়েকদিন আগেই কবি তার উত্তরে লিখেছিলেন এক জ্বলন্ত বিবৃতি, সেটাই ছিল তাঁর সর্বশেষ বিবৃতি।

0: রবীন্দ্রনাথের শুশ্রূষাকারীদের ভার লাঘবের জন্য তার শুশ্রূষাকারীদের যাতে কোনো কষ্ট না হয় সেজন্য, শারীরিক যন্ত্রণা ঢাকার জন্য এ সময় নানারকম মজাদার ছড়া রবীন্দ্রনাথ সকলকে শুনিয়ে পরিবেশ হালকা করতে চাইতেন। 1940 সালের 4ঠা ডিসেম্বর তার সেবারতা পুত্রবধূ প্রতিমা দেবীকে উদ্দেশ্য করে বলেন, ডাবও ভালো ঘোলও ভালো, ভালো সজনে ডাঁটা, বৌমা বলেন ভালো নহে শুধু শিঙি মাছের কাঁটা। আর নাতনিকে উদ্দেশ্য করে লেখেন, ঘড়ি ধরা নিদ্রা আমার নিয়ম ঘেরা জাগা, একটুকু তার সীমার পারেই আছে তোমার রাগা। কি কব আর রবি ঠাকুর ভয়ে তরস্ত, এত বড় মানুষ ছোট্ট হাতের করস্ত।
1: রোগশয্যায় বিশ্বকবি তখন চার দেয়ালের মাঝে আবদ্ধ। তার গভীর ঘুমের সময় সকলে তটস্থ হয়ে দূর থেকে দেখে শ্বাস প্রশ্বাস যথাযথ হচ্ছে কিনা, ফিস ফিস করে খবর চালাচালি হতে থাকে।

বেশিরভাগ সময় সোফায় আচ্ছন্নভাবে দীর্ঘক্ষণ বসে থাকেন। একসময় নিজের অজান্তেই বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। একদিন রাত 12টার পর তন্দ্রা ভেঙে গেলে জানতে চান, দারোয়ানের যেন পেটে ব্যথা হয়েছিল, কেমন আছে সে? কোনোদিন কুকুরটাকে খাবার দিয়ে আদর করতেন, কৌতূহল নিয়ে দেখতেন চড়ুইটাকে, তাদের নিয়ে তার অজস্র প্রশ্ন। মৃত্যু ভয়ে তাঁকে কখনো কাবু করতে পারেনি। একদিন মজা করে তাঁকে বলা হয়েছিল, বুড়ো বয়সে সবাই ঠাকুর দেবতার নাম জপে, আর আপনি পশু পাখি লোকজন নিয়ে হাসি গল্প করছেন, লোকে কি বলবে আপনাকে? কবি আরও মজা পেয়ে ছদ্ম গাম্ভীর্যে বললেন, সত্যিই তো, লোকে কি বলবে?

0: জীবনের শেষ পর্যায়ে রবীন্দ্রনাথ, এ কথা বলতে গেলে কিন্তু একটা নির্দিষ্ট ছোট্ট অংশকে বোঝায় না, একটা দীর্ঘ দিনের যাপনের কথা উঠে আসে এবং সেখানেও সেই তার সৃষ্টিশীল জীবন, সৃষ্টিশীল মন সেটা বারবার ফুটে ওঠে।
1: রোগশয্যায় পা ঠিক মতো নাড়াচাড়া করতে পারতেন না, সবাই বলে বিশ্রাম নিতে, নাতনি ওষুধ খাইয়ে ঘুম পাড়াতে যায়, সবার পীড়াপিড়িতে কিছুক্ষণ ঘুমের ভান করেন, রাত তিনটের সময় চিরদিনের অভ্যেস মতো লিখতে চান, সবাই বলে এখনো ওঠার সময় হয়নি, তার বিশ্বাস হয় না, নিশ্চয়ই আমাকে তোরা ফাঁকি দিচ্ছিস। এরই মধ্যে খাতায় লেখা ভরে ওঠে। এরকম শয্যাশায়ী অবস্থায় একদিন প্রবাসী থেকে লেখা আছে কিনা জানতে চাওয়া হলে কবি সেই মজার ছড়াগুলি দিয়ে বলেন, তোমরা তো আমার যা পাও ঠেসে ভরে দাও প্রবাসীতে, দাও তো এগুলো। যিনি লেখা আনতে গিয়েছিলেন তিনি এই নতুন ধরনের মজার ছড়া পেয়ে তো দারুণ খুশি। রবীন্দ্রনাথ অবাক হয়ে বললেন, আরে ঠাট্টা করে বললুম তোমাকে, ছেলে মানুষে এই লেখাগুলো বের হতে পারে না। অনেক কষ্টে কবির কাছ থেকে অনুমতি আদায় করে সবার রসগ্রহণের সুবিধার জন্য প্রসঙ্গ উল্লেখ করে একটু লিখে দেওয়ার অনুরোধ করলেই তিনি সকৌতুকে বলে ওঠেন, তুলো ধুনতে গেলে পরে কতকটা সেই তুলো লেপের মধ্যে প্রবেশ করে, কতক ঢাকে ধুলো।
0: দুর্বল শরীরে টানা কাজ করতে পারেন না, কপালের শিরায় ফুটে ওঠে শীর্ণতা, দৃষ্টিক্ষীণ, শ্রবণ শক্তিও। দু তিনজন মেয়ে পালা করে তার ফরমায়েশি গানগুলো গায়, তাই শুনে বলেন, ওরে গানটা ভালো করে গা তো, সিন্ধু পাড়ে চাঁদ বুতো বুঝিয়ে আমার জন্য আর উঠবে না। শান্তিনিকেতন ছেড়ে যাওয়ার সময় ভুবন ডাঙার রাস্তার ধারে নতুন পাওয়ার হাউস দেখে তিনি নাতনি নন্দিতাকে ঠাট্টা করে বলেছিলেন, পুরনো আলো চলল, আসবে বুঝি এবার তোদের নতুন আলো। উদয়নী দোতলা থেকে নামার পর তার প্রিয় বাঙাল ক্ষিতিমোহন সেনকে বলেন, এক মাস পরে ফিরব, দেখো ছড়ার বইটা যেন ছাপানো শেষ হয়ে থাকে। প্রভাত কুমার মুখোপাধ্যায় রবীন্দ্র জীবন কথাতে লেখেন, শান্তিনিকেতনের সঙ্গে 70 বৎসরের স্মৃতি বিজড়িত কবি কি বুঝতে পেরেছিলেন এই তাঁর শেষ যাত্রা? যাবার সময় চোখে রুমাল দিচ্ছেন দেখা গেল।

0: রবীন্দ্রনাথের শেষ সময়ের যে কথা বলছি, সেই কথায় শান্তিনিকেতন ছেড়ে চলে গেছেন তখন রবীন্দ্রনাথ। জোড়াসাঁকোয় অসুস্থ কবিকে সারাক্ষণ দেখাশোনা করছেন প্রশান্ত মহলানবিশের স্ত্রী নির্মল কুমারী মহলানবিশ বা রানী। কবিতাকে মজা করে ডাকতেন হেড নার্স। কবির শেষ দিনগুলির রোজনামচা লিখে গেছেন 22শ্রাবণ বইটিতে। শ্রীমতী মহলানবিশের কোথাও যাওয়ার কথা উঠলেই কবি হুমকি দেন, শেষ পর্যন্ত এমন একটা অসুখ করব, তখন দেখি আমার হেড নার্স কি করে যায়। কবির অপারেশন জোড়াসাঁকোয় হবে বলে বুকে ঝকঝক করে পরিষ্কার করা হয়েছে জোড়াসাঁকো পুরো জায়গাটাকে। ডাক্তার সত্যেন্দ্রনাথ রায় গ্লুকোজ ইনজেকশন দেওয়ার পর ম্যালেরিয়া রোগীর মতো কাঁপুনি দিয়ে জ্বর এলো। পরের দিন ইনজেকশনের এই প্রতিক্রিয়া কেটে যাওয়ার পর বেশ হাসি মুখে রানী মহলানবিশকে বললেন, জানো আজও একটা কবিতা হয়েছে সকালে। এ কি পাগলামি বলতো, প্রত্যেকবার ভাবি এই বুঝি শেষ, কিন্তু তারপর দেখি আবার একটা বেরোয়। এই লোকটাকে নিয়ে যে কি করা যাবে। লেখাটা ছিল প্রথম দিনের সূর্য নামে বিখ্যাত কবিতাটি।
1: জীবনের গভীর কষ্টের মধ্যেই তাঁর লেখনি যেন আরও গতিময় হয়ে উঠেছে। তিনিও বলেছিলেন, জীবনের গভীর দুঃখের সময়ই দেখি লেখা আপনি সহজে আসে, মন বোধহয় নিজের রচনা শক্তির ভিতরে ছুটি পেতে চায়। একমাত্র নাতি নীতীন্দ্রনাথের মৃত্যুর সংবাদ আসায় অনেকে বর্ষামঙ্গল অনুষ্ঠান বাতিলের কথা বললে তিনি রাজি হননি। এ সম্পর্কে মেয়ে মীরাকে লেখেন, নীতিকে খুব ভালোবাসতুম, তাছাড়া তোর কথা ভেবে প্রচণ্ড দুঃখ চেপে বসেছিল বুকের মধ্যে, কিন্তু সর্বলোকের সামনে নিজের গভীরতম দুঃখকে ক্ষুদ্র করতে লজ্জা করে। ক্ষুদ্র হয় যখন সেই শোক সহজ জীবনযাত্রাকে বিপর্যস্ত করে সকলের দৃষ্টি আকর্ষণ করে।

ঘড়ির কাঁটা বলছে প্রায় 11টার পথে যাত্রা করছি আমরা। ফিরে আসবো সংবাদ বিরতির পর 11:10। শুনতে থাকুন হিয়ার মাঝে। সুস্মিতা আর মনীষা রয়েছে আপনার সঙ্গে।

0: ফিরে এলাম সংবাদ বিরতির পর। কবির শেষ কয়েকটা দিন, অন্তিম সময়, তাই নিয়েই সুস্মিতা ও মনীষা রয়েছে ঠিক আপনার সঙ্গে হিয়ার মাঝে নিয়ে।
1: জীবনের শেষ পর্যায়ে রবীন্দ্রনাথ, অর্থাৎ একেবারেই শেষের পর্যায়ের পথে। অপারেশনের দিনটি তার কাছে চেপে রাখা হয়েছিল, কিন্তু কবিতার সঙ্গে যার নিরন্তর যাপন, সে 1941 সালে 30শে জুলাইয়ে রচনা করেন তার শেষ কবিতাটি রানীচন্দের কলম ধরে। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী। আর সকাল 9:30টায় শেষ 3টি লাইন রানীচন্দকে লিখে নিতে বলেছিলেন। সকালবেলার কবিতাটার সঙ্গে জুড়ে দিস, তারপর অপারেশনের কথা শুনে রানীকে বললেন সকালের কবিতাটা পড়ে শোনাতে। তিনি কবির কানের কাছে জোরে কবিতাটি আবৃত্তি করলেন। তা শোনার পর কবি বললেন, কিছু গোলমাল আছে, তা থাক, ডাক্তাররা তো বলেছে অপারেশনের পরে মাথাটা আরও পরিষ্কার হয়ে যাবে, ভালো হয়ে পরে ওটা মেজে ঘষে দেব।
0: অস্ত্রোপচারের পরে প্রস্রাবের সমস্যা দেখা দিল, তাও অতি ক্লান্ত শরীরে শয্যার পাশে নির্মল কুমারীর উদ্বিগ্ন মুখ দেখে হাঁ করে চেঁচালে শ্রীমতী মহলানবিশ হেসে ফেলেন। কবি তৎক্ষণাৎ বলে ওঠেন, এই তো একটু হাসো, তা না, গম্ভীর মুখ করে এসে দাঁড়ালেন, এত গম্ভীর কেন? এরপর ঘন ঘন হিক্কা কবিকে বিপর্যস্ত করে। তখন দেশীয় টোটকা, মিছরি, এলাচগুঁড়ো বার কয়েক দেওয়ার পর কিছুটা কমলে বললেন, আহ বাঁচলুম, এই জন্যই তো হেড নার্স বলি। অবশেষে এলো 22শে শ্রাবণ, রাখি পূর্ণিমার দিন। কবির মুখ পূব দিক করে রাখা, অস্তমিত রবির প্রাক মুহূর্ত। আগের রাতে চীনা ভবনের অধ্যাপককে কবির খাটের পাশে অ্যাম্বারের জপমালা নিয়ে জপ করতে দেখার পর থেকেই সে ঘরে ভগবানের নাম ধ্বনিত হয়।
1: অমিত দেবী কানের কাছে শান্তম শিবম অদ্বৈতম মন্ত্র আর বিধুশেখর শাস্ত্রী পায়ের কাছে মাটিতে বসে ওং পিতানহসি মন্ত্র পাঠ শুরু করলেন। শেষ রাত্রি থেকেই ব্রহ্মসঙ্গীত শুরু হয়। মধ্যাহ্নের ঠিক শেষ মুহূর্তের আগে ডান হাতখানা কাঁপতে কাঁপতে উপরে তুলে কপালে ঠেকাতেই হাত পড়ে গেল, অস্তমিত হলেন কবি রবি।

জীবনের শেষ পর্যায়ে এসে অস্তমিত রবির কথায় পৌঁছে গেছি আমরা। কবির একান্ত ইচ্ছে ছিল কলকাতার উন্মত্ত কোলাহলের মধ্যে জয় বিশ্বকবি কি জয়, জয় রবীন্দ্রনাথের জয়, বন্দে মাতরম এসব জয়ধ্বনির মধ্যে শেষ যাত্রা না করে শান্তিনিকেতনের উদার মাঠে উন্মুক্ত আকাশের তলায় স্তব্ধ প্রকৃতির সঙ্গে মিশে যেতে, সেই ইচ্ছা পূরণ করতে পারতেন যারা, সেই রথীন্দ্রনাথ তখন শোকে মুহ্যমান। প্রশান্ত মহলানবিশ অসুস্থ শরীরে শয্যাশায়ী, শান্তিনিকেতনের ছাত্র প্রদ্যোত কুমার সেনও সেই জনতাকে রাজি করাতে পারেননি। সবাই বলছে শান্তিনিকেতনে নিয়ে যাওয়া সম্ভব নয়, এখানেই সব আয়োজন হয়ে গিয়েছে। শ্রীমতী মহলানবিশ জানান, বেলা তিনটের সময় একদল লোক বরবেশি কবিকে তুলে নিয়ে গেল। সেই মিছিলে যথারীতি গর্জিত হল জয় বিশ্বকবির জয়, জয় রবীন্দ্রনাথের জয়, বন্দে মাতরম।

বেদের সম্পর্কিত একটি বিশেষ ঘোষণা। বীরভূম মুর্শিদাবাদ জেলার কিছু কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে আগামী 2-3 ঘন্টার মধ্যে। আর সেজন্য এই বীরভূম মুর্শিদাবাদ জেলার যে সমস্ত অঞ্চলে এমন আবহাওয়ার সৃষ্টি হবে সেখানে মানুষকে সাবধানে থাকা প্রয়োজন।

মৃত্যুর পরে ভাদ্র 1348 বঙ্গাব্দে প্রকাশিত হয় রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রন্থ শেষ লেখা, আনুমানিক অগস্ট সেপ্টেম্বর। এটি ছিল তার কাব্য রচনার অন্তঃপর্বর অন্তর্গত সর্বশেষ সৃষ্টি। এই কাব্যগ্রন্থে রয়েছে মোট 15টি কবিতা। কবিতাগুলোয় কবির জীবনের অন্তিম সময়ের চিন্তা আর অনুভূতির প্রকাশ ঘটেছে। বেশিরভাগ কবিতাই কবির মৃত্যুশয্যাকালীন রচনা। রবীন্দ্রনাথের মৃত্যু পরবর্তী প্রকাশিত বইটির বিজ্ঞপ্তির শুরুতে কবিপুত্র রথীন্দ্রনাথ লিখেছেন, এই গ্রন্থের নামকরণ পিতৃদেব করিয়া যাইতে পারেন নাই। শেষ লেখার অধিকাংশ কবিতা গত 7-8 মাসের মধ্যে রচিত, ইহার মধ্যে কয়েকটি তাঁহার হস্তলিখিত, অনেকগুলি শয্যাশায়ী অবস্থায় মুখে মুখে রচিত। নিকটে যাহারা থাকিতেন তাহারাই লিখিয়া লইতেন, পরে তিনি সেগুলো সংশোধন করিয়া মুদ্রণের অনুমতি দিতেন। মৃত্যুশোক রবীন্দ্রনাথকে ছুঁয়ে গেছে বহুবার। একে একে চলে গেছেন মা, নতুন বৌঠান, পুত্র, কন্যা, বাবা, দাদা। তিনি ছিলেন চিরন্তন আলোর প্রতীক। নিরাশা তাঁর ধারে কাছেও ঘেঁচতে পারেননি। তিনি জেনেছেন মৃত্যুই সুন্দর, অবধারিত এবং চিরন্তন, সুতরাং তা আলিঙ্গনই শ্রেয়।

শেষ লেখায় জীবন মৃত্যু সম্পর্কে রবীন্দ্রনাথ চিত্রিত করছেন জীবন জগৎ ও বেদনা বোধের আরতি। সবকিছু ছাপিয়ে এই কাব্যের কবিতায় বাংময় হয়ে উঠছে তাঁর মৃত্যু দর্শন। মৃত্যুর ক্ষণ উপস্থিতি হলেই তার আত্মপলব্ধি হয়েছে যে মৃত্যুর চেয়ে তার কবি পুরুষ সত্তাই বড়। বিচিত্র ছলনাজালে আকীর্ণ তার সৃষ্টির পথ, দুঃখের আধারে রাত্রি, আমৃত্য দুঃখের তপস্যা, সব কিছু তিনি যেন অতিক্রম করে আসতে পেরেছেন। অন্তরে অনুভব করছেন আত্মতৃপ্তি, ভিতরের পরম আমিত্বকে আবিষ্কার করতে পেরে শান্তির অক্ষয় অনির্বাণ লাভ করছেন। তাই তো রবীন্দ্রনাথের চোখে মৃত্যু হয়ে উঠেছে চিরসুন্দর শ্যাম ও সুমান।

রবীন্দ্রনাথের শেষ কয়েকটা দিন, তার শয্যাশায়ী অবস্থা, তার অসুস্থতা, এগুলো নিয়ে কথা বলতে আমাদের ভালো লাগে না। তবু সময়ের দাবি মেনে, মাসের দাবি মেনে বলতে হয়, ঋতুর দাবি মেনে বলতে হয়, যে ঋতু এত প্রিয় তার, সে ঋতুতেই ছেড়ে চলে গেলেন তিনি এ পৃথিবীর সবটুকু মায়া। তাই রবীন্দ্রনাথকে নিয়ে, তার মৃত্যু চেতনা নিয়ে কথা বলতে গেলে বারবার বর্ষা এসে দাঁড়ায়, আমাদের পথ পিছল করে দেয়, আমাদের চোখেও বর্ষা নামে। জীবনের শেষ

0: পর্যায়ে রবীন্দ্রনাথের কথা নিয়েছিলাম আজ হিয়ার মাঝে। কথা কিন্তু অফুরন্ত, কারণ জীবনের শেষ দিন অবধি কিন্তু তিনি তার লেখা চালিয়ে গেছেন, সৃষ্টিশীলতা বজায় রেখে গেছেন। কাজেই এমন নয় যে তার শেষটা শূন্যভাবে হয়েছে, তখনও তিনি অপরাজিত, তখনও তিনি আমাদের দিয়েই গেছেন আর আমরা নিয়েই গেছি দু হাত ভরে। সেজন্যেই শেষের কথা বলার সময়ও কিন্তু তার সৃষ্টির কথা ফুরোয় না।
1: তাই অনন্য কবিকে 100.1 FM গোল্ডের পক্ষ থেকে অনন্য সম্মান এবং শ্রদ্ধার্ঘ। সুস্মিতার মনীষা ছিলাম আপনার সঙ্গে হিয়ার মাঝে নিয়ে। শুভরাত্রি।

বৃষ্টি টুপটাপ পড়ুক অথবা ঝিরি ঝিরি পড়ুক, বৃষ্টি কখনো কখনো কিন্তু আমাদের বড় বন্ধু হয়ে ওঠে। আসলে বৃষ্টির কাল বা বর্ষাকাল মানেই মন যেমন উদাস হয়ে ওঠে, তেমনি কখনো কখনোই পৃথিবীর পান্থশালায় হারিয়ে যেতে ইচ্ছে করে। মন আমাদের অনেক দূরে, অনেক সুদূরে কোথাও ভাসিয়ে নিয়ে চলে, ঠিক যেমন বর্ষাকালে আকাশে মেঘেরা দল বেঁধে ভেসে ভেসে চলে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, ঠিক তেমনই আমাদের মনও বুঝি কোনো এক অজানার উদ্দেশ্যে ভেসে ভেসে চলে, আর উদাসী নৌকোয় আরও পাল তুলে দেয় বর্ষার এই জলো হাওয়া। গানে গানে এবার আপনার জন্যে শিল্পী সঙ্গীতা ভাদুরী।

সেবাই নিউজ অন এআইআর অ্যাপ, মৈত্রী অ্যাপ, এছাড়াও FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে। সুপ্রিয় ঘোষের কণ্ঠে গান শুনলাম। এবার আবার বর্ষার বাদলা দিনের গানে শিল্পী মান্না দে। মান্নাদের পর শুনব শিল্পী পিন্টু ভট্টাচার্যকে। শুনছেন আধুনিক গান DTH বাংলা পরিষেবায়।

পরপর দুখানি গান শুনলাম পিন্টু ভট্টাচার্য এবং উৎপলা সেনের কণ্ঠে। বর্ষা মানে আমাদের মনের মধ্যেকার লুকোনো বা সুপ্ত কবিসত্তা কোথাও জেগে ওঠা। হ্যাঁ সত্যি, যদিও বাঙালি মানেই আমাদের মনের মধ্যে বুড়বুড়ি কাটে অনেক কবিতা অনেক লেখাপত্র, তবু বর্ষা বলতে সত্যি আমাদের মনে হয় আমাদের মনের ভেতরের অনেক জমা আবেগ যেন বেরিয়ে আসে এবং তা কাগজে কলমে অক্ষর হয়ে ফুটে ওঠে। আবার বর্ষা মানে ঠিক এক কাপ গরম চা বা কফি কাপ নিয়ে কিন্তু জানলার ধারে কোনো এক প্রিয় বই বা প্রিয় সাহিত্যিকের লেখা নিয়ে পড়তে বসা। বাইরে যখন ঝিরে ঝিরে বৃষ্টি, তখন যদি হাতে সামান্য অবকাশ পাওয়া যায়, তখন বইয়ের পাতায় আর বাইরের বর্ষায় এই ঋতু হয়ে ওঠে আরও মুখর, আরও মনের মধ্যেকার এক সুপ্ত আলোড়ন। গানে গানে এখন আপনার জন্য শিল্পী সুজয় ভৌমিক এবং তারপর শিল্পী অনির্বাণ। শুনছেন অনুষ্ঠান ডিটিএইচ বাংলা পরিষেবায়।

স্টুডিওর ঘরেতে সময় এখন 12:59:16। প্রায় এক ঘন্টা আমরা কাটিয়ে এলাম এই সফরের গানে গানে, বৃষ্টি, বাদলা, মেঘ এবং বর্ষার ঘন ঘটা চলছে। আপনি শুনছেন এই অনুষ্ঠান ডিটিএইচ বাংলা পরিষেবায়, এছাড়াও নিউজ অন এআই এর অ্যাপে ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ এর অন্তর্গত এআইআর বাংলা ই চ্যানেলটিতে, যেটি আপনারা নিউজ অন এআইআর অ্যাপের উপরে পেয়ে যাবেন রেডিও অপশনের মধ্যে। এছাড়াও এফএম প্রচার তরঙ্গে 100.1 MHz এবং মৈত্রী অ্যাপে। এবারে এই ঘন্টার শেষ এবং পরবর্তী ঘন্টার শুরুতে আপনার জন্যে যে শিল্পীকে রাখছি, তিনি হলেন ভূপেন হাজারিকা। গানে গানে এখন শিল্পী ভূপেন হাজারিকা আপনার জন্য।

আকাশে যখন মুখ ভার হয় তখন কিন্তু আমাদের মনের আকাশও কখনো কখনো সত্যি মেঘলা হয়ে ওঠে। তখন যদি আমরা একটু খুঁজে ফিরি তখন মনে হয় এই বর্ষাকালে আসলে মন কখনো কখনো আমাদের স্মৃতি বিস্মৃতির আড়ালে নিয়ে যায়। ওই যে বলি বর্ষা মানেই আসলে কিন্তু ফেলে আসা পথঘাট, যে গ্রাম এখন পাল্টে শহর হয়েছে অথবা যে ঠিকানায় এখন হয়েছে অট্টালিকা, যেখানে আগে সবুজ ছিল অথবা যেখানে আগে বসত অনেক অনেক মানুষের আসর মেলা, সেই সব কিছু সেই সব চেনা পথঘাট পাল্টে যাওয়া, কিংবা আমাদের হারানো টুকরো শৈশব, হারানো আমাদের প্রথম অনুরাগের স্মৃতি, আমাদের হারানো কোনো প্রেম অথবা আমাদের হারানো কোনো অভ্যাস, মাঝে মাঝে কিন্তু বর্ষা আমাদের বড্ড উদাসী করে তোলে আর নিয়ে যায় সেই সব ফেলে আসা চেনা অচেনা রাস্তায়। আর এইসবের মাঝখানে মাঝে মাঝে বর্ষায় আমাদের মন একটু দোলাচলে অবশ্যই পড়ে যায়, কিন্তু আবার যখন গানে গানে ফিরে আসি আমরা, কানে বাজে ওঠে আমাদের প্রিয় সুর কিংবা প্রিয় কোনো কবিতা, তখন কিন্তু আবার মনের রং আকাশের রং বদলে যায়। গানে গানে এখন আপনার জন্যে শিল্পী রানু মুখোপাধ্যায় এবং তারপর শিল্পী শ্যামল মিত্র। শুনছেন অনুষ্ঠান ডিটিএইচ বাংলা পরিষেবায়।

অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়, নিউজ অন এ হায়ার অ্যাপ, মৈত্রী অ্যাপ, এছাড়াও FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে। এবারের গানটি শুনবেন ইন্দ্রাণী সেনের কণ্ঠে।

বর্ষা বলতেই আমরা বুঝি রবীন্দ্রনাথকে। রবীন্দ্রনাথের কাছে বর্ষা কখনো নবযৌবনের প্রতীক হয়ে এসেছে, কখনো বিরহ, কখনো বা প্রকৃতি। আর তাঁর বর্ষামঙ্গল কবিতাতে কিন্তু তাঁর কাব্যভাবনার প্রকাশ দেখা যায়। আমরা জানি এই শরৎ ঋতুর মধ্যে সবচেয়ে প্রিয় ঋতু ছিল বর্ষা কবির কাছে। যেমনভাবে তিনি বলেছেন বা বর্ষাকে বর্ণনা করেছেন, এসেছে বর্ষা, এসেছে নবীন বর্ষা, গগন ভরিয়া এসেছে ভুবন ভরসা, দুলেছে পবন শন শন বনবীথিকা, গীতময় তরুলতিকা। আবার কখনো মানসিক কাব্যগ্রন্থে বর্ষার দিনে শিরোনামে তাঁর কবিতা হয়ে উঠেছে আমাদের অন্তরের বর্ণনা। আবার অন্যদিকে কবি কাজী নজরুল ইসলাম, তাঁর কবিতাতেও কিন্তু বর্ষায় বিরহের যে যন্ত্রণা বা একা বর্ষার মধ্যে যে এক কাব্যিক বেদনা তা কিন্তু ফুটে উঠেছে। অঝোর ধারায় বর্ষা ঝরে সঘন তিমির রাতে, নিদ্রা নাহি তোমার চাহি আমার নয়ন পাতে, ভেজা মাটির গন্ধ শনে তোমার স্মৃতি আনে মনে, বাদুলি হাওয়ায় লুটিয়ে কাঁদে আঁধার আঙিনাতে। তাঁর কবিতায় সত্যি ধরা পড়েছে যেমন প্রকৃতি, তেমনি ধরা পড়ে আমাদের অন্তরের অব্যক্ত বেদনা। ঠিক এমনইভাবে কবি জসিমউদ্দিন, অক্ষয় বড়াল, স্বর্ণকুমারী দেবী, এদের প্রত্যেকের বর্ণনার মধ্যে কিন্তু সত্যি থরে থরে কলিতে কলিতে বর্ষা সেজে উঠেছে, যা আমাদের কাছে চিরন্তন, যা আমাদের কাছে এখনো বর্ষার সৌন্দর্যকে তুলে ধরে। এবারে আসব পরবর্তী গানে। এখন আপনার জন্য শিল্পী রামানুজ দাশগুপ্ত এবং তারপর শিল্পী নচিকেতা আপনারই জন্য।

কবির ভাষাতে এমন দিনে তারে বলা যায় এমন ঘন ঘোর বরষায়। সত্যি বলা যায় নাকি যায় না, আমাদের মনের ভেতরেই কোথাও লুকিয়ে থাকে তা আমরা জানি না, জানতেও পারি না। তবু বর্ষা মানেই আসলে উথলিয়ে ওঠে আমাদের মনের ভেতরকার ব্যাকুলতা। আর মানব মনের সঙ্গে বা মানব মননের সঙ্গে কোথাও গিয়ে হয়তো প্রকৃতির এক মেলবন্ধন ঘটে। বর্ষা নিয়ে কিছু কথা হচ্ছিল এবং কিছু গান, যেতে যেতে আজকে আধুনিক গানে আপনার জন্য রেখে গেলাম শেষ গানটি পিন্টু ভট্টাচার্যের কণ্ঠে। কোথাও যাবেন না, পরবর্তী ঘন্টায় নিয়ে আসছি বাংলা ছায়াছবির গান।

0: স্টুডিওর ঘড়িতে সময় রাত 2:01 হয়ে 45 সেকেন্ড। আপনি শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় অনুষ্ঠান, আর এখন থেকে ভোরাত 3টে পর্যন্ত আপনার সঙ্গে থাকবে বাংলা ছায়াছবির গান এবং তারপর নানা রঙের গান। বাংলা ছায়াছবির গানে প্রথম গানটি আপনার জন্যে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে ফুলেশ্বরী ছায়াছবি থেকে, গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুরকার শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।
1: টাপুর টুপুর বৃষ্টি ঝরে

ফুলেশ্বরী ছায়াছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন গান। এবারে ছায়াছবির গানে আপনার জন্য শিল্পী রূপঙ্কর এবং দিশা। ইছামতির গপ্প এই ছায়াছবি থেকে শুনবেন গান গীতিকার কৌশিক সেনগুপ্ত, সুরকার শিল্পী কল্যাণ সেন বরাট।

ছায়াছবির গানে এবারে মাদার ছায়াছবি থেকে শুনবেন মান্না দে এবং লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে গান। এই গানটির গীতিকার এবং সুরকার শিল্পী বীরেশ্বর সরকার।

শুনছেন বাংলা ছায়াছবির গান। পরবর্তী গানটি শুনবেন শ্রেয়া ঘোষাল এবং হামসিকা আয়ারের দ্বৈত কণ্ঠে, ছায়াছবি অপরাজিতা তুমি, এবং গানটি লিখেছেন শিল্পী অনন্দ চট্টোপাধ্যায় ও চন্দ্রিল ভট্টাচার্য দ্বৈতভাবে, সুরকার শিল্পী শান্তনু মৈত্র।

এর পরের গানটিও বীরেশ্বর সরকারের কথা এবং সুরে, লতা মঙ্গেশকরের কণ্ঠে, ছায়াছবি সোনার খাঁচা। গানে গানে বৃষ্টি কিংবা এই বৃষ্টিতে ছায়াছবির গান আপনারই জন্য। শুনছেন অনুষ্ঠান ডিটিএইচ বাংলা পরিষেবায়, নিউজ অন এআইআর অ্যাপ, এছাড়াও মৈত্রী অ্যাপে এবং এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, এফএম গোল্ডে।

আকাশে বৃষ্টি থাকুক বা না থাকুক, ছায়াছবির গানে মধ্যরাতেও আপনার জন্যে এখনও কিন্তু বৃষ্টি ঝরছে টুকটাপ। স্টুডিওর ঘরেতে সময় রাত 2:30 হয়ে 48 সেকেন্ড। এবারে আপনার জন্যে শিল্পী আরতি মুখোপাধ্যায় শুনবেন গান তার কণ্ঠে গড় নসিমপুর এই ছায়াছবি থেকে। গীতিকার শিল্পী প্রণব রায় এবং সুরকার শিল্পী শ্যামল মিত্র।

বসন্ত পাহাড় ছায়াছবি থেকে এবারে শুনবেন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে গান। গানটি লিখেছেন শিল্পী গৌরীপ্রসন্ন মজুমদার এবং সুরকার শিল্পী জ্ঞান প্রকাশ ঘোষ।

শুনছেন বাংলা ছায়াছবির গান, ডিটিএইচ বাংলা পরিষেবা, নিউজ অন এআইআর অ্যাপ, মৈত্রী অ্যাপ, এছাড়াও 100.1 FM গোল্ডে। এবারে শুনবেন নতুন খবর ছায়াছবি থেকে গান, শিল্পী সুপ্রভা সরকার। গানটি লিখেছেন প্রেমেন্দ্র মিত্র এবং সুরকার শিল্পী কালীপদ সেন।

এবারে গানে গানে আপনার জন্য শিল্পী আশা ভোঁসলে, অঙ্গুর ছায়াছবি থেকে আপনার জন্য গান, গীতিকার শিল্পী স্বপন চক্রবর্তী।

এবারে দুর্গ রহস্য ছায়াছবি থেকে শিল্পী অনির্বাণ ভট্টাচার্য এই গানটি লিখেছেন স্বদেশ মিশ্র এবং সৃজিৎ মুখোপাধ্যায় দ্বৈতভাবে এবং সুরকার শিল্পী তমালিকা গোলদার।

এই ঘন্টার অর্থাৎ ছায়াছবির গানের ঘন্টার শেষ গান লালু ভুলু ছায়াছবি থেকে শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়, গীতিকার শৈলেন রায় এবং গানটির সুর দিয়েছেন শিল্পী রবীন চট্টোপাধ্যায়। যেতে যেতে আপনার জন্য এই ঘন্টায় রেখে গেলাম এই শেষ গানটি। আবারও আসছি পরবর্তী ঘন্টায় তিনটে থেকে চারটে আপনার জন্য নানা রঙের গান নিয়ে। শুনতে থাকুন ডিটিএইচ বাংলা পরিষেবা।

9 সেকেন্ড, আর এখন থেকে ভোর 4টে পর্যন্ত আপনার জন্য রাখা হয়েছে নানা রঙের গান। প্রথমেই আপনার জন্য নজরুল গীতি, আজ শিল্পী সত্যেন ঘোষাল প্রথমেই।

অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা, নিউজ অন এআইআর অ্যাপ, মৈত্রী অ্যাপ, এছাড়াও এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে। সঙ্গে আজ আছে আপনার সঙ্গে অর্ঘ্যতপা, এবং গানের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে স্টুডিওর ঘড়ির কাঁটাও কিন্তু বলছে আজকের মতো সময় প্রায় শেষের দিকে। সময় এখন স্টুডিওর ঘড়িতে 3:51 হয়ে 3 সেকেন্ড। আর সময়ের সঙ্গে সঙ্গে আজকের নানা রঙের গানের পর্বেও প্রায় ইতি টানার পালা, কিন্তু যেতে যেতে এখন আপনার জন্যে অবশ্যই রবীন্দ্রসঙ্গীত রেখে যাব। প্রথমে শিল্পী শ্রীকান্ত আচার্য।

যেতে যেতে আজকের শেষ গান শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা শুনছিলেন নানা রঙের গান ডিটিএইচ বাংলা পরিষেবা নিউজ অন এআইআর অ্যাপ মৈত্রী অ্যাপ এছাড়াও FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্জে পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা এই গানটির পরেই।

এখন সময় প্রভাতীর, অর্থাৎ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আমরা প্রথমে শুনব খেয়াল, শিল্পী দিলীপ কুমার পাত্র, রাগ আহির ভৈরব।

শুনলাম খেয়াল, শিল্পী ছিলেন দেব কুমার পাত্র, রাগ আহির ভৈরব, আমরা শুনছি প্রভাতী। এবার শুনব সেতার, শিল্পী কল্যাণজিৎ দাস, রাগ মিয়াকি টোরি।

0: আমরা শুনলাম সেতার, শিল্পী ছিলেন কল্যাণজিৎ দাস, রাগ মিয়াকি টোরি। এই সঙ্গে শেষ হলো আজকের প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আনন্দধ্বনি কিছুক্ষণ পরে।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

এসো শ্যামল সুন্দর। হ্যাঁ ঠিক তাই, বর্ষার জলছবি এখন অসাধারণ এবং অসম্ভব রকমভাবে স্পষ্ট। আর এই জলছবির জন্য তো আমাদের অপেক্ষাও ছিল, কিন্তু অনেক জায়গাতে এমনও হচ্ছে যে হয়তো বন্ধুরা ভাবছেন এবং বলছেন যে এত বেশি জলছবি হয়তো আমরা চাইছি না। হ্যাঁ এটা ঠিক, কিন্তু একটা প্রতীক্ষাও তো থাকে, সেই বিরহিণীর জন্য প্রতীক্ষা আমাদের ছিল, আমাদের থাকবে। আর বিরহিণী এসে যেভাবে আমাদের সামনে তার রূপকে প্রকাশ করেছেন, তার জন্য তাকে স্বাগতম। বর্ষা না হলে কিন্তু হয় না, তাই না? ভাস্বতী দত্তের কণ্ঠে শুনলাম প্রথম গানটা, এসো শ্যামল সুন্দর। এরপর অদিতি মহসিন,

আজি বড়ি স্বর্ণ মুখরিত, গানটা শুনলাম আমরা রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে। আমরা শুনছি আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীত 107 FM রেনবো এবং নিউজ অন AIR অ্যাপে। এরপর বড়িশ ধরা মাঝে শান্তির।